আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ শনিবার, 7ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: इंग्लैंड से होगा। फीफा विश्व कप के ग्रुप आई के मैच में कल फ्रांस ने नॉर्वे को 4-1 से और सेनेगल ने इराक को 5-0 से पराजित किया। फ्रांस इस जीत के साथ ग्रुप आई में शीर्ष पर आ गया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलीगुड़ी अमृतवाणी। বিধাতা সকলকে সমান পরিমাণে জ্ঞান ও শক্তি দিয়া জগতে প্রেরণ করেন নাই, তবে তাহার অনুগ্রহ এই যে অধিকাংশকে একেবারে বঞ্চিত করেন নাই। তিনি কিছু দিয়াছেন এবং বসিয়া বসিয়া দেখিতেছেন চেষ্টা দ্বারা আমরা তাহা বাড়াইয়া লই কিনা। বস্তুত আমরা চেষ্টা দ্বারা জ্ঞান ও শক্তি উভয়ের পরিমাণ বাড়াইয়া লইতে পারি এবং সেই উদ্দেশ্যেই পৃথিবীর যাবতীয় পাঠশালা স্থাপিত হইয়াছে। নানাবিধ জ্ঞানের মধ্যে নিজের শক্তি সম্বন্ধে জ্ঞান একটু বিশেষ আবশ্যক। আমাদের মধ্যে যে শক্তি নিগৃহভাবে সঞ্চিত আছে তাহা আমরা অনেক সময় জানিতে পারি না। এই জ্ঞানটাকে ফুটাইয়া তোলা শিক্ষার একটা বিশেষ উদ্দেশ্য। লেখা পড়া ও খড়ি পাতা মানব জাতির শিক্ষা গঠিত ইতিহাসে এই তিনটা অতি অদ্ভুত উদ্ভাবনা। জ্ঞান বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধির এমন উৎকৃষ্ট উপায় আর উদ্ভাবিত হয় নাই। যে লিখিতে পড়িতে ও খড়ি পতিতে শিখিয়াছে সে যেন একটা নতুন জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় লাভ করিয়াছে। বিধাতা যে কয়টা ইন্দ্রিয় দিয়াছেন ইহা তাহার উপর অতিরিক্ত লাভ। এই কৃত্রিম ইন্দ্রিয়ের সাহায্যে মনুষ্যের বল কতটা বাড়িয়া গিয়াছে তাহার ইয়ত্তা করা যায় না। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনাবলি থেকে উদ্ধৃত। আকাশবাণী শিলিগুড়ি, এখন বন্দনা। আজকের শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

বন্দনা অনুষ্ঠানটি শুনলেন। আজকে শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলার আবহাওয়ার পূর্বাভাস। কোচবিহার জেলায় আজ অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 97%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 88%, বাতাসের গতিবেগ ঘন্টায় 22 কিলোমিটার। জলপাইগুড়ি জেলার আবহাওয়ার পূর্বাভাস। জলপাই

জলপাইগুড়ি জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 97%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 87%, বাতাসের গতিবেগ ঘন্টায় 11 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলার আবহাওয়ার পূর্বাভাস। উত্তর দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 94%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 81%, বাতাসের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুরদুয়ার জেলায় অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 87%, বাতাসের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। বৃষ্টির সম্ভাবনা থাকায় জমির নিকাশি ব্যবস্থা ভালো করার পাশাপাশি অতিরিক্ত জল বের করে দেবার পরামর্শ দেওয়া হয়েছে। ভুট্টা এখন না শুকোতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরিণত সবজি এবং ফসল কেটে শুকনো জায়গায় মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শেডে করি। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে মাচা ফসলের পরিচর্যা নিয়ে কিছু কথা। বলছেন ডক্টর কৌশিক দাস, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র।
1: বর্ষাকালীন অবস্থায় মাচা বেসিক্যালি আমরা যদি চিন্তাভাবনা করি, মাচা ফসল যেহেতু একলিঙ্গ গাছ আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে যদি আমি পটল বা কাঁকড়ালের কথা ভাবি, লতা ফসল, তো সেক্ষেত্রে 10টি স্ত্রী ফুলের সারি রাখার পর একটি করে অবশ্যই পুরুষ ফুল বা পুরুষ গাছ সারি রাখা বাঞ্ছনীয়, নাহলে পরাগ মিলন হবে না বা ফলন আসার অনুরূপ কিছুটাই আসবে না। তো সেক্ষেত্রে 10:1 রেশিও আমাকে মাথায় রাখতে হবে প্রথম আমার পরিচর্যামূলক বিষয়, তারপরে আমার পরাগ মিলনের বিষয়টা মাথায় রাখতে হবে। যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে আমরা ন্যাচুরাল পলিনেটার যেমন মৌমাছি, সেগুলো কিন্তু আমরা, বা যে কোনো পোকাই বলুন, সেগুলো কিন্তু আমরা অনেকটাই কম দেখি বর্ষাকালে। সেই জন্য আমাদের হাত দিয়ে পরাগ মিলন মানে করলে সেই আমাদের পরাগ এর যে ঘাটতি বা আমাদের ফল ছোট হয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, ফল লাল হয়ে যাওয়া এবং ফল পরিপক্ক না হয়ে ফলের টেরা বেঁকা হওয়া, সেগুলো অনেকটাই কমবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলা মানে সূর্য ওঠার আগে আগে বা সূর্য ওঠার সময় 4:00-5:00 মধ্যে টাটকা কিছু পুরুষ ফুলের নিয়ে 1 লিটার জলের মধ্যে 50-100টা পুরুষ ফুলের পুংডাংটিটা নিয়ে সেটাকে ভালো মতন মিশিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ আপনার চিনি এবং 3 গ্রামের মতন বোরন দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা আমরা স্ত্রী ফুলের গর্ভাগৃহ আমরা ছোঁয়াতে পারি বা আমরা সেটা স্প্রেও করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরাগ মিলনের যে সমস্যাটা অনেকটাই কমবে, ফলের সাইজটা বাড়বে, ফুল ঝরে যাওয়াটা বন্ধ হবে। এছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা কিছু হরমোনও প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে আমরা প্ল্যানোফিক্স 10 লিটার জলের মধ্যে প্ল্যানোফিক্স 4.5 ml দিয়ে প্রয়োগ করতে পারি, তা সেক্ষেত্রে আমাদের ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া এটাও কমবে। বা আমরা ইথারেল 4.5 ml 10 লিটার জলে দিয়ে সেই মিশ্রণটাও কিন্তু ডাইরেক্ট আমরা স্প্রে করতে পারি। এখানে হরমোন প্রয়োগ করার সাবধানত একটাই, যেই ডোজটা বলা হলো তো এই ডোজটা যেন কম বা বেশি না করা হয়, এই ডোজটা যেন ঠিক এই মাপেই প্রয়োগ করা হয়। এছাড়াও যেটা আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের মাচা ফসলের ক্ষেত্রে মিশ্র চাষ, যেহেতু মাচার জায়গার সংখ্যা কম, তো একক জায়গার মধ্যে যদি আমরা বেশি লাভ অর্জন করতে চাই তো সেক্ষেত্রে উপরে মাচা এবং নিচে অন্য ফসল, এক এক জমিতে একেরও অধিক ফসলকে আমরা মিশ্র চাষ বলে থাকি। তো পটলের যদি জাঙ্গি থাকে বা মাচা থাকে তো সেক্ষেত্রে নিচে আমরা আদা বা হলুদ বা লাউ, সাথে নিচে আপনার পেঁয়াজ বা আপনার ধনেপাতা বা আপনার মূলো শাক, পালং শাক, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের মিশ্র চাষের মাধ্যমে একক জায়গার থেকে অনেক বেশি আমরা আয় অর্জন করতে পারব।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজ এই অনুষ্ঠানে আছে কথিকা, শিশুদের হৃদরোগ, বলছেন ডক্টর দেবাশিস বিশ্বাস।
2: অনেকেই প্রশ্ন করেন, শিশুদেরও আবার হার্টের অসুখ হয় নাকি? বড়দের যে করোনারি আর্টারি রোগ, তা শিশুদের প্রকৃতপক্ষে হয় না ঠিকই, কিন্তু শুনলে সত্যিই অবাক হতে হয়, প্রতি 100টি শিশুর মধ্যে একজনের কোনো না কোনো হৃদযন্ত্রের অসুখ থাকে। দেখা যাক এই অসুখগুলি কী কী ধরনের। প্রথমে বলা যাক জন্মগত হৃদরোগের কথা। প্রতি 125টি শিশুর মধ্যে একটি শিশু জন্মায় হৃদযন্ত্রের কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে। মানুষের হৃদযন্ত্রে থাকে 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ যেখানে রক্ত এসে পৌঁছায়, এবং 2টি নিলয় যেখান থেকে রক্ত পাম্প হয়ে আবার বেরিয়ে যায়। অলিন্দ দুটির মাঝখানে থাকে একটি পর্দা, আরেকটি পর্দা থাকে নিলয় দুটির মধ্যে। এছাড়া হৃদযন্ত্রে থাকে 4টি ভাল্ভ, যারা রক্ত ঠিক পথে প্রবাহিত হতে সাহায্য করে। শিশুদের জন্মগত ত্রুটি থাকতে পারে এই প্রকোষ্ঠে, তাদের মাঝখানের পর্দায়, ভাল্ভে এবং হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত রক্তনালীগুলিতে। সবচেয়ে বেশি অবশ্য দেখা যায় হৃদযন্ত্রে ফুটো বা ছিদ্র, অলিন্দ বা নিলয়ের দুটি মাঝখানের পর্দায়। অনেক সময় ভাল্ভগুলি সংকীর্ণ থাকতে পারে, আবার অনেকের সমস্যা হয় অত্যন্ত জটিল, একাধিক ত্রুটির সমন্বয়ে। হৃদযন্ত্রের দ্বিতীয় এক ধরনের রোগের নাম রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বাত রোগ। স্ট্রেপটোকক্কাস বলে একটি জীবাণুর আক্রমণে হৃদযন্ত্রের এই রোগ হয়, এবং এর ফলে এক বা একাধিক ভাল্ভ হৃদযন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। আর তৃতীয় ধরনের একটি রোগ, তার নাম হৃদযন্ত্রের মাংসপেশির রোগ বা কার্ডিওমায়োপ্যাথি। চতুর্থ আরও একটি রোগ আছে যেখানে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে থাকে। বাবা মায়ের মনে প্রথম প্রশ্ন আসে, এই হৃদযন্ত্রের রোগ শিশুদের ক্ষেত্রে ধরা পড়ে কিভাবে? যে শিশুদের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি থাকে তাদের ক্ষেত্রে নানাভাবে এই রোগের আন্দাজ পাওয়া যায়। এদের মধ্যে অনেকেরই বারবার নিউমোনিয়া এবং বিশেষত দুধ খাওয়ার সময় শ্বাসকষ্ট হতে থাকে। আর কিছু শিশুর গায়ের রং হয় নীল, হালকা বা গাঢ়, এবং তারাও অল্প হামাগুড়ি দেওয়ার পরে বা চলাফেরার পরে হাঁপিয়ে পড়ে। এই ধরনের বেশিরভাগ শিশুরই ওজন ঠিকমতো বাড়া একটা সমস্যা হয়ে দাঁড়ায়। শিশু বিশেষজ্ঞরা এই রোগগ্রস্ত শিশুদের বুকে স্টেথোস্কোপ বসিয়ে এক বিশেষ ধরনের আওয়াজ শুনতে পান, যেটাকে ইংরেজিতে বলে হার্ট মারমার। রিউম্যাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে বাচ্চাদের প্রথমে গলা ব্যথা হয়, তারপর গাঁটে ব্যথা হয়ে জ্বর হয়ে থাকে। এই গাঁটে ব্যথার একটি বিশেষ ধরন আছে, প্রথমে একটি গাঁটে শুরু হয়ে পরে অন্য গাঁটে ব্যথা ছড়িয়ে পড়ে, ততক্ষণে প্রথম গাঁটটির ব্যথা ঠিক হয়ে যায়। এরপর বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট বা অল্পেই হাঁপিয়ে পড়ার উপসর্গ শুরু হয়। সবচেয়ে বড় সমস্যা হলো জন্মগত হৃদরোগী হোক বা রিউম্যাটিক, ঠিক সময় ধরা না পড়লে শিশুটির প্রাণ সংশয় হতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা হলে এরকম 100টি শিশুর মধ্যে 80জনকেই সম্পূর্ণ সুস্থ করে তোলা যায়, এবং আরও 15জনকে মোটামুটি স্বাভাবিক জীবন ফিরে পেতে সাহায্য করা যায়। এবার ভাবা যাক এসব ক্ষেত্রে বাবা মায়ের বা অভিভাবকের দিক থেকে কি করণীয়। কোনো সন্দেহ হলে প্রথমেই শিশুটির যে ডাক্তার, তার কাছে পরামর্শ নেওয়া দরকার। তিনি যদি হার্টের রোগ সন্দেহ করেন, তাহলে একটুও দেরি না করে শিশুদের হার্টের ডাক্তারকে দেখানো উচিত। এই অবস্থায় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ প্রথমে শিশুটিকে পরীক্ষা করেন, এবং প্রয়োজন মতো বুকের এক্সরে, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম উইথ কালার ডপলার স্টাডি করে রোগটি নিরূপণ করেন। আধুনিক যুগে ইকোকার্ডিওগ্রামের সাহায্যে হৃদযন্ত্রের ছবি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায়। তবে মনে রাখা দরকার, ইকোকার্ডিওগ্রাফি যিনি করছেন তারও দক্ষ হওয়া প্রয়োজন। রোগ কি সেটা বোঝা গেলে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হয়। আমাদের সমাজে একটি ভয়ঙ্কর ভুল ধারণা আছে যে জন্মগত রোগগুলি 10-12 বছর অপেক্ষা করলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। প্রকৃতপক্ষে এই দেরি করার ফলে বহু শিশুর ক্ষেত্রেই চিকিৎসা করার আর কোনো উপায় থাকে না, এবং মৃত্যু অবধারিত হয়ে পড়ে। খুব অল্প শিশুই কোনো চিকিৎসা ছাড়া সুস্থ হয়। শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক করেন কার অপারেশন দরকার এবং কখন দরকার, কাকে ওষুধপত্র দিয়ে কিছুদিন অপেক্ষা করা যেতে পারে, এবং কোন কোন ক্ষেত্রে অপারেশন ছাড়াই অন্য পদ্ধতিতে রোগটি ঠিক করে দেওয়া সম্ভব। যেমন এখন শিশুদের অনেকগুলি রোগের ক্ষেত্রেই অপারেশনের বদলে বেলুন ভালভুলোপ্লাস্টি বা কয়েলিং বা স্টেন্টিং করে রোগ সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায়। অভিভাবকদের সবসময় খেয়াল রাখা উচিত, অপারেশনের ভয়ে ডাক্তারের থেকে নিজেদেরকে সরিয়ে না রেখে বিশেষজ্ঞদের সঙ্গে খোলাখুলি কথাবার্তা বলে নেওয়া উচিত। আমাদের দেশে এখন অনেক হাসপাতালই সাফল্যের সঙ্গে ওপেন।

0: সার্জারি করা হচ্ছে কয়েকদিন বয়সের শিশুদেরও।
1: শিশুদের হৃদরোগ সম্বন্ধে বললেন ডক্টর দেবাশিস বিশ্বাস।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন ভাওয়াইয়া শিল্পী তুলসী সাহা সরকার।

ভাবাইয়া শুনলেন তুলসী সাহা সরকারের কণ্ঠে। শিল্পীর সঙ্গে ঢোলে ছিলেন ভুবন রায়, দোতারায় কেশবচন্দ্র বীর এবং বাঁশিতে দীপঙ্কর রায় ডাকুয়া। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ বেলা 1:45 আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপ্রতীক দাস।

0: আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। প্রত্যুষা,
1: সুপ্রভাত। আজ প্রত্যুষে স্মরণ করব ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক গায়ক রাহুল দেববর্মনকে। 60-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত রাহুল দেববর্মন মোট 292টি হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত এবং 31টি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। তিনি 3 বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। মহানী সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মন জন্মগ্রহণ করেন 27 জুন 1939 সালে। আজ হেলেন কেলারের জন্মদিন। বাকশ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিত্ব নিয়ে মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্যে আজীবন লড়াই করেছেন। একই সাথে তিনি ছিলেন একজন

গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী। সমাজের বাকশ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি ও মানুষের সহায়তা অর্জনে হেলেন প্রচেষ্টা চালান। হেলেন কেলার জন্মগ্রহণ করেন 27 জুন 1880 সালের। এবারে চলে আসি প্রত্যুষার এমাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এমাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন উমা দাস সেনপাড়া জলপাইগুড়ি থেকে। আজকাল যৌথ পরিবার প্রায় নেই বললেই চলে, তবে একেবারে যে নেই তা বলা চলে না। হঠাৎ হঠাৎ এক একটা যৌথ পরিবার খুঁজে পাওয়া যায়। বর্তমান যুগে ক্ষুদ্র পরিবারে একটি মাত্র সন্তান স্বামী স্ত্রী বসবাস করে। সন্তানেরা কি করে জানবে, কি করে শিখবে তাদের বাবা মায়েরা তাদের ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদার প্রতি কি কি কর্তব্য পালন করে চলেছে। কিছু কিছু স্বার্থপর সন্তানেরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই ব্যস্ত, আর সেজন্যই এখনকার দিনে বৃদ্ধ মা বাবারা বড়ই একা অসহায়। কোনো কোনো সন্তানের বৃদ্ধ বাবা মাকে নিজ বাসগৃহে রাখতে অসম্মানে লাগে। সেসব বাড়িতে মাঝে মধ্যে আনন্দ অনুষ্ঠান, পার্টি, নাচ গান, হৈহুল্লোড় চলে। পুরনো দিনের মনস্ক বয়স্ক মা বাবা এই বাড়িতে থাকলে অসুবিধার সৃষ্টি হয়। কি সুন্দর মার্জিত রুচিবান সন্তান যারা মা বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করে। যে মাতা পিতা পৃথিবীর আলো দেখিয়েছেন, সন্তানদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সাধ্যমতো ব্যয় করেছেন, আলোর পথ দেখিয়েছেন, সেসব মা বাবারা অনেকেই আজ বৃদ্ধাশ্রমে দিন কাটান। আবার এমনও দেখা যায় অশক্ত বৃদ্ধ মা বাবা একখানি জরাজীর্ণ বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে সুস্থ জীবন যাপন করা যায় না, তাদের ছেলেমেয়েরা উপযুক্ত অর্থবান, নিজের সন্তানদের দেখার জন্য তাদের সাথে একত্রে থাকার জন্য ছটফট করেন, চোখের জল ফেলেন, তারা যে বড় অসহায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক দায়িত্ব কর্তব্য। পিতামাতার অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো, তাদের আশ্বাস দেওয়া, তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের। তোমার কাছে আমাদের ঋণ বিশাল মহাসমুদ্রের মতন, আমাদের সাধ্য মতন দুই হাত প্রসারিত করে তোমাদের প্রতি আমাদের করণীয় কর্তব্য পালন করে চলব, তোমাদের ভালো রাখতে চেষ্টা করব। মা বাবার ঋণ শোধ করা বিশাল কঠিন কাজ, কঠিন বলে পিছিয়ে গেলে চলবে না। আমাদের মা বাবাদের জীবনের শেষ দিনগুলো যেন আনন্দে কাটে, চোখের জলে নয়। লিখেছেন উমা দাস সেনপাড়া জলপাইগুড়ি থেকে। সুমিতা চক্রবর্তী আপনি লিখছেন দিনহাটা কোচবিহার থেকে। এমাসের চিঠির বিষয় অত্যন্ত স্পর্শকাতর। মা বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল ও পবিত্রতম বন্ধন। কোনো বিনিময় ছাড়াই তারা সন্তানের জন্য প্রয়োজনে সর্বস্ব ত্যাগ করেন। জীবনের প্রতিটি পদক্ষেপে তারা ছায়া হয়ে পাশে থাকেন। একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার মূল মন্ত্র তাদের কাছ থেকেই আসে। বাবার চেয়ে দায়িত্ববান কোনো পুরুষ হতে পারেন না। অপরদিকে মায়ের চেয়ে কোনো যত্নশীল নারী হয় না। তাদের সন্তানের সুস্থ ও সুন্দর যাপনের জন্য তাদের নিরন্তর সংগ্রাম চলেই। দুর্ভাগ্যবশত এই সন্তানরাই প্রায় সময় মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, অশোভন আচরণ করেন। যারা সন্তানের সুখ শান্তির জন্য আত্মসুখ বিসর্জন দেন, সেই সন্তানরাই নিজের সুখের জন্য মা বাবার কথা ভুলে যায়। এমনকি এই অসহায় বৃদ্ধ বৃদ্ধার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এভাবেই অনাদর অবহেলায় চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। পরবর্তী প্রজন্ম এই হৃদয় বিদারক অমানবিক বিষয় চাক্ষুষ করে। অপরিণত বয়সে এক স্বার্থপরতার পাঠ হয় তাদের, অথচ পরিবারের পরিপূর্ণতা আনতে দাদু ঠাকুমার গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। তারাই শিখিয়ে দেন সুস্থ পারিবারিক পরম্পরা। আসলে মা বাবার ঋণ যেমন কখনোই শোধ করা যায় না, তেমনি কখনোই শোধও হয় না। তাই তাদের সাথে মনোরম সময় কাটানোই হবে তাদের প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা। তাদের কথাকে গুরুত্ব দেওয়া, নিজেদের শৈশব নিয়ে স্মৃতিচারণা করা, প্রয়োজনে পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে তাদের সম্মান জানানো, এর চেয়ে বেশি তারা চান না। লিখেছেন সুমিতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে। নবেন্দ্রনারায়ণ দত্ত নিবেদিতা রোড প্রধাননগর শিলিগুড়ি থেকে লিখছেন, বর্তমান সমাজ ব্যবস্থায় এই বিষয় নির্বাচনটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। তাই বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবলমাত্র দুটি শব্দের তাৎপর্য মূল্যায়ন করতে গিয়ে বলব যে মা এবং বাবা এই দুটি শব্দবন্ধের মূল অর্থ যিনি বা যারা প্রকৃতই উপলব্ধি করতে পেরেছেন ওনারা কিন্তু সত্যি সত্যিই ওনাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণরূপে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আমরা আমাদের দেশের অনেক ঋষি মনীষী মহাপুরুষ এবং অসংখ্য মহৎ ব্যক্তিগণের জীবনপঞ্জী থেকেও আমরা নিগূঢ় অর্থ অনুধাবন করতে পেরেছি। এর সূত্র ধরে বলা যায় যে জন্মদাত্রী মাতা এবং জন্মদাতা পিতা ওনারা তাদের সন্তানদের জীবনে এ পৃথিবীর আলো দেখিয়ে তাদের সন্তানদের প্রতি তাদের অপত্য স্নেহ মায়া মমতার দ্বারা ওদের জীবনটাকে ভরিয়ে রেখে তাদের অনলস পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের সুখ বিলাস স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছু একরকম বিসর্জন দিয়ে একমাত্র সন্তানদের ভবিষ্যতের সাফল্যের চিন্তায় একেবারেই তৎপর হয়ে ওঠেন, যাতে করে তাদের সন্তানেরা ভবিষ্যতে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কাজেই কোনো সন্তানের মা বাবার এই আত্মত্যাগের অপূরণীয় ঋণ কোনো মূল্যে বা কোনো কিছুর বিনিময়ে তা কোনো অবস্থাতেই শোধ করার কথা তো কেবল বাতুলতা মাত্র। এছাড়া এসব কথা মনে স্থান দেওয়াও পাপ বলে আমি মনে করি। কাজেই পরিশেষে বলবো যে আমরা প্রত্যেকেই যদি আমাদের মা এবং বাবার এই অসীম আত্মত্যাগের মূল্যায়ন উপলব্ধি করে শিখতে পারি, তবেই কিন্তু কোনো সন্তানের মা বাবাকেই তাদের জীবনের অন্তিম দিনগুলো একেবারে অসহায় অবস্থাতে পড়ে আর কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে একাকিত্ব জীবন কাটাতে হবে না। সেই সাথে আমরা আমাদের একক পরিবার থেকে বার হয়ে এসে আবারও সেই যৌথ পরিবারে মিশে গিয়ে এক অনাবিল আনন্দের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে দারুণভাবে উপভোগ করতে পারব। লিখেছেন নবেন্দ্রনারায়ণ দত্ত, নিবেদিতা রোড, প্রধাননগর, শিলিগুড়ি থেকে। সমিত কর্মকার লিখছেন কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। মা বাবা আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ স্বরূপ। জন্মের পর থেকে তারা সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেন। তাদের একটাই চিন্তা, তারা তার সন্তানকে কিভাবে বড় করে তুলবেন, তার সুখ শিক্ষা স্বাস্থ্য সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতেও তারা দ্বিধা করেন না। তাই এক কথায় বলা হয়, মা বাবার ঋণ কখনোই পুরোপুরি শোধ করা যায় না। তবে মা বাবার এই ঋণ শোধ করা না গেলেও তাদের প্রতি কর্তব্য পালন করে কিছুটা পরিশোধ করা যেতেই পারে। যেমন তাদের সম্মান করা, ভালোবাসা দেওয়া, কথা শোনা এবং বার্ধক্যে তাদের পাশে থাকা সন্তানের অন্যতম দায়িত্ব। তারা অসুস্থ হলে সেবা করা এবং তাদের সুখ ও শান্তির দিকে খেয়াল রাখা প্রকৃত সন্তানের পরিচয় বহন করে। মা বাবা আমাদের জীবনের একটা ভিত। তাদের ত্যাগ ও অবদানের জন্য আমরা নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। তাই তাদের ঋণ শোধ করার চেষ্টা না করে তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করাই আমাদের প্রধান কর্তব্য। এভাবেই আমরা তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারি। লিখেছেন সমিত কর্মকার, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। নন্দিতা ঘোষ, রামকৃষ্ণপল্লী, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, যেমন কর্ম তেমন ফল। মা জন্মভূমির থেকেও শ্রেষ্ঠ, পিতা স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ, মা বাবা দাদু দিদা সবাই পরমাত্মা ও প্রকৃতির সন্তান। মানুষ একমাত্র জীব যে ভালো মন্দ সুখ দুঃখ বুঝতে পারে, ভোগের মাধ্যমে কর্মফল সে পেয়ে থাকে। সন্তানকে জন্ম দেওয়ার আগে ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। সংযম সৎসঙ্গের আধার। জন্মকর্ম সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্রতা জ্ঞান শক্তি সন্তুষ্টতা মধুরতা ধৈর্যতা সূক্ষ্মতা নিয়মানুবর্তিতা নির্ণয় শক্তি আমাদের কাছে আছে কিনা ভাবতে হবে। কর্মফল মানুষকে ভোগ করতেই হবে। অভিমন্যু যেমন মাতৃ জঠরে থাকাকালীন কৃষ্ণের কাছে গল্প শুনেছিলেন, চক্রভূমের সবাই জানে আগের জন্মের সংস্কার এ জন্মের সংস্কার, সঙ্গী চয়ন পরিবারের সংস্কার বড় হওয়ার সময় খুবই কাজে লাগে। মা বাবার সংস্কার তারা বেশি পায়। বাইরের জগতের সাথে পরিচয় করানোর দায়বদ্ধতা কিছুটা মা বাবার থাকে। আমাদের সবার ভেতরই খারাপ ও ভালো বুদ্ধি আছে, সংস্কার তাকে ঠিক পথে চালনা করে। সন্তান যা দেখে তাই শেখে অনেক ক্ষেত্রে। সুশিক্ষা সদাচার শারীরিক আধ্যাত্মিক জ্ঞান দেওয়া মা বাবার কর্তব্য। সন্তান কতটা নেবে তার উপর নির্ভর করছে। মা বাবা সন্তানের জগৎকে সুন্দর করে। মায়ের দুধ যা রক্তবিন্দু দিয়ে তৈরি জন্মের আগে ঈশ্বর সৃষ্টি করে রাখেন। বাবা সন্তানের জগৎকে সুন্দর করেন, সেই বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সন্তানের উন্নতিতে বাবা মায়ের মতো সুখী কেউ হয় না। লিখেছেন নন্দিতা ঘোষ, রামকৃষ্ণপল্লী, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। সুমিতা বসু, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের প্রশ্নটি অত্যন্ত মূল্যবান। মা বাবার ঋণ কি শোধ করা যায়? উত্তর একটা কথাই বলবো, কখনো না। মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান। অস্থির চিত্তে অপেক্ষারত বাবার মুখ সন্তানকে দেখে উজ্জ্বল হয়ে ওঠে। মা হলেন সন্তানের সবচাইতে বড় আশ্রয়স্থল। মাতৃদুগ্ধ পান করে সন্তান ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বাবা হলেন বটবৃক্ষ, যার আদর্শ এবং স্নেহের ছায়ায় সন্তান নিশ্চিন্ত মনে বড় হয়। মমতাময়ী মা এবং স্নেহশীল বাবা সন্তানের অসুখের সময় নাওয়া খাওয়া

বলে কত যে বিনিদ্র রজনী যাপন করেন তা গুণে বলা যাবে না। বাবা মা হলেন সন্তানের প্রথম শিক্ষাগুরু, সন্তানের আনন্দে তারা আনন্দিত হন, আবার দুঃখে সন্তানের চাইতেও বেশি দুঃখ পান। মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা যে তুলনাহীন, সন্তানকে সুশিক্ষিত করার পেছনে মা বাবার অবদান অনস্বীকার্য। প্রত্যেকটি সন্তান, সে পুত্র হোক বা কন্যা হোক, প্রত্যেকের উচিত বাবা মাকে শ্রদ্ধা করা, বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে থাকা, তাদের শরীরের প্রতি যত্নশীল হওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া। এতে ঋণ শোধ হয় না ঠিকই, তবে বাবা মা এতেই খুশি থাকেন, এর থেকে বেশি কিছু প্রত্যাশা করেন না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, স্নেহশীলা মায়ের স্থান স্বর্গের চাইতে উঁচুতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী। আধুনিককালে শহর এবং শহরতলিতে প্রচুর বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, নিঃসন্তান বৃদ্ধ বৃদ্ধাদের জন্যে এক নিরাপদ আশ্রয়। সন্তানের বাবা মাকে যেন বৃদ্ধ বয়সে সজল নয়নে বুক ভরা ব্যথা নিয়ে সেখানে যেতে না হয়, সেই দিকে সন্তান বা সন্তানদের খেয়াল রাখা একান্ত কর্তব্য। লিখেছেন সুমিতা বসু, হায়দারপাড়া শিলিগুড়ি থেকে। শিপ্রা লাহিড়ে লিখছেন কলেজপাড়া বিপিন পাল সরণি শিলিগুড়ি থেকে। অতি সুন্দর একটি বিষয়, মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। পিতা মাতা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, তাঁদের ভালোবাসা নিঃস্বার্থ নির্মল ও চিরন্তন। পিতা তার কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন, আর মাতা স্নেহ মমতা ও আদর্শ সুশিক্ষা দিয়ে জীবনকে আলোকিত করেন। তাই তাদের প্রতি সম্মান ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক সন্তানের কর্তব্য। শ্রদ্ধা শুধু কথায় নয়, আচরণেও তা যেন প্রকাশ পায়। প্রথম কর্তব্য হল নম্রভাবে পিতামাতার সাথে কথা বলা, আদেশ মেনে চলা, সেবা করা, বাবা মায়ের দুঃখে তাদের পাশে থাকা। এসবের মাধ্যমেই সত্যিকারের ভক্তি প্রকাশ হয়। তবে সন্তানের প্রতি পিতামাতা আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে। যে সন্তান হৃদয় দিয়ে তার পিতামাতাকে সম্মান ও ভক্তি করে সেই জীবনে মহৎ হতে পারে, কারণ পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যে পিতামাতার ভালোবাসাই পবিত্র ও নিঃস্বার্থ। পিতামাতাই জীবনের প্রথম শিক্ষক ও আশ্রয়। পিতা আকাশের মতো বিশাল, মাতা নদীর মতো স্নিগ্ধ, তাদের ত্যাগের গভীরতা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। সন্তানের একটু খুশির জন্যে, তাদের মুখে হাসি দেখবার জন্যে তারা নিজেদের সমস্ত ক্লান্তি নীরবে বিসর্জন দেন। বিশাল অট্টালিকা গাড়ি অর্থ দিয়েও কোনোদিন পিতামাতার ঋণ শোধ করা যায় না, তবে তাদের স্বভাব ও কর্তব্যের মাধ্যমে তাদের নিকট থেকে অফুরন্ত আশীর্বাদ নেওয়া যায়। পিতামাতারও কিছু কর্তব্য রয়েছে, সন্তানের মানবিক গুণাবলীর উন্মেষ ঘটানো, সন্তানের প্রতি স্নেহশীল দায়িত্ববান, অনুভূতির মূল্য দেওয়া, তাদের কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, সন্তানের সাফল্য ব্যর্থতায় পাশে থাকা, তবে সন্তানেরা বিপথে যাওয়া থেকে বিরত থাকে। লিখেছেন শিপ্রা লাহিড়ি কলেজপাড়া বিপিন পাল সরণি শিলিগুড়ি থেকে। চৈতালি সরকার কদমতলা জলপাইগুড়ি থেকে লিখছেন, আমি শুনেছি ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমি ঈশ্বরকে কোনোদিন চোখে দেখিনি। তিনি কেমন দেখতে তাও আমি জানি না, একটি কাল্পনিক বর্ণনা নিজের মনের মধ্যে প্রতিস্থাপন করেছি। কিন্তু আমি দুইজন জীবিত ঈশ্বরকে নিজের চোখের সামনে সবসময় দেখতে পাই, তারা হলেন আমাদের বাবা মা। আজকের দিন এই পৃথিবীতে আমার যেটুকু অস্তিত্ব আছে সেটা শুধু আমারই মা বাবার জন্যে, আর সেই বাবা মার ঋণ তো কোনোদিনই শোধ করা যাবে না। আমাদের পৃথিবীতে জন্ম নেওয়ার আগে থেকেই তাঁরা ভাবতে থাকেন যে কীভাবে আমাদের বড় করবেন, কিন্তু তাদের নিজেদের স্বপ্নগুলোকে কীভাবে ভুলে গিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টাতে মেতে থাকে। আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমরা কী চাই, কখন কী করব, কোথায় যাব, সব কিছু নিজেদের হাতে করে তৈরি করে তাদের সামনে এটাই হয়ে দাঁড়ায় একটি মাত্র স্বপ্ন। তারা আমাদের মধ্যে নিজেদের ভবিষ্যৎকে দেখতে পান। যেদিন থেকে আমি আমার মাথার উপর দুটি হাত দেখেছি তখন থেকে আর কোনো ভয় লাগে না। যদি কোনো ভুল করে ফেলি, বকা দেওয়ার পরও আবার সেই হাত দুটি দিয়েই জড়িয়ে ধরে আমার বাবা মা। বাবা মা তাদের সর্বস্ব দিয়ে সন্তানকে মানুষ করে তোলে নিঃস্বার্থভাবে, আর সেই বাবা মায়ের ঋণ শোধ করব এই দুঃসাহস আমি কোনো দিনও দেখাবো না। আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। লিখেছেন চৈতালি সরকার কদমতলা জলপাইগুড়ি থেকে। শান্তিসুধা ঘোষ আনন্দময়ী কালীবাড়ি রোড হায়দারপাড়া শিলিগুড়ি থেকে। সম্পর্ক এক বিনি সুতোর মালা। জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা সম্পর্কের মধ্যে প্রথম জন্মসূত্রে রক্তের সম্পর্ক গড়ে ওঠে, যাদের সঙ্গে তারা হলেন মা বাবা। পৃথিবীর আলো দেখার সাথে মায়ের ওম গায়ে মেখে শিশু বড় হয়, চিনতে শেখে বাবাকে। সন্তানের দুই আঁখি তারা মা বাবা, যে তারা সন্তানের চলার পথের দিকদর্শন, যে তারার আলোয় উদ্ভাসিত হয় সন্তানের জীবন। মা পাখি যেমন দুই ডানা মেলে তার ছানাদের আগলে রাখে, মা বাবা তেমনই সর্বশক্তি দিয়ে সব বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন।

অসুস্থ শয্যার পাশে প্রদীপ হয়ে অতন্দ্র প্রহরীর মতো বিনিদ্র রজনী যাপন করেন মা। জীবনপথের পথিক হয়ে ওঠার পাঠশালায় মা বাবাই শিক্ষাগুরু। চারিত্রিক গুণাবলী শেখার সাথে দায় দায়িত্ব কর্তব্য শৃঙ্খলা পরায়ণতা মা বাবার কাছে শিখতে হয়। বাবার হাত ধরে জীবনের মাইলফলকগুলো এক এক করে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে হয়। তবে সন্তান যদি পথভ্রষ্ট হয়, শাসনের পূর্ণ অধিকার থাকে মা বাবার। সুখ দুঃখ স্নেহ ভালোবাসা আদর সোহাগ শাসন বারণে বোঝাই করা, ছোট্ট সেই সাম্পান বেয়ে চলে মা বাবা সন্তান। প্রকৃতির নিয়মে ছোট শিশু বড় হয় একলা চলতে শেখে। এই সুদীর্ঘ যাত্রাপথের বাঁকে বাঁকে সঞ্চিত হয় বাবা মায়ের সান্নিধ্যের উষ্ণ পরশ, কিন্তু সেখানে থাকে না উভয় পক্ষের চাওয়া পাওয়ার হিসেব। জীবন খাতার পাতায় পাতায় যতই আঁক কষা হোক না কেন, মা বাবার প্রতি সন্তানের ঋণের পরিমাণ কখনোই নির্ধারণ করা যাবে না। একক দশক শতকের গোলক ধাঁধায় পথ হারিয়ে না ফেলে মা বাবার প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রদীপ জ্বালিয়ে চলার পথ আলোকিত করা এবং অদৃশ্য সুতোয় মা বাবাকে বেঁধে রাখা সন্তানের কর্তব্য। লিখেছেন শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তোমার এ মাসের বিষয়টি বড় অনুভূতিপ্রবণ, ভাষা দিয়ে সঠিকভাবে তা প্রকাশ করা মুশকিল। যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, যাদের হাত ধরে হাঁটতে শিখেছি, কোলে পিঠে করে যারা আমাদের বড় করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজে সেই মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, অভিভাবক ও আশ্রয়স্থল। জন্মের পর থেকে একজন সন্তানকে বড় করে তোলার জন্য তারা অসংখ্য ত্যাগ স্বীকার করেন। সন্তানের সুখ শিক্ষা স্বাস্থ্য ভবিষ্যতের জন্য তারা নিজেদের স্বার্থকেও অনেক সময় বিসর্জন দেন। তবে ঋণ শোধ করা না গেলেও সন্তানের কিছু দায়িত্ব রয়েছে, মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা, তাদের সুখ দুঃখে পাশে থাকা এবং বার্ধক্যে সেবা করা সন্তানের কর্তব্য। তাঁদের ইচ্ছে ও অনুভূতির প্রতি সম্মান দেখানো ও কৃতজ্ঞতার প্রকাশ। একজন আদর্শ সন্তান তার সৎ চরিত্র, ভালো কাজ এবং জীবনের সাফল্যের মাধ্যমে মা বাবার ত্যাগকে সম্মানিত করতে পারে। এতে মা বাবা গর্ববোধ করেন এবং তাদের জীবনের পরিশ্রম সার্থক মনে হয়। সুতরাং মা বাবার ঋণ সম্পূর্ণভাবে শোধ করা সম্ভব নয়, কিন্তু তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা বা সম্মান সেবার মাধ্যমেই সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। এটাই একজন সন্তানের সর্বোচ্চ দায়িত্ব ও মানবিক কর্তব্য। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মনিরা বেগম আপনি লিখছেন বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। মায়ের গর্ভধারণ আর বাবার দায়িত্ব গ্রহণ, এই দুই মিলে আমাদের শৈশব শুরু। সেখানে মা অতন্দ্র প্রহরীর ন্যায় সর্বদা আমাদের যত্নে জাগ্রত, আর বাবা সচেতনভাবে টেনে নিয়ে চলেন সংসার নামক রথটি। যতনে আমরা বসে থাকি তার মধ্যে, বাবার মার শাসনের অন্তরালে কোমল ভালোবাসাটুকু যদি উপলব্ধি করা যায়, যদি বাবার কপালে জমা বিন্দু বিন্দু ঘামের কারণ উপলব্ধি করা যায়, যদি মায়ের হাতে আগুনে পোড়া দাগ অন্তরের দৃষ্টি দিয়ে দেখা যায়, যদি ঘর্মসিক্ত বসনের গন্ধ নেওয়া যায়, তাহলে প্রকৃত মানুষ হওয়া যায়। আর তখন ঋণ কথাটা থাকে না, থাকে শুধু নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন আর অন্তরের অমোঘ টান। মেয়েরা বিয়ের সময় কনকাঞ্জলি দিয়ে মাকে ঋণ শোধের কথা বলে, যা অযৌক্তিক এবং অবিবেচ্য। মা বাবার ঋণ শোধ হয় না কোনোদিন, যেমন চন্দ্র সূর্যের কিরণ আলোকিত করে চিরদিন। লিখেছেন মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। গোপাল মজুমদার দুর্গাপুর জেলা পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষ হয়ে আসার মূল কারিগর হলেন মা বাবা। জন্মের পর থেকে তাদের মিলিত ভালোবাসায় আমরা বড় হতে থাকি। জীবনের সমস্ত ঝড়ঝাপটা আপদ বিপদ থেকে প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করেন। শিক্ষা জ্ঞান উপদেশ দিয়ে আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। নিজেরা কম খেয়ে দুঃখ কষ্টের যন্ত্রণাকে বুক পেতে নিয়ে নিজের সন্তানদের আনন্দে রাখেন। আজকে আমরা যে সমাজের বুকে মানুষ হিসেবে অবস্থান করছি, তার মূল কারিগর হল মা বাবারা। সেই মা বাবাদের আমরা সেই জীবনে দুঃখ কষ্টের মধ্যে থাকতে দেখি। ছেলেকে জীবনের সব কিছু দিয়ে মানুষ করেছে, উচ্চ শিক্ষিত করেছে, সেই ছেলে মেয়ে চাকরি নিয়ে বিদেশে গিয়ে মা বাবাকে ভুলে গেছে, মাসে মাসে অর্থ পাঠিয়ে দিয়ে কর্তব্য পালন করে। কিন্তু এই বয়সে মা বাবা যে ছেলে মেয়েকে কাছে পেতে চায়, তাদের দ্বারা সেবা ভালোবাসা চায়, সেটা তারা ভুলে যায়। স্বার্থপর চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত আজকের দিনের বেশিরভাগ সন্তানরা ভাবে টাকা পয়সা দিয়ে মা বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু তারা ভুলে যায় জীবনের সবকিছু ঋণ শোধ করা গেলেও জন্ম ঋণ কখনো

শোধ করা যায় না, তাই তো শত চেষ্টা করলেও এই ঋণ শোধ করা যাবে না। লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন আজ সকাল 8:30, মাননীয় শো 9:30, সকাল 10:00 বাংলা কথিকা মহাপ্রভুর দর্শন, এ নিয়ে বলবেন কৃষ্ণ মণ্ডল। সমূহ গান শিক্ষার আসর 10:10। সকাল 10:30 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, দুখুমিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে 11:30। বেলা 12:00 কথায় সুরে কিশোর জগৎ, বেলা 12:30। 1:45 ভাওয়াইয়া শিল্পী তুলসী সাহা সরকার, 2:30 নেপালি অনুষ্ঠান, 3:00 মনপুরা জাংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান, যুব অনুষ্ঠান 3:30, বিকেল 4:00 গ্রামে গঞ্জে, ক্রীড়াঙ্গন 4:30, ভারতের খেলাধুলোর উন্নতিতে 12 বছর, অংশগ্রহণে বিবেকানন্দ ঘোষ, ভাস্কর দত্ত, দেবাশিস ঢালি। সাক্ষাৎকার নিয়েছেন ষষ্ঠী বিশ্বাস, অনুষ্ঠানটির প্রযোজনায় ননিগোপাল সাহা। জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান বিকেল 5:00, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, লোক পরম্পরা কবি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে 6:05, 6:40 ভাওয়াইয়া শিল্পী রাধিকা বর্মন, মুখোমুখি 8:00, 9:30 বিশেষ অনুষ্ঠান, 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের অনুষ্ঠান। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিং এবং উন্নয়নমূলক কাজ চলার কারণে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার মেরামত এবং উন্নয়নমূলক কাজের জন্য ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ

0: গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। FIH হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসা শেখ মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about traded goods and services, it's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রক জানিয়েছে, তাঁর এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত AI উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে।

এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেঘালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে, 200 বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা JMA জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে IMD। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। FIH হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ H-এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ IR ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। FIH হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামে শেড

0: ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারা তোলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি, রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন আরও বৃষ্টি বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ৫০ থেকে ৬০ জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ ৭টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে ১০ সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া, শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল কাজে যোগ দিয়েছে। রেলের তরফে ১০টি অক্সি কাটার, ৬টি অ্যাগ্রেসিভ কাটার এবং ৩টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হচ্ছে। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে গতকাল ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে জানান, টাকার বিনিময়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করাতেন কালীচরণ।
1: এই লাইসেন্সটা প্রোকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন, এরকম ঘটনা আরো উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে এটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না, একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়, মানে তাকে সেখানে দেখা যাচ্ছে এনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটার যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না।
0: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত ৬তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে, তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাহলে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন, এনকেডিএ, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়নগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠছে সেগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা বলবৎ হবে। তবে এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়ছে না। কেউ যদি আইন মাফিক নিজের বসত বাড়ি সংস্কার করেন বা তার কাঠামোর পরিবর্তন করতে চান তাহলে সেই কাজ বন্ধ রাখা হবে না। এছাড়া সরকারি প্রকল্প, রেল, মেট্রো রেল বা বন্দরের কাজও যথারীতি চলবে।
2: হাইরাইজ কাকে বলবে? G+5 সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা ৩১ জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম, ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে।
0: তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরে ওই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বিষয়টি দেখার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও বন্দে মাতরমে ১০০ বছর পূর্তি উপলক্ষে গতকাল কলকাতার রবীন্দ্র সদনে সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে

0: দিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রদায়িক কাজকর্ম রুখতে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে অরক্ষিত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনের মাধ্যমে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: পশ্চিমবঙ্গেও আগামী দিনে সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় এই জোড়া বিল আনতে চলেছে বিজেপি সরকার। গতকাল কালীঘাটের বাড়িতে দলের নেতাদের সঙ্গে আলোচনায় দুটি বিল নিয়ে বিরোধিতার সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় বিরোধিতার পাশাপাশি দিল্লিতে অবিজেপি দলগুলিকে বিল সম্পর্কে অবহিত করা হবে এই বিল নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিও। আগেই জানানো হয়েছে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। গত বৃহস্পতিবার এই মর্মের নির্দেশিকা জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এতে বলা হয়েছে মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্যই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। দপ্তরের বিভিন্ন শাখায় রস্টার করে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন কর্মীকে আসতে হবে। এর ফলে শনি রবি ও ছুটির দিনগুলোয় দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সাহায্য করতে ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন। প্রথম দফায় কর্মী বর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনে অন্য দপ্তর থেকেও এই নির্দেশিকা প্রকাশিত হবে। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধাসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরে ওই এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড. সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে 11 বছরের এক স্কুল পড়ুয়াকে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি লাঠি স্থানীয় বাসিন্দা তপন হালদারের গায়ে গিয়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। সেখানে পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে মারধর ও নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও তোলা হয় বলে অভিযোগ। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করে সিটি স্ক্যান ও এক্স রে করানো হয়েছে। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ, যদি অভিযুক্ত পলাতক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ

0: 511 কিলোহার্টজে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ফিরোজা বেগম।

একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Work from home? High salary? শুধু একটাই ক্লিকে? আরে বাস!
1: অন্য ফাঁদে!
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করবেন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। আপনারা টেলিফোন করুন হ্যালো আকাশবাণীতে। হ্যালো আকাশবাণীতে আমাদের প্রচুর শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেন। আজকেও আশা করব আপনাদের কাছ থেকে আমরা টেলিফোন পাবো, আপনাদের সঙ্গে কথা বলতে পারবো।

0: এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: জয় রাধি রাধি, নমস্কার নমস্কার। আমি উত্তর কুমারপাড়া, মহিতনগর, রানীনগর, জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, জলপাইগুড়ি থেকে বলছেন। আপনার নামটা একটু বলবেন।
1: রবি বিশ্বাস।
0: রবি বিশ্বাস। রবিবাবু, আপনি কি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন? আজকে শুনছেন?
1: আমিও নিয়মিত, অন্তত যতদিন শিলিগুড়ি চালু হয়েছে, আমার বয়স তখন 10 ছিল,
0: আচ্ছা আচ্ছা
1: তখন
0: আচ্ছা
1: থেকে শুনি বাবা।
0: আচ্ছা, আপনি আজকের অনুষ্ঠান কেমন লাগছে?
1: আজকে প্রত্যেক দিনই অনুষ্ঠান খুব খুব ভালো লাগে, আমাকে খুব ভালো লাগে।
0: আচ্ছা,
1: আমার আমার রেডিও এখানে চালু করা আছে, সোলার দিয়ে চালু করে দিয়েছি।
0: হুম হুম
1: 6টার সময়
0: আচ্ছা
1: বন্দনা শুনি,
0: আচ্ছা,
1: তারপরে 5টা অবধি শুনি, তারপরে তো সোলারের ব্যাপার, আমি তো ব্যাটারি চিনি না।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: রবিবাবু, আজকের একটি কিন্তু বিশেষ দিন। কেন বিশেষ দিন আমি আপনাকে জানাচ্ছি, যে আপনি জানেন অবশ্যই যে আজকে ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক রাহুল দেব বর্মনের আজকে জন্মদিন, এবং 1939 সালের আজকের দিনে কলকাতায় রাহুল দেব বর্মন, বা যাকে আমরা আরডি বর্মন হিসেবে চিনি বা পঞ্চমদা হিসেবে চিনি, তার কিন্তু আজকে জন্ম হয়েছিল, জন্মদিন। এবং এই দিনটিকে স্মরণে রেখে আজকে আমরা কিন্তু যে গান শোনাবো তাও রাহুল দেব বর্মনের গাওয়া গান, তার পরিচালিত গান আমরা শোনাবো। কি বলবেন, রাহুল দেব বর্মনের গান আপনার কেমন লাগে?
1: না না, খুব ভালো ভালো, সবারই গান সবারই ভালো, এনারা সব অমর,
0: একদম।
1: এনারা যতদিন পৃথিবী আছে ততদিন এনারা থাকবেন
0: একদম
1: এবং আছেন। হ্যাঁ, তাই এনাদের গান সবই সবসময় ভালো লাগে,
0: একদম।
1: হ্যাঁ, যত শিল্পী আছে, যত শিল্পী আছে,
0: ঠিক,
1: এনাদের গান খুব ভালো লাগে,
0: ঠিক।
1: হ্যাঁ, আমারও খুব মনের মতো। আমি বহুদিনের পুরোনো শ্রোতা, কিন্তু বহুত কারণ বশতে ফোন ধরতে পারিনি।
0: আচ্ছা আচ্ছা, আপনি নিয়মিত আমাদের টেলিফোন করবেন রবিবাবু। আমাদের সারা দিন বিভিন্ন অনুষ্ঠান হয়, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ফোন ইন অনুষ্ঠান হয়, অর্থাৎ লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলো কিন্তু সরাসরি আপনাদের অনুষ্ঠান, আপনাদের সঙ্গে কথা বলার অনুষ্ঠান, আপনাদের মনের কথা শোনার অনুষ্ঠান। আপনারা নিয়মিত টেলিফোন করবেন, তবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান পরিচালনার সার্থকতা।
1: আচ্ছা বাবা, একটা কথা, এই সকালবেলা যদি একটু ভজন শোনান, প্রথমেরটা যে শিল্পী থাকুক, এই শিল্পী
0: আমরা চেষ্টা করছি,
1: কথা বললে
0: চেষ্টা করছি।
1: ওনার
0: আমাদের ভজন ভজন আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত হয়, নিয়মিত হয়, আপনি শোনেন যেহেতু প্রতিদিন, আমরা চেষ্টা করছি। আপনি ভালো থাকবেন রবিবাবু, সুস্থ থাকুন, আমাদের নিয়মিত টেলিফোন করবেন। নমস্কার।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: নমস্কার,
1: ঠিক আছে, নমস্কার।
0: আমাদের সঙ্গে কথা বললেন একজন আমাদের প্রবীণ শ্রোতা বন্ধু, রবিবাবু টেলিফোন করেছিলেন জলপাইগুড়ি থেকে। দীর্ঘদিন থেকে উনি রেডিও শোনেন, আমাদের অনুষ্ঠানে টেলিফোন করেন। আমি আশা করব আগামী দিনেও আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের টেলিফোন করবেন। যে কথা বলছিলাম যে আজকে রাহুল দেব বর্মনের জন্মদিন, অর্থাৎ 1939 সালের 27শে জুন আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। এবং রাহুল দেব বর্মন সম্পর্কে আপনারা সবাই জানেন যে একজন ভারতবর্ষের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক, পঞ্চমদা নামে তিনি পরিচিত, আর ডি বর্মন হিসাবে তিনি সবাই চেনেন, আর ডি বর্মন হিসেবে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলেকে নিয়ে প্রচুর জনপ্রিয় গান তিনি বানিয়েছেন, এবং এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে কিন্তু অনেকেই পঞ্চমদাকেই মনে করেন, একজন অনন্য একজন সুরকার। তার এই সুরকার হিসাবে কিন্তু প্রচুর মানুষের অনুপ্রেরণা তিনি। এবং 3 বার 1983, 1984 এবং 1995, এই 3 বার তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। রাহুল দেব বর্মন সম্পর্কে এবার আপনাদের কাছ থেকেও কিছু শুনবো। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দাদা।
0: নমস্কার, সৌরভ বাবু বলছেন কলকাতা থেকে।
2: একদম।
0: দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কালকেও একজনকে বলছিলাম যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না আপনাদের নাম, আপনাদের গলা শুনেই আমরা বুঝতে পারি কে টেলিফোন করেছেন। এটা কিন্তু একটা মানে আত্মার সম্পর্ক বলতে গেলে, তাই না?
2: একদম, এটাই আমি বলতে যাচ্ছিলাম আর কি। আপনি যখন বললেন অভিভাবক বলছেন।

0: কলকাতা থেকে, এটা আমি
1: হুম
0: এক্ষুনি বলতে যাচ্ছি, আমাদের সাথে কি সুন্দর মানে আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে আর কি,
1: একদম তাই, একদমই তাই।
0: সত্যি বলতে গেলে খুব ভালো লাগে যখন আপনারা যখন বলেন,
1: হুম
0: মানে আপনি যখন বলেন হ্যাঁ সৌভিক বাবু বলছেন, এই বলছেন, সত্যি
1: অ্যাকচুয়ালি
0: সুন্দর ভালো লাগে।
1: হ্যাঁ, আমাদের আপনাদের কথা শুনতে শুনতে, আমরা প্রতিদিনই প্রায় আপনাদের কথা শুনি, আপনাদের মতামত শুনি, কারণ এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের মতামত জানানোর অনুষ্ঠান। কেমন লাগছে আজকের অনুষ্ঠান?
0: খুব ভাল লাগছে, আর বিশেষ করে আজকে এমন একজন শিল্পী
1: হুম,
0: যাকে আমরা বলতে
1: নিশ্চয়ই,
0: গেলে বস হন, মিউজিকের
1: একদম
0: বস,
1: একদম।
0: এবং সত্যি আরো বেশি গর্ব হচ্ছে দাদা, কারণ
1: হুম
0: উনি বলতে গেলেন আমাদের বাড়ির কাছাকাছি থাকতেন,
1: হুম হুম
0: এবং
1: আচ্ছা, ও
0: হ্যাঁ ঢাকুরিয়াতে বলতে গেলে পঞ্চানন তলা বলে একটি জায়গা আছে, জায়গাটার নামও বলতে গেলে ওনার নাম অনুসারে হয়ে গেছে আর
1: হুম
0: কি,
1: হুম
0: এবং ভাল লাগে ওনার বাড়িটাও আমি দেখতে পাই কি বাড়িতেও
1: আচ্ছা,
0: এখন, হ্যাঁ বাড়িটাও যদিও বা এখন সেরকম কেউ থাকে না,
1: হুম হুম
0: কিন্তু এককালে যে উনি ওখানে থাকতেন, উনি ওনার ওখানে যে সুর ছন্দ যে তৈরি করতেন,
1: ঠিক ঠিক,
0: সত্যি নিজেদের বলতে গেলে গর্ব হয়, আর গর্ব আরো বিশেষ করে উনি বাঙালি হিসাবে
1: হুম নিশ্চয়ই, হুম
0: একটা ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রিকে কিভাবে পাল্টে দিতে হয়, একটা
1: ঠিক,
0: সামান্য বৃষ্টি পড়ছে, সে বৃষ্টির যে সাউন্ড, বা
1: হুম
0: একটা কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসের মধ্যে চামচ দিয়ে মেরে চুরালিয়ায় যে
1: একদম একদম একদম,
0: ওই তার গানের আগে যে একটা মিউজিকটা যে হচ্ছে কাঁচের গ্লাসের মধ্যে চামচ মেরে,
1: হুম
0: এই
1: হুম হুম হুম
0: আইডিয়া গুলো যে আদি মর্মন যে বের যে করতো,
1: ঠিক,
0: সত্যি বলতে গেলে ভাবা যায় না যে এত সুন্দর সুন্দর সাউন্ড, এক একটা সাউন্ড মানে ইয়ে সাউন্ড না মানে সরঞ্জাম না, একটা এমনি সরঞ্জাম চামচ দিয়ে বৃষ্টির শব্দ, একটা দরজার একটা দিয়ে শব্দ, এই যে জিনিসগুলো যে ওনার
1: সত্যি
0: মাথা
1: তাই,
0: দিয়ে আসছে, সত্যি ভাবতে অবাক লাগে এখনকার সময় দাঁড়িয়ে এই AI যুগে যে দাঁড়িয়ে, সত্যি ওনার গান এখনো শুনলে যে কোনো গানই বলি না কেন মানে মনটা যেন ভালো হয়ে যায়, মানে সত্যি খুব
1: একদম
0: ভাল
1: তাই,
0: লাগে মানে
1: একদমই তাই।
0: মানে
1: রাহুল
0: বাংলা
1: দেব বর্মন এমন একজন মানুষ, এমন একজন সঙ্গীত পরিচালক এবং গায়ক, অবশ্যই তার গাওয়া গান বেশ জনপ্রিয় গান সব তিনি গেয়েছেন, কখনো আশা ভোঁসলের সঙ্গে গেয়েছেন, লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছেন, তার মানে এখনো পর্যন্ত এত বছর পরে, এত যুগ পরেও কিন্তু সেই গান ততটাই জনপ্রিয় হয়ে রয়েছে যতটা প্রথম দিকে ছিল, তাই না? তো তাদের
0: একদম
1: এই গানগুলো কিন্তু মানে কোনোদিন পুরনো হবে না।
0: একদম মানে মানে আমাদের জেনারেশন বাই জেনারেশন কিভাবে চলে আসছে বলুন তো,
1: ঠিক,
0: মানে এখনো বলতে গেলে আমাদের বাবা কাকারা বলুন সে সময় গান ওনার
1: হুম
0: শুনতেন, একসাথে দিতে
1: ঠিকই,
0: চালি বা ক্যাসেট, সেই সময় ক্যাসেট ছিল আর কি,
1: হুম
0: তারপর
1: হুম
0: আস্তে আস্তে এলো
1: একদম,
0: যে তারপর আস্তে চিপ এলো, চিপের সাথে তার আগে CDS ছিল, CD পড়ছি, এখন বলতে গেলেন পেন ড্রাইভ, যাই হোক,
1: নিশ্চয়ই,
0: কিন্তু আমাদের জেনারেশন বলতে গেলে এত ভালো লাগে গানটা, মানে চুপচাপ মানে ওনার গান শুধু শুনেই যাই শুনেই যাই শুনেই যাই, ভালো লাগে সত্যি,
1: একদম
0: মানে
1: একদম একদম,
0: মানে
1: সত্যিই তাই।
0: আমাদের
1: রাহুল
0: মানে
1: দেব বর্মনের কথা আজকে সত্যি খুব মনে পড়ছে, আমাদের শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই আরো অনেকেই জানাবেন রাহুল দেব বর্মনের
0: আমি
1: সম্পর্কে,
0: সেটাই
1: তাদের
0: বলতে
1: গান।
0: গেলে চাই যে আরো শ্রোতা বন্ধুরা যেন এসে যেন বলে, বেশি
1: একদমই
0: বাড়াবো
1: তাই,
0: না কথা, আজকে আমার কথা এখানেই শেষ করছি দাদা,
1: অনেক অনেক ধন্যবাদ সৌভিকবাবু আপনাকে টেলিফোন করার জন্য, নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার দাদা, ভালো থাকুন।
1: আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, সৌভিক সরকার কলকাতা থেকে টেলিফোন করেছেন, আমাদের নিয়মিত শ্রোতা, উনি নিয়মিত টেলিফোন করেন আমাদের, ভালো লাগে ওনার সঙ্গে কথা বলতে, আপনাদের সকলের সঙ্গে কথা বলতে আমাদের ভালো লাগে, কারণ আমরা এই অনুষ্ঠানটা কিন্তু চলছেই শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠানটা চালু করা হয়েছে, আপনাদের মনের কথা, আপনাদের অনুভূতির কথা এইগুলো আমরা শুনতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনারাও আমাদের সঙ্গে শেয়ার করুন, এবং তাতে কিন্তু দেখবেন উভয় পক্ষেরই বেশ ভালো লাগবে। 9434076705 নম্বরে আপনারা টেলিফোন করুন, ততক্ষণে শোনা যাক একটা গান।

Maria.

কারাভান ছবির গান শুনলেন রাহুল দেববর্মন এবং আশা ভোঁসলের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, আপনাদের কথা শুনছি আজ।

0: রাহুলদেব বর্মন অর্থাৎ আর.ডি. বর্মনের আজ জন্মদিন। ১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় উনি জন্মগ্রহণ করেছিলেন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রাহুলদেব বর্মন মোট ২৯২টি হিন্দি চলচ্চিত্রের জন্য গান গেয়েছিলেন এবং ৩১টি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন। এটা কিন্তু একটা ভীষণ উল্লেখযোগ্য বিষয়। আমরা আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো, তার আগে একটা টেলিফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ, বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: আপনি আজকের অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ।
0: কেমন লাগছে অনুষ্ঠান?
1: হ্যাঁ, খুবই ভালো লাগছে।
0: আচ্ছা,
1: আর আজকে তো একটা ভালো বিষয়,
0: একদম তাই।
1: প্রখ্যাত শিল্পী রাহুল দেবের জন্মদিন। উনি যেমন প্রখ্যাত গায়ক ছিলেন,
0: সঙ্গীত পরিচালক,
1: হ্যাঁ সঙ্গীত পরিচালক ছিলেন, তার গানগুলি এত ভালো লাগে, এত মনে মনে গেঁথে আছে।
0: একদম তাই, এত পুরনো গান অথচ এখনো পর্যন্ত, এই ২০২৬ সালেও যখন আমরা গানগুলো শুনি, একদম সত্যি দারুণ, অসাধারণ গান,
1: খুবই ভালো লাগে, অসাধারণ গান গাইতেন উনি। আর আমার সবচেয়ে ভালো লাগে ওই যে একটা গান ছিল না অনেক দিনের আগের,
0: স্বপ্ন আমার হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম,
1: খুবই ভালো লাগে আমার,
0: একদম
1: প্রিয় গান। হ্যাঁ, তাছাড়াও তার গানগুলি এত ভালো লাগে যে মনের মধ্যে গেঁথে যায়।
0: একদমই তাই, সঙ্গীত পরিচালনা এবং নিজে যে গানগুলো গেয়েছেন, আমরা ইতিমধ্যে একটি গান শোনালাম আমাদের দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের, যে যে গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, ক্যারাভান ছবির একটি গান। আরও হ্যাঁ, আরও গান আমরা শোনাবো, চেষ্টা করব যাতে আরও দু একটি গান অন্তত শোনানো যায়। হ্যাঁ, আজকে আমরা রাহুলদেব বর্মনেরই গান শোনাবো। ভালো থাকবেন সোমাদেবী, আপনি আমাদের নিয়মিত টেলিফোন করবেন। নমস্কার।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, একদম। আমাদের একজন শ্রোতা বন্ধু সোমা গাঙ্গুলি টেলিফোন করেছিলেন, জলপাইগুড়ি থেকে টেলিফোন করেছিলেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আজ রাহুলদেব বর্মন নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলছি। রাহুলদেব বর্মন, আর.ডি. বর্মন, পঞ্চম দা, এই পঞ্চম দা সম্পর্কে আপনাদের কথা শুনবো, আপনাদের মনের কথা শুনবো। যারা আর.ডি. বর্মনের অনুষ্ঠান শুনেছেন বা সরাসরি লাইভ কনসার্ট দেখেছেন, তাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাদের অবশ্যই শেয়ার করুন। আমরা শুধু আমরাই শুনবো না, আমাদের অগণিত শ্রোতা বন্ধু কিন্তু আপনার অভিজ্ঞতার কথা, আপনার অনুভূতির কথা শুনবে। আজকে রাহুলদেব বর্মনের জন্মদিন এবং এই দিনটিকে স্মরণে রাখতে আজকে আমরা কিন্তু রাহুলদেব বর্মনকে নিয়ে আমরা কথা বলছি। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার। শুভ সকাল, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি গৌরী সরকার, প্রধাননগর থেকে
0: বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৌরী দেবী, আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন, ভীষণ ভালো লাগে। আপনি যে অনুষ্ঠান শোনেন, কেমন লাগছে আজকের অনুষ্ঠান?
2: খুব ভালো। আর ওনার যে গান,
0: ঠিক ঠিক,
2: মানে বাংলা গানগুলো তো সবকটা ভালো,
0: সবকটা ভালো, একদম একদম,
2: বাংলা গান ওনার ভালো। হ্যাঁ,
0: একদম,
2: আমি একটু গান প্রিয়, বুঝলেন?
0: বাহ, ভালো তো, খুবই ভালো।
2: আমি খুব গান শুনতে ভালোবাসি, এই যে আপনি, উনি বাংলা হিন্দি প্রত্যেকটা গান ভালো করেছেন,
0: একদমই তাই।
2: হ্যাঁ, সেই জন্য ভালো ভালো গানগুলো শুনতেও ভালো লাগে। হ্যাঁ, সব দিকে ভালো। ওনার আজকে জন্মদিন,
0: জন্মদিন আজকে। হ্যাঁ, এটা অবশ্যই একটা, আজকের দিনটি অবশ্যই মনে রাখার মতন দিন, রাহুলদেব বর্মনের জন্মদিন। উনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। প্রচুর বাংলা গান তো অবশ্যই, পাশাপাশি হিন্দি ছবির প্রচুর গান, সঙ্গীত পরিচালনা এবং নিজে গান গেয়েছেন, প্রচুর
2: প্রচুর গান গেয়েছেন। বাংলা গানগুলো তো প্রত্যেকটা
0: অসাধারণ, অসাধারণ গান, অসাধারণ,
2: গেঁথে রাখে একদম,
0: সত্যি তাই, সত্যি তাই। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের নিয়মিত টেলিফোন করবেন অনুষ্ঠানে, কেমন লাগে আপনার মতামত অবশ্যই জানাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।
2: আগে দিদিভাই ফোন করেছে, আমি বললাম আপনারা যে এই অনুষ্ঠানটা

0: করেছেন,
1: হুম
0: প্রত্যেক মানুষের মানে খুব ভালো। আমি এই যে যেখান থেকে শ্রোতারা বলেন
1: হ্যাঁ
0: আমি শুনতে পাচ্ছি, আমার কথা ওনারা শুনতে
1: একদম
0: পাচ্ছেন।
1: একদম তাই,
0: হ্যাঁ,
1: একদমই তাই।
0: এই যে একটা মানে রেডিওর মাধ্যমে যে একটা পরিচয় হচ্ছে,
1: হুম
0: জানা যাচ্ছে, এটা
1: হুম
0: কিন্তু বিশাল ব্যাপার,
1: বিশাল
0: বিশাল
1: ব্যাপার,
0: ব্যাপার।
1: বিশাল ব্যাপার। এই
0: হ্যাঁ,
1: সুযোগটাই করে দিয়েছে আকাশবাণী শিলিগুড়ি, এবং আকাশবাণী শিলিগুড়ির
0: হ্যাঁ
1: কর্তৃপক্ষ, তারা এই এই একটা মেলবন্ধন আর কি,
0: হ্যাঁ
1: উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, গোটা
0: হ্যাঁ
1: বাংলার মানুষের সঙ্গে একটা
0: কোথায়
1: যোগাযোগ,
0: থেকে, সব জায়গা
1: সব
0: থেকে,
1: জায়গা থেকে টেলিফোন করছেন।
0: সব জায়গা
1: একদম
0: থেকে। খুব ভালো লাগে আমার এই অনুষ্ঠানটা।
1: ভালো থাকবেন গৌরীদেবী, আপনি নিয়মিত আমাদের টেলিফোন করবেন।
0: হ্যাঁ হ্যাঁ
1: নমস্কার, নমস্কার।
0: নমস্কার।
1: আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন শিলিগুড়ি থেকে, গৌরী সরকার। গৌরীদেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টেলিফোন করবার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনারা জানেন রাহুল দেব বর্মনের আজকে জন্মদিন, 27 তারিখ, 27শে জুন, আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং যে কথা বলছিলাম যে 60-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত রাহুল দেব বর্মন হিন্দি ছবির গান পরিচালনা করেছিলেন 292টি, এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রায় 31টি। তার অনেক বাংলা গানের অ্যালবাম রয়েছে, এবং যেই অ্যালবামগুলো অনেক সময় পুজোর সময় প্রচুর অ্যালবাম তিনি বের করতেন, এবং তার বেশিরভাগ গানেই কিন্তু গীতিকার হিসেবে থাকতেন গৌরীপ্রসন্ন মজুমদার। আরও অনেক তথ্য রয়েছেন। তার বাবা শচীন দেব বর্মন অত্যন্ত গুণী মানুষ। আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার,
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: বীরভূম থেকে নিতাই বাবু, নিতাই বাবু তো আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিত টেলিফোন
2: হ্যাঁ
1: করেন, ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। আপনি আজকের অনুষ্ঠান কেমন লাগছে?
2: হ্যাঁ, আজকে অবশ্য খুব ভালো লাগছে।
1: হুম, আজকে তো জানেন একজন প্রখ্যাত, একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত জগতের মানুষ রাহুল দেব বর্মনের আজ জন্মদিন, এবং আজকের এই অনুষ্ঠান অর্থাৎ হ্যালো আকাশবাণীতেও আমরা তাকে নিয়ে কথা বলছি। আপনি তো রাহুল দেব বর্মনের গান নিশ্চয়ই আপনার খুব পছন্দ।
2: বাবারি, ওনার মতো শিল্পী
1: সত্যি তাই, সত্যি তাই।
2: হ্যাঁ, ওনার গান আমার খুব পছন্দ।
1: ঠিক, এত দশক আগেও তিনি গান করে গেছেন, এবং সেই গান কিন্তু আজও সমানভাবে জনপ্রিয়।
2: একদম সমানভাবে জনপ্রিয়, আর সেই গান শুনতে আমাদের খুবই ভালো লাগে।
1: একদমই তাই, একদমই তাই।
2: আর তিনি যেসব ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন, এই সব গানও কিন্তু খুব সুন্দর গান,
1: সত্যি খুব ভালো গান, ভীষণই ভালো গান, এবং একবার শুনলে মনে হয় বারবার শুনি। এবং পুজোর সময় যখন আমরা বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে বেড়াই, তখন দেখা যায় যে অধিকাংশ মণ্ডপেই কিন্তু রাহুল দেব বর্মনের হয় নিজের গলার গান, নতুবা তার সঙ্গীত পরিচালনার পরিচালিত গান বাজছে পুজোর সময়। আমরা কিন্তু প্রতিবার এই মানে গোটা বাংলায় আমরা যখন পুজো দেখতে বেরোই, বিশেষ করে শারদোৎ সবে, তখন কিন্তু রাহুল দেব বর্মনের গান ভীষণভাবে জনপ্রিয়। অন্যান্য শিল্পীর গানও থাকে, তবে কিন্তু বেশিরভাগ জায়গাতেই
2: আমার এখানে তাই, আমাদের এখানেও তাই।
1: আচ্ছা আচ্ছা,
2: রাহুল দেব বর্মনের গান, তার সঙ্গে ধরুন আশা ভোসলে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই।
2: তো তাদের গান কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে, সেই গান কোনোদিন মানে পুরাতন হবে না, চির নতুন হয়ে থাকবে। একদম
1: একদম,
2: যত শুনবো তত মনে হয় শুনি।
1: ঠিকই, সত্যি তাই, একদমই। আমরা অনেক অনেক ধন্যবাদ রবিবাবু, আপনি নিতাইবাবু, আপনাকে, আপনি আমাদের টেলিফোন করেছেন, অনেক দূর থেকে টেলিফোন করেছেন, বীরভূম থেকে নিয়মিত টেলিফোন করেন, খুব ভালো লাগে। আপনি নিয়মিত টেলিফোন করবেন আমাদের সারাদিন, প্রচুর অনুষ্ঠান রয়েছে আমাদের, লাইভ ফোন ইন অনুষ্ঠান, অনুষ্ঠান শুনতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: আমি তো আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে শুনি, কিন্তু সব অনুষ্ঠানে তো ফোন করি না, কারণ আরো অনেক শ্রোতা আছে, তাদেরকে সুযোগ দিতে হবে।
1: হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই তা ফোন করবেন, আপনাদের আপনাদেরই অনুষ্ঠান, এটা সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত টেলিফোন করবেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন। আজকে এমন একটি দিন এবং এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা হ্যালো আকাশবাণীতে কথা বলছি, মানুষের অত্যন্ত প্রিয়, এবং মনে হচ্ছে যেন আমরা কথা বলছি যে আজকের বিষয়টা যেন মানুষের মনের বিষয়, একদম মানুষ যেন এই দিনটির জন্যই অপেক্ষা করেছিলেন, এবং

সনম তেরি কসম। এই ছবির গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে রাহুল দেব বর্মনের পরিচালনায়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, রাহুল দেব বর্মনের আজ জন্মদিন, আজ 27 জুন। আজকের এই বিশেষ দিনে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। যে কথা বলছিলাম যে রাহুল দেব বর্মন সঙ্গীত বিষয় নিয়ে মুম্বাইতে ওস্তাদ আলী আকবর খাঁ এবং সমতা প্রসাদের কাছে একটা প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর সঙ্গীতকার সলিল চৌধুরীর কাছে রাহুল দেব বর্মন, তিনি সঙ্গীতের ব্যাপারেও কিন্তু অনেক কিছু শিখেছিলেন এবং তার বাবা শচীন দেব বর্মনের সহকারী হিসেবে কাজ করেছেন এবং মাঝে মধ্যে শচীন দেব বর্মনের কোনো সঙ্গীতানুষ্ঠান থাকলে সেখানে হারমোনিয়াম বাজাতেন তিনি, এগুলো কিন্তু আমরা জানতে পারি। 1958 সালে চলচ্চিত্র চলতি কা নাম গাড়ি, বিখ্যাত চলচ্চিত্র। 1959 সালে চলচ্চিত্র কাগজ কে ফুল, 1963 সালে চলচ্চিত্র তেরে ঘর কে সামনে এবং বন্দিনী, 1964 সালে চলচ্চিত্র জিদ্দি, 1965 সালে চলচ্চিত্র গাইড এবং তিন দেমিয়াতে শচীন দেব বর্মনের সহকারী হিসেবে কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন রাহুল দেব বর্মন। এবং 1958 সালে চলচ্চিত্র সোলভা সাল এর গান হ্যায় আপনা দিল তো আওয়ারার, এই বিখ্যাত সেই গান, সেখানে যে হারমোনিয়াম সেইটা রাহুল দেব বর্মন বাজিয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি কিন্তু প্রচুর জনপ্রিয় হয়েছিল। আমরা রাহুল দেব বর্মন সম্পর্কে প্রচুর তথ্য আমরা জানি, আপনারাও জানেন, সবাই আমাদের সঙ্গে শেয়ার করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আজ হ্যালো আকাশবাণীতে আমরা আলোচনা করছি বা আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা শেয়ার করছেন আপনাদের অনুভূতি, আপনাদের মতামত রাহুল দেব বর্মন সম্পর্কে।

অন্যদিন কিন্তু 8:30 অর্থাৎ 8:30 থেকে বেলা 9 অবধি থাকে, কিন্তু আজকে এই অনুষ্ঠান কিন্তু 9:15 পর্যন্ত থাকবে। আপনারা যারা টেলিফোন করেননি তারা টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবার জানাচ্ছি 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আজকে রাহুল দেব বর্মণ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের কাছ থেকেও আমরা পেলাম, আমরাও চেষ্টা করলাম যতটা সম্ভব তথ্য আমাদের কাছে রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। 1966 সালের চলচ্চিত্র তিসরি মঞ্জিল, এটা ছিল রাহুল দেব বর্মণের জীবনের প্রথম হিট চলচ্চিত্র, এবং এই চলচ্চিত্রর যে গান সেই গানগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল এবং জনপ্রিয়তা পেয়েছিল। 1968 সালের একটি চলচ্চিত্র ছিল পরোসন, সেখানে কিশোর কুমারকে নিয়ে তিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন 1968 সালে রাহুল দেব বর্মণ। এই বিষয়গুলো আমরা জানি যে বিষয়গুলো রয়েছে, এবং বেশ কিছু পুরস্কারও তিনি কিন্তু পেয়েছিলেন, এবং 3 বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছিলেন 1983 সালে, 1984 সালে এবং 1995 সালে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেটা ফিল্মফেয়ার পুরস্কার, সেই পুরস্কার লাভ করেছিলেন রাহুল দেব বর্মণ। এবং সর্বশেষ 1995 সালে তার সর্বশেষ চলচ্চিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বা ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। আপনাদের কাছ থেকে যতটুকু আমরা তথ্য সংগ্রহ করলাম এবং আমাদের কাছে যা ছিল আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো আকাশবাণীর কিন্তু সময় প্রায় শেষ, অনুষ্ঠানও আমাদের শেষ করতে হচ্ছে, এবং এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম আমি ভাস্কর। আপনাদের অনেকেই আমাদের টেলিফোন করেছিলেন, তাদের মতামত জানালেন, আজকের যে বিষয় নির্বাচন সেই বিষয় নিয়েও অনেকে বেশ ভালো বললেন যে এই বিষয়টি দরকার ছিল বা এই বিষয়টির প্রয়োজন ছিল। এবং আজকে কিন্তু আমরা যে গান শুনিয়েছি এবং সবকটাই কিন্তু রাহুল দেব বর্মণের গাওয়া গান। আপনারা আজকের মতন অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। দেশে ফার্স্ট ব্রিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে হেরে উরুগুয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূল

বাহিনীর দপ্তরে যাবেন। সেসেলস ভারতে ভীষণ মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে 14টি শহরের জন্য ভারত ট্যাক্সির সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপাক্কামের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফাস্ট ব্রিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকর। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ, একই সঙ্গে সুস্থায়ী দীর্ঘমেয়াদী উন্নয়নে তা সহায়ক হবে। তিনি বলেন, এই সাফল্য উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রমাণ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল ও আগামী সোমবার নতুন দিল্লিতে হতে চলা জাতীয় গ্রামোন্নয়ন সম্মেলন 2026-এর সভাপতিত্ব করবেন। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা একত্রিত হবেন। গ্রামীণ এলাকা উন্নয়ন বিষয়ে সামগ্রিক আলোচনার পাশাপাশি এই সম্পর্কিত দেশের প্রধান কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন তারা। গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ রূপরেখা তৈরির বিষয়েও আলোচনা হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান সরাসরি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শুনতে পাওয়া যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং তার নিকটবর্তী লাগুইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রা কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পনটি হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। সে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বহু দেশ উদ্ধার কাজে সামিল হয়েছে। রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এই ভূমিকম্পের পর ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুঃসময়ে ভারত ও ভেনেজুয়েলার মানুষ পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে।
হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় র্যাডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হোয়াইট

0: হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন আমেরিকার এই আক্রমণের জবাবে তারা খুব দ্রুত জবাব দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমও ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। কলকাতা তারাতলায় নির্মীয়মাণ গুডামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। দুর্ঘটনাস্থলে আজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান ৫০ থেকে ৬০ জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন আদপে উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর পাশাপাশি গতকাল থেকে রেল এই উদ্ধার কাজে যোগ দিয়েছে। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা আগামী দিনে যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ করতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন আপাতত ৬তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। বেলফাস্টে পুরুষদের ক্রিকেটের দুই ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলায় গতরাতে আয়ারল্যান্ড ভারতকে ৩৪ রানে হারিয়ে দিয়েছে। যে কোনো ধরনের ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের প্রথম জয়। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ভারত ১৯ ওভারে ১৪৮ রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সেরা হয়েছেন ম্যাথিউ হলার্ড, ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। সিরিজের দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে আগামীকাল। ফিফা বিশ্বকাপে গ্রুপ জুয়ের ম্যাচে নিউজিল্যান্ড বেলজিয়ামের এবং অন্য ম্যাচে মিশর ইরানের মুখোমুখি হয়েছে। এদিকে আজ সকালে গ্রুপ এইচ এর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে উরুগুয়ে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ওই গ্রুপেরই অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭-১ হারিয়ে দিয়েছে। লন্ডনের সি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বাকি খেলায় ভারত ৭টি গোল করে। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে ৩ দিনের সফরে রওনা হচ্ছেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ততে পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ৩৪ রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল ১০টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দার্জিলিং থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। দার্জিলিং জেলার উন্নয়নের জন্য রাজ্য বাজেটে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি তৈরি করা হবে একটি ট্রমা কেয়ার সেন্টার। শিলিগুড়িতে থাকা আইটি পার্কটিকেও আরও উন্নত করে তোলা হবে। এছাড়াও একটি লজিস্টিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দার্জিলিংয়ের হেরিটেজ সাইটগুলিকে সংরক্ষণের পাশাপাশি পর্যটনের প্রসারেও একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শিলিগুড়ি মহকুমার শিবমন্দির এলাকায় নতুন পুরসভা করার ব্যাপারেও ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে। প্রবল বৃষ্টিতে দুধিয়ায় বালাসন নদীর ওপর তৈরি অস্থায়ী সেতুটি ভেঙে গিয়েছে। পাহাড়ে বৃষ্টির জেরে এই সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকের মধ্যে যোগাযোগ ব্যাহত। প্রশাসনের তরফে দ্রুত সেতুটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর বৃষ্টিতে দুধিয়ায় লোহার সেতু ভেঙে গেলে এখানে হিউম পাইপের অস্থায়ী সেতু বানানো হয়। ইতোমধ্যেই সেখানে প্রশাসনের অনুরোধে সেনার তরফে একটি লোহার ফুটব্রিজ তৈরি করা হয়েছে। সেই সেতু দিয়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা হেঁটে যাতায়াত করতে পারছেন। শিলিগুড়ি পুর নিগমের মেয়র সহ একাধিক মেয়র পরিষদ কাউন্সিলররা পদত্যাগ করতেই সেখানে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আর বিমলাকে। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদেও রয়েছেন। বদলি করা হয়েছে পুর নিগমের কমিশনারকে। অশ্বিনী রায়ের জায়গায় নতুন পুর কমিশনার হয়েছে বীর বিক্রম রায়। উল্লেখ্য, ২০২২ সালে তৃণমূল শিলিগুড়ি পুর নিগমে বোর্ড গঠন করেছিল। মেয়র হয়েছিলেন গৌতম দেব।

রাজ্যে পালাবদলের পর তিনি পদত্যাগ করেন। শিলিগুড়ি বিধানসভা সহ আশেপাশের বিধানসভা এলাকার মানুষের সমস্যার কথা শুনতে সরাসরি শঙ্কর কর্মসূচি শুরু করেছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। প্রতি মাসে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় তিনি শিবির করছেন, সেখানে বাসিন্দাদের নানা অভিযোগ ও সমস্যার কথা শুনছেন তিনি। শঙ্কর ঘোষ জানান, প্রতিটি সমস্যা গুরুত্ব সহকারে দেখে সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর চিফ এক্সিকিউটিভ পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিত থাপা। রাজ্যে পালাবদলের পর থেকেই জিটিএতে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিল নতুন সরকার। কার্শিয়াং সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, জিটিএর বিভিন্ন দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দার্জিলিং ও মিরিক ঘুরে দেখলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পগুলির কাজ পরিদর্শন করেন। পানীয় জল সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি দার্জিলিংয়ে জল সংরক্ষণের জন্য নির্মীয়মান নতুন লেকটিও পরিদর্শন করেন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, পাহাড়ি এলাকায় যদি কোথাও অবৈধ নির্মাণ বা বেআইনি বহুতল তৈরি হয়ে থাকে, তবে তা চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে এবং নিয়ম না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে এমন নির্মাণ ভেঙে ফেলা হবে। রোহিণীতে থাকা টোল প্লাজা বন্ধ করা হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে কিংবা নামতে এই টোলে টাকা দিতে হতো গাড়িচালকদের, পাশাপাশি টাকা দিতে হতো ট্রাক চালকদেরও। সাংসদ রাজু বিস্তার নির্দেশে পয়লা জুন থেকে প্রশাসন এই টোল বন্ধ করেছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই টোল প্লাজাটি চালাত। এর আগেও বহুবার পাহাড়বাসী এই টোল বন্ধ করার দাবি জানিয়েছিল। অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতেও টোল প্লাজা বন্ধ করা হয়েছে। জেলার চিঠি শেষ হল। দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল।

0: আকাশবাণী কলকাতা,
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে মাননীয় ইস্যু।
3: আকাশবাণী শিলিগুড়ি, মাননীয় ইস্যু। এ অনুষ্ঠানে আকাশবাণীর প্রচেষ্টা বিশিষ্ট জনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে।
4: মাননীয় ইস্যু অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিলিগুড়ি বিএড কলেজের অধ্যাপিকা ডক্টর নীতা মিত্র চন্দ্র। আমরা ম্যাডামকে আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: প্রথমেই ম্যাডাম শুরু করব যে বিষয়টি দিয়ে, আপনার যে শৈশব এবং আপনার বাল্যকাল, আপনার জন্ম, আপনার ছেলেবেলা নিয়ে যদি একটু আমাদের বলেন।
5: আমার ছোটবেলা বা শৈশবকাল যেটা, সেটা মোটামুটি পাহাড়ে কেটেছে।
4: আচ্ছা।
5: কারণ আমার বাবার তিনধরিয়াতে ছিলেন, ন্যারো গেজ যেটা বলে, রেলওয়ে, ওখানে হেড ক্লার্ক ছিলেন। ফলে আমার একদম শৈশবে পড়াশোনা

0: শুনো ওখানে চলেছে, তারপরে আমরা শিলিগুড়িতে চলে আসি। মা
1: আচ্ছা,
0: বাবা ওখানেই কাজ করতেন।
1: জন্ম কত সালে ম্যাডাম আপনার?
0: আমার 62 সালে জন্ম,
1: 1962 সালে।
0: হ্যাঁ, 12ই জানুয়ারি।
1: আচ্ছা,
0: তো এখানে সুভাষপল্লিতে এসে বাড়ি ভাড়া করে আমার দিদি ভাই এরা একসাথে পড়াশুনো করি। তখন আমি নেতাজি যেটা জুনিয়র প্রাইমারি স্কুল ওখানে ভর্তি হই।
1: আচ্ছা, এখনো সম্ভবত রয়েছে সেই
0: আছে স্কুলটা? তখন সাধন ব্রহ্ম বা কেউ ছিলেন হেডমাস্টার।
1: আচ্ছা,
0: তারপরে আমরা চলে যাই হচ্ছে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে। আমার মোটামুটি পড়াশুনো 12 অবধি বলতে পারেন।
1: আচ্ছা,
0: আর তারপরে আমি শিলিগুড়ি কলেজে অনার্স, ওখান থেকে আমি টপার হই, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপরে যাই হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আর সেটা ক্লোজ করেই তারপরে আমার আর কি বৈবাহিক সম্পর্ক এবং পরবর্তী পড়াশুনো।
1: আচ্ছা আচ্ছা, যে ব্যাপারটাতে ম্যাডাম একটু শৈশবটা নিয়ে একটু আপনার চর্চা করব, ছোটবেলা এই যে আপনার পড়াশোনা, আপনার প্রথমে পাহাড়, পাহাড় থেকে আবার
0: সমতল
1: তরাই অঞ্চলে চলে আসা, ডুয়ার্সে চলে আসা, এই যে আপনারা যে এলেন, কেমন ছিল এই যে পরিবর্তনটা, স্থান পরিবর্তনটা কেমন ছিল তখন?
0: তখন আসলে খুবই ছোট ছিলাম, ততটা উপলব্ধি করিনি। একটা আত্মিক টান তো ছিলই তিনদরিয়ার প্রতি, কার্শিয়াং, তিনদরিয়া, টয় ট্রেন সবটাই। এবার একদম মনে হচ্ছে যেন ওলট পালট হয়ে শিলিগুড়িতে আসলাম, অন্যরকম পরিবেশ, বাড়ির কাছে স্কুল, হাঁটা পথ, আর সেখানকার ছোটদের আসর ছিল সামনে, সেখানে আমরা এমনি ছোটোবেলায় খেলাধুলো করেছি, পড়াশুনো চলেছে, ফলে সেই রকম পরিবর্তন বুঝিনি। যে পরিবর্তনটা চলেছে সেটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে পরিবর্তন। আর বাবা যেহেতু সপ্তাহে উইকেন্ডে আসতেন, তো সেই সময় বাবাকে একটু মিস করতাম।
1: আচ্ছা,
0: এইভাবে চলেছে, মায়ের প্রশাসনেই আমরা আর কি
1: ছোটবেলা থেকে বড় হয়েছে,
0: বড় হয়েছি।
1: একটা বিষয় ম্যাডাম, এই যে শৈশবে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের যারা শিশু বা আমাদের যারা অভিভাবক, আমাদের যে আগামী প্রজন্মের যারা মেরুদণ্ড, তাদেরকে আপনারা তৈরি করছেন, মানে আপনারা শিক্ষক গড়ার কারিগর, ছাত্র নয়, শিক্ষক গড়ার কারিগর। তো দেখা যাচ্ছে এখনকার অভিভাবকেরা খেলাধুলাটাকে মনে করে জীবনে সফলতার পথে অন্তরায়। তো আপনারাও কি ছোটবেলা খুব সবসময় পড়াশোনা নিয়ে থাকতেন?
0: একদমই না, তখন এই ধরনের চিন্তা ভাবনা আমার মনে হয় গার্জেনদের মধ্যেও গড়ে ওঠেনি। কারণ আমরা যখন পড়াশুনো করেছি সেই সময় আমরা যে পরিবেশে বন্ধুরা পেতাম আশেপাশে, মানে এটা মানে একটা সবাই যেন যৌথ পরিবার না হলে একান্নবর্তী মনে হতো। যে বাড়িতে ভাড়া ছিলাম সবাই মিলেমিশে, ওই যে বললাম ছোটদের আসলে খেলাধুলো এগুলো করতাম, ব্যায়াম করতাম, ব্যায়াম চর্চা ইত্যাদি। এবং তখন আমরা এনজিপিতে যখন ছিলাম, আমরা তারপরে চলে গেলাম এনজিতে, বাবার ট্রান্সফার হয়ে আসলো
1: সুভাষপল্লি থেকে।
0: সুভাষপল্লি থেকে চলে গেলাম, ক্লাস 5 থেকে আমরা ওই টয় ট্রেনে আসতাম, ওই সাউথ কলোনিতে ছিলাম, ফলে সেখানেও আমরা না উন্মুক্ত পরিবেশ পেয়েছি, আমরা ওখানেও খেলাধুলো করেছি। তখন কিন্তু এরকম ছিল না টিউশন নেওয়া, প্র্যাকটিক্যালি আমি বলছি, আমরা কোনোদিন, আমি টিউশন পড়িনি কোনোদিন, আর অন্যান্য সেরকম কিন্তু দেখিনি যে একটা চল যে এই সময় খেলাধুলো করতে হবে না। আমার মা বাবা কোনোদিন বাধা দেননি, আমার বলে নয়, আশেপাশেও দেখেছি বাচ্চারা, এবং প্রত্যেকেই হচ্ছে আপনার খেলাধুলোর মধ্য দিয়ে কিন্তু তাদের অন্যরকম শিক্ষাগুলোও পেয়েছে, মূল্যবোধের শিক্ষা বলুন বা নিয়মবর্তিতা সবই এসছে আমার মনে হয় এখন।
1: একদমই তাই। পড়াশোনা খেলাধুলা ছাড়া আর কি কি করতেন ম্যাডাম?
0: মায়ের সাথে একটু গান বাজনা করতাম, এই যে ব্যায়াম চর্চা করতাম ছোটদের আসরে এখানে সুভাষপল্লিতে, আর এই তো ছিল এগুলোই মোটামুটি।
1: তারপরে ম্যাডাম আপনার শিলিগুড়ি কলেজ থেকে আপনি স্নাতক হলেন?
0: হ্যাঁ।
1: শিলিগুড়ি কলেজে কোন বছরে আপনি স্নাতক হলেন?
0: আমি 83-তে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে পাশ করলাম।
1: আচ্ছা, তারপরে ম্যাডাম ওখান থেকে আপনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে?
0: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
1: এই যে কলেজ, মানে সে সময়কার যে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের জীবন, কতটা পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়, যে সে সময় যারা শিক্ষক ছিলেন বা তখনকার ছাত্র এবং আজকের শিক্ষক ছাত্র, কতটা কি পরিবর্তন মনে হয়?
0: তখনকার সম্পর্কটা না কি বলবো, মা বাবার পরবর্তী বা তার থেকেও বেশি হিসেবে আমরা টিচারদের দেখেছি। আর যেটা বললাম, এখন যেমন টিউশন ছাড়া পড়া হবে না এরকম একটা যে মানসিকতা, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারিনি। কারণ আমার মনে আছে আমি যখন জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়ি, লাস্টে পরীক্ষার সময় কী যেন একটা বন্টন ছিল, তো আগের দিন আমাদের স্যারও পর্যন্ত সবার বাড়ি ঘুরে এসে অবশেষে আমার বাড়িটা চিনেও নিয়ে এসেছিলেন যে কোনো অসুবিধা হবে কি না। বুঝতে পারছেন, জ্যোতির্ময় স্যার ছিলেন তখন, তো আর অন্যান্য স্যারের কাছ থেকে আমরা এতটাই সুযোগ পেয়েছি, আর এত কিন্তু টেক্সট বুক আমাদের সময় জিওগ্রাফিতে ছিল না, 2-4টে বই ইংলিশ মিডিয়ামে, তাও সেটা খুব এতই মানে শক্ত, মানে বাইরের লেখা। আমরা কিন্তু লাইব্রেরি ফেসিলিটি খুব ভালো পেয়েছি ওখান থেকে পড়াশোনা, কলেজ লাইব্রেরি, মানে শিলিগুড়ি কলেজের লাইব্রেরি এত রিসোর্সফুল সব দিক থেকে এবং পিসফুলি ছিল। আমরা ওখানে বসে ওনারা চিনতেন কারা পড়াশোনা করত,

0: আসে বা এখানে নোট টোট নিচ্ছে, খুব পড়াশুনো করছি। এছাড়া টিচাররা আমাদের খুব হেল্প করেছেন, কারণ আমাদের স্টুডেন্ট বেশি ছিল না, আমরা বোধহয় সেই সময় 6 জন কি 8 জন অনার্স পড়েছি শিলিগুড়ি কলেজ থেকে। পরবর্তীতে যখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তখন আমরা এই 8 জন থাকলাম বাইরের থেকে, কলকাতার সাইড থেকে এসেছে কিছু। তো সেখানেও কিন্তু স্যারদের নাম শুনেছেন, বসু মৌলিক, যে বই পড়ানো হয় জিওগ্রাফি, সুভাষরঞ্জন বসু, অনিন্দ্য পাল, তারপর আমি যার কাছে রিসার্চ করেছি প্রফেসর বিমলেন্দু ভট্টাচার্য, অনিমা ভট্টাচার্য, এরকম এদের সান্নিধ্য এত ভালোভাবে পেয়েছি না, কোনো সময় মনে হয়নি যে আমাদের মধ্যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা সত্যি করে রিসার্চ বা গবেষণামূলক যে সমস্ত কাজ শিখেছি এটাই স্যারদের জন্যই।
1: আচ্ছা, তারপরে ম্যাডাম আপনার কর্মজীবন কবে থেকে শুরু হলো?
0: যেদিনই আমি এম এ পাশ করলাম তখন বোধ হয় বিকাশ ঘোষ চিনবেন, নন্দিতাদি কিছু ছুটিতে ছিলেন, আমাকে ডেকে নিয়ে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে আমি 4 মাস করি।
1: আচ্ছা,
0: তারপরে আমি রিসার্চে চান্স পেয়ে যাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মিনহোয়াইল আমি জলপাইগুড়ি এসিড বিএড কলেজ যেটা, সেটায় ভর্তি হয়েছিলাম, কিন্তু এতটা বেশি সকাল বিকেল করে, তার থেকে আমার মনে হয়েছে বাড়ির কাছে রিসার্চ, এটাতেই যুক্ত হলাম।
1: আচ্ছা,
0: হতে গিয়ে 1989 বিবাহ বন্ধনে আবদ্ধ, ফলে সেই সময় আমি কি করলাম, আমার কিছুটা পিএইচডির কাজ হয়েছিল, গবেষণার কাজ, মানে ফিল্ড ওয়ার্কগুলো আমি করে নিয়েছিলাম, আর বাকি যে লেখালেখির কাজ তখন আমি কলকাতায় বসেও করেছি, এখানে থেকেও করেছি, মানে 1 বছর আমি এখানে ছিলাম বিয়ের পরেও, এবং তখন আমি আমার গবেষণাটা শেষ করি।
1: আচ্ছা, আর এই যে ম্যাডাম আপনি যখন আপনার কর্মজীবন, এখন আপনি রয়েছেন শিলিগুড়ি যে বিএড কলেজে, এখানে আপনার কর্মজীবন কবে থেকে শুরু হলো?
0: 1999 জয়েন করেছি আমি, 26 বছর হয়ে গেছে।
1: আচ্ছা, তো আপনি বললেন যে প্রথমে জলপাইগুড়ি এসি কলেজে আপনি
0: ভর্তি
1: হয়েছিলেন, তারপরে আবার পরবর্তীতে আপনি কবে আবার বিএড এর পড়াশোনা শুরু করলেন?
0: হ্যাঁ, আমি যখন কলকাতায় গেলাম তখন স্যার ছিলেন, আমার হাজবেন্ড ছিলেন হুগলি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ।
1: আচ্ছা,
0: ফলে ওই সময় আমি আফটার কমপ্লিটিং পিএইচডি করি আমি ওখানে চলে যাই, হচ্ছে চন্দননগর বিএড কলেজে ভর্তি হই।
1: আচ্ছা,
0: চন্দননগর থেকে আমি 93-94 বিএডটা করি।
1: এই যে ম্যাডাম বলছিলেন আপনার কত বছরের কর্মজীবন এই বিএড কলেজে,
0: 26 বছরের
1: আপনার যে সুদীর্ঘ কর্মজীবন, বিভিন্ন অভিজ্ঞতার আপনি সম্মুখীন হয়েছেন। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা বলি শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, আর আপনারা হচ্ছে তাদেরকে তৈরি করছেন যারা সেই মানুষ গড়ার কারিগরদেরকে নির্মাণ করেন। তো এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানসিকতার শিক্ষকদেরকে যে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, কেমন কী কী অভিজ্ঞতা আপনার ঝুলিতে রয়েছে?
0: আমি যখন জয়েন করি তখন কিন্তু এখানে 50% ডেপুটেট আসতো, মানে আমার থেকে বয়সে বড় আমরা টিচিং দিতাম যাদের, আর 50% ফ্রেশার। কিন্তু আমার একটা মনে হয়েছিল আমি নিজেকে একটা রোল মডেল হিসেবে তৈরি করব। আমি যে কটা ডিগ্রি বললাম সেটাই কিন্তু আমার শেষ নয়।
1: আচ্ছা,
0: আমি কিন্তু মাঝখানে 4টে এম এ করেছি, মোট 5টা, আমার মাদার সাবজেক্ট জিওগ্রাফি।
1: আচ্ছা,
0: তারপরে আমি দেখলাম এখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিস্ট্যান্স এডুকেশন করলাম, মাস্টার্স অফ এডুকেশন করেছি, ডিস্ট্যান্স এডুকেশনও করেছি, এডুকেশনও করেছি, মাস্টার্স অফ সাইকোলজিও করেছি।
1: আচ্ছা,
0: তারপরে আমি 2012 সালে চলে গেলাম কল্যাণী, মানে অন ডিউটি থাকাকালীনই এর মধ্যেই আমি কমপ্লিট করলাম পিএইচডি ইন এডুকেশন, আর একটা পিএইচডি।
1: আচ্ছা,
0: মানে পরপরই কাজ এগুলো করে গেছি, যাতে ছাত্ররা বা সবাই বোঝে যে ম্যাডামও পড়াশুনো করছেন এবং আমি মানে আপডেটেড হয়ে তাদের নলেজটা দিতে পারি।
1: একদমই তাই। আর যে অভিজ্ঞতা ম্যাডাম আপনার কেমন কি এদেরকে যে আপনি পড়াচ্ছেন?
0: আমি যখন জয়েন করেছি দেখুন 217 জন তখন স্টুডেন্ট এরকম ছিল ক্যাপাসিটি শিলিগুড়ি বিএড কলেজে, তখন না এনসিটির এরকম করা নিয়ম ছিল না, ন্যাকেরও এরকম ছিল না যে 1:8 রেশিওতে, ফলে এতজন স্টুডেন্ট আর আমি ফুল টাইম টিচার একা, আমার প্রিন্সিপাল ছিলেন গোপাল সরকার তখন, আর বাকি 4-5 জন পার্ট টাইম টিচার, ফলে সেই সময় আমি কিন্তু কলেজটাকে মূল ধরেছিলাম, কারণ আমার গোপালবাবু রিটায়ার করার পরে 2002 আমার মানে 99-তে জয়নিং, সেই সময় কিন্তু আমি কলেজে ভারপ্রাপ্ত অধ্যাপিকা ছিলাম টিআইসি চার্জে, এবং আমি কিন্তু পড়াশুনো কন্টিনিউ চালিয়েছি পাশাপাশি কলেজ, মানে এই এখন যেরকম নানা রকম ইয়ে আছে যে FIP হলে পরে ছুটি পাওয়া যাবে কিছু, আমি কিন্তু কোনো রকম ব্রেক করিনি, যেটুকুন ছুটি আমার CLEL নিয়ে হয়েছে সেটা খালি পিএইচডি সেকেন্ড পিএইচডি করবার সময় বাকি 1 মাস ছুটি নিয়েছিলাম, এটা আমাদের প্রাপ্য স্টেট লেভেলে 2 মাস নিতে পারে, ফলে তার মধ্যে আমি আর লেখা যেগুলো গবেষণার কাজ সেগুলো ঘরে বসেই করা, আর স্টুডেন্টদের এমনভাবে করেছি যে ডিগ্রিগুলো নিয়েছি সাইকোলজি খুবই কাজে লাগে, ফলে ওদের ক্ষেত্রে যে সাইকোলজিক্যালি আপনি যদি একটু বেশি ভালোভাবে বোঝাতে পারেন তাহলে সবাই একটু আগ্রহ প্রকাশ করে, মানে একটু মোটিভেট করা, তাদের যুগোপযোগী কিছু তত্ত্ব ধারণা দেওয়া, কেরিয়ার কাউন্সেলিং করানো, এ পার্সোনালিটি ডেভেলপ কিভাবে করবে, এই সমস্ত বিষয়গুলো

0: আমার খুব সুবিধা হয়েছে করতে।
1: একদমই তাই। কর্মজীবনের পাশাপাশি পারিবারিক জীবনে এবার আসবো ম্যাডাম, আপনার পরিবারে আর কে কে আছেন এবং তারা কে কি করেন?
0: আমার হাজবেন্ড যে ছিলেন সবাই চিনবেন, ডক্টর প্রণব কৃষ্ণচন্দ, উনি শিলিগুড়ি বিএড কলেজে প্রিন্সিপাল ছিলেন, পরবর্তী সময় উনি যে আমাদের ইউনিভার্সিটি হয়েছে সব বিএড কলেজগুলো তার রেজিস্ট্রার ছিলেন। আর আমার একমাত্র সন্তান, সে আমেরিকায় থেকে ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এখান থেকে পিএইচডি করে, ডক্টরেট,
1: আচ্ছা,
0: এখনও পোস্টডকের জন্য বাইরেও আছে এবং এখানে সম্প্রতি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে ও ভিজিটিং ফেলো হিসেবে জয়েন করেছে।
1: আচ্ছা, আগামীতে ম্যাডাম আর কি কি পরিকল্পনা আছে আপনার?
0: দেখুন, আমি শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নই, এর পাশাপাশি আমি কিন্তু শনি রবিবার ওই আমাদের শিব মন্দির যে রামকৃষ্ণ মিশন, সেখানে আমি কিন্তু বেদান্ত আশ্রম যেটা, সেখানে বাচ্চারা যারা মানে পড়াশুনোর ব্যাপারটা বোঝেই না, কারণ ওখানে বেশিরভাগই আমরা দেখেছি ফার্স্ট জেনারেশন লার্নার বা আদৌ না, ফলে তাদের ছেলেমেয়েদের ডেকে এনে আমরা ওই আশ্রমে মহারাজ আমাদের একটা ঘর দিয়েছেন, সেখানে আমরা পড়াশুনো করাই।
1: আচ্ছা,
0: যাদের ইন্টারেস্ট আনতে পারি এরকম অনেকজনকেই পেরেছি, এবং শুধু তা না, তারা নিজের ইচ্ছায় গান, নাচ, পড়াশুনো সব রকম করে। এছাড়া আমি ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের শিলিগুড়ি মহকুমা পরিষদের ডিরেক্টর আছি, ফলে সেখানে আমাদের কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানগুলো বাচ্চাদের নিয়ে জাতীয় বিজ্ঞান কংগ্রেস সেগুলো করি। আর যেহেতু সাইকোলজিতে রয়েছি, এখনও চাকরি করছি, ফলে আমি কাউন্সেলিং করি, এটা কোনো ফি নিয়ে নয়, দেশের সেবা, সমাজ সেবা করবার।
1: ম্যাডাম আপনার যে ভবিষ্যৎ জীবন, আপনার সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করে আমাদের আজকের মাননীয় সু অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
0: আমি সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার,
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাননীয় শু। শ্রোতাবন্ধুরা, মাননীয় শু অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের একজন বিশিষ্ট, বলতে পারেন প্রত্নতত্ত্ববিদ, বীরেন কর্মকার। মাননীয় শু অনুষ্ঠানে আমরা স্মৃতিচারণায় মগ্ন থাকি, এই স্মৃতি ইতিহাসের সাক্ষ্য বহন করে। আজ আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে উপস্থিত, তিনিও বা তার নেশাও সেই ইতিহাসকে নিয়েই। আমরা তার কাছ থেকে তার জীবন, তার জীবনের ইতিহাস এবং তার যে পেশা এবং নেশার সঙ্গে যুক্ত ইতিহাস, তা নিয়ে আলোচনা করব। বীরেনবাবু, আপনাকে আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: প্রথমেই যেই প্রশ্নটি আপনাকে করব, আপনার যে শৈশব, জন্ম, এই জন্ম বা শৈশব আপনার কোথায় বা কেমনভাবে কেটেছে?
2: আমার নাম হলো বীরেন কর্মকার, আমার বাড়ি নকশালবাড়ি, দার্জিলিং জেলা, জন্ম 10 এপ্রিল 1958।
1: আচ্ছা, কোথায় জন্মেছিলেন আপনি?
2: আমার জন্ম নকশালবাড়ি স্টেশন পাড়ায়।
1: আচ্ছা,
2: আমার জেঠামহাশয় রেলওয়ে চাকরি করতেন।
1: আচ্ছা, সে যুগের যে আপনি নকশালবাড়িকে দেখেছেন, আমরা জানি যে নকশাল আন্দোলন বা এই নকশাল আন্দোলনের জন্য আমাদের উত্তরবঙ্গের নকশালবাড়ি বিশেষভাবে প্রসিদ্ধ। 1958 সালের নকশালবাড়ি মানে সে সময়ে নকশাল আন্দোলনের প্রায় সূত্রপাত। তো কেমন দেখেছেন আপনার জ্ঞান হওয়ার পরে নকশালবাড়িকে?
2: না, এইখানে একটু যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে 58-তে তো আমার জন্ম।
1: আচ্ছা,
2: অতএব আমার জ্ঞান হতে হতে তো আরো কয়েক বছর,
1: নিশ্চয়ই ধরুন 10 বছর, 68, সে সময় নকশাল আন্দোলনের একদম মধ্য গগনে নকশাল আন্দোলন।
2: খুব সুন্দর কথা।
1: আচ্ছা, কেমন কেমন কি কি দেখেছেন?
2: আমরা তখন গিয়ে দেখেছি, যাই হোক, তারপরে মা মারা যান।
1: আচ্ছা,
2: 4 বছরের দিকে আর কি, যখন 4 বছরের মতো বয়স, 3.5 বছর আর কি, 4 বছর মা মারা যান। তো আমি জ্যাঠামশাই ওখানে ছিলাম, জ্যাঠামশাই ওখানে, জ্যাঠামশাই রেলওয়ে চাকরি করতেন, ঠাকুরগঞ্জ কোয়ার্টার ছিল। আর আমার দাদা এই নকশালবাড়ি থেকে, নকশালবাড়ির যে নন্দপ্রসাদ হাই স্কুল আছেন, উনি ওখানে লেখাপড়া করতেন।
1: আচ্ছা,
2: তা আমি তো যাই হোক তখন ছোটো, কোনো ইয়ে নেই। তারপরে যাই হোক, এখানে কিছুদিন থাকার পরে আমি চলে যাই আবার মালদা, কারণ দাদা জ্যাঠামশাই ট্রান্সফার হয়ে গেল মালদা।
1: এটা কত বছর বয়সে গেলেন?
2: এটা আমার তখন আমার খুব বেশি হলো 4 বছর হবে।
1: আচ্ছা, মানে শৈশবেই চলে গেল?
2: হ্যাঁ, শৈশবে,
1: মানে আপনার প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা সমস্ত মালদাতে।
2: তারপরে হ্যাঁ, ওখানে মালদা থেকে ওখানে থাকার পরে আপনার চলে আসলাম, বাবা চলে গেলেন বলতে একটু অস্বস্তি হচ্ছে, বাবাও চলে গেলেন।
1: আচ্ছা,
2: বাবার টিবি রোগ ছিল আর কি, যাই হোক, উনি হঠাৎ টিবিতে মারা গেলেন, পড়ে গেলাম আমি একা। তা এই বাবা থাকতেই অবশ্য আপনার এই 68 পর্যন্ত আর কি।

0: মোটামুটি ওই আপনার নদিয়া, রানাঘাট বা শান্তিপুর এইসব জায়গা ঘুরে টুরে আবার মালদাতে যখন আসি, মঙ্গলবাড়িতে তখন দাদা জ্যাঠামশাই আবার বাড়ি করেন, দাদাও চাকরি পান, এখন বাড়ি করেন। তো দাদা আর কি, যাই হোক, ওইখানে এসে উঠলাম। উঠার পরে বাবা মারা গেলেন, তারপরে আমি চলি মোটামুটি আপনার 68-70-এর দিকে আপনার, তখন আমার 12-13 বছর বয়সে আর কি, যাই হোক এরকম আর কি। তখন আমি চলে আসি নকশালবাড়ি আবার।
1: আচ্ছা,
0: নকশালবাড়ি এসে এক মামার ওখানে উঠি।
1: পড়াশোনা কোথায় পড়াশোনা করতেন?
0: পড়াশোনাটা খুব মজার ব্যাপার হয়েছে। আমার যদি বলেন যে স্কুল কোনো যোগ্যতা সার্টিফিকেট কিচ্ছু নেই,
1: আচ্ছা,
0: আমি জ্যাঠামশাইয়ের কাছে লেখাপড়া যেটুকু শিখেছি, বাবার কাছে যেটুকু শিখেছি, বাবা হাই স্কুলের টিচার ছিলেন, সেটা পাকিস্তানে।
1: আচ্ছা, মানে পূর্ব পাকিস্তান না পশ্চিম পাকিস্তান?
0: না, পূর্ব পাকিস্তানে,
1: মানে বাংলাদেশ,
0: বাংলাদেশ আর কি, এখন বাংলাদেশ আর কি।
1: আচ্ছা,
0: তা যাই হোক, আমাদের ওই দুই ভাগ হয়ে যায় তখন এসব কিছু আর কি, এদিকে কিছুটা থেকে যায়, ওখানে কিছুটা থেকে যায়। তারপরে যাই হোক, ওই চলে গেলেন, ওই সবই চলে গেলেন, লেখাপড়া তারপরে এইভাবে একটু করে টোরে, তারপরে এইরকম এসে এখানে এক মামার এখানে উঠি। উঠার পরে তখন আমার 13 বছর বয়স, এখন বুঝতে পারছি যে কি কষ্টে আমি দাঁড়িয়েছি।
1: আচ্ছা,
0: তারপরে যাই হোক, ওই সোনার কাজই করি
1: ওখানে, সোনার কাজের সঙ্গে যুক্ত।
0: হ্যাঁ, এই তখন
1: সেই সময়কার নকশালবাড়িকে কেমন দেখেছিলেন?
0: না, তখনকার নকশালবাড়িটা ঠিক অন্যরকম ছিল, এখনকার মতো এত বাঙালি ছিলই না এক।
1: আচ্ছা,
0: তখন এই রাজবংশী সম্প্রদায় বেশি ছিল, তারপরে আপনার এই আদিবাসী সম্প্রদায়টা বেশি ছিল চা বাগানকে ভিত্তি করে।
1: আচ্ছা,
0: তারপরে যখন এই 71-এর আপনার এই গন্ডগোলটা হলো, তখন বাতাসির সাইড এবং নকশালবাড়ি সাইডে প্রচুর বাঙালি এসে গেল,
1: বাংলাদেশ থেকে সমস্ত,
0: যেমন হ্যাঁ, ওরা বেশিরভাগ হয়তো নমসুদ্দুর কমিউনিটির ভিতরে। তো ওরা আসার পরেই তখন আমাদের কিন্তু রংটা ভালো হলো আর কি, কাজকর্মটাও একটু ভালো হয়। তারপরে যাই হোক, এরকমভাবে চললো, এইরকমভাবে চলার পরে এক দোকানে কাজ করলাম, পোষালো না, আবার আর এক দোকানে, আসলে একা হলে যাওয়ায় আমার একাই তখন। তারপরে করতে করতে এইভাবে আমার 73 সাল, 1973-এ আপনার একজন আসেন 75-এ ওই নকশালবাড়ি, এক থানায় অফিসার আসেন, নাম উমকেশ আচার্য।
1: আচ্ছা,
0: তিনি আমাদের কোনোভাবে চিনতেন আর কি, আমার পরিচয় জানার পরে কয় যে হ্যাঁ আমি তোদের চিনি, তো এখন কী করছিস, তোর কেউ নেই এখন আর? আমি যে না, কয় তাহলে এক কাজ কর আমার সঙ্গে, তুই শিলিগুড়ি চল, তো এইভাবে কাজ করে তো অন্যের কাছে কাজ করে কিছু করতে পারবি না, তো তুই চল। তা আমাকে তখন হোমগার্ডে ঢুকিয়ে দিল।
1: আচ্ছা,
0: হোমগার্ডে ঢুকানোর পরে আমি ওখানে কাজ করলাম, হোমগার্ডে কাজ করে তারপরে আমি ওই আলু চৌধুরীর বডিগার্ডে যাই।
1: আচ্ছা,
0: উনি আবার আমাদের ওই হোমগার্ডের সাব ডিভিশনাল কমান্ডেন্ট ছিলেন, আলু চৌধুরী হলো কেন চৌধুরী।
1: আচ্ছা,
0: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি মিউনিসিপ্যালেরও আপনার চেয়ারম্যান ছিলেন, আমাদের হোমগার্ড কমান্ডেন্ট ছিলেন। তারপরে যাই হোক, 80 পর্যন্ত করে, তারপরে পুলিশের ভাবসাবা ইসে দেখে আমার আর ওই সব ভালো লাগলো না আর কি। আর ওখানে অনেকজনে আমার গুণীজনরা, যার পরিচিতি, আর আমার একটা নেশাই হলো গুণীজনদের সঙ্গে চলা, আর কোনো আমার কিছু না। তারপরে আপনার চাকরিটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আবার নকশালবাড়ি চলে আসি।
1: আচ্ছা,
0: নকশালবাড়ি এসে ছোট একটা, মানে একটা জায়গা নেই, এর টাকা পয়সা যেটুকু জমেছিল এর ভিতরে চাকরি করে, ছোট একটা জায়গা যেটা বর্তমান আছি আর কি, জায়গাটা করে ছোট্ট একটা ঘর করি, একা লোক, ওই একা থাকি আর কি, অসুবিধা নেই। আর কিছু তার সঙ্গে ছিল পশু পাখি, এটা আমার খুব নেশা আর কি, পশু পাখি।
1: আচ্ছা,
0: আর ওই দোকানটাও ছোট একটা দোকান, যে একটা করেছি, মোটামুটি চলে যায় আর কি।
1: আচ্ছা,
0: অসুবিধা হয় না,
1: মানে আপনি এখনো অকৃতদার হিসেবেই রয়েছেন?
0: হ্যাঁ,
1: মানে আপনি বিয়ে করেন?
0: না না না না না, আমি বলছি আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপরে আপনার দোকান করাতেই 24 বছর বয়স যখন আমার, তখন আমি বিয়ে করি।
1: আচ্ছা,
0: বিয়ে করার পরে তারপরে এই 3 বছর পরে আপনার 87-88 সালে যাই মেয়ে হয়, মেয়ে হয়ে এখন মেয়েও বিয়ে হয়ে গেছে।
1: আচ্ছা,
0: বা আপনার বাড়িতে এখন মেয়ে সেলাইয়ের কাজ করে, কারখানা করেছে একটা, সেলাই শিখে এমএ কমপ্লিট করেছে। আর আমি ওই তখন থেকেই আপনার, আমার নেশা একটা এমনি এই আপনাদের মতো সব গুণীজনদের সঙ্গে চলা এবং ভদ্রলোকদের সঙ্গে একটু উঠা বসা করা। আর ওর ফাঁকেই আমি বই পড়তাম, এই আমার লেখাপড়া রইল আমার যোগ্যতার। তারপরে যে ওই বই টই পড়ে যাই চলছি, চলতে চলতে আপনার আর ভ্রমণের খুব আমার নেশা, ভ্রমণের নেশা থাকতে থাকতে হলো কি আপনার ওই ফটোগ্রাফিতে চলে গেলাম।
1: আচ্ছা,
0: বেড়াতে গেলে ফটোগ্রাফি করতে হয়, করতে করতে ফটোগ্রাফি হয়তো একটু ভালো হয় বেশ, হঠাৎ উত্তরবঙ্গের সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায়।
1: মানে উত্তরবঙ্গ সংবাদ, যেটা
0: উত্তরবঙ্গ সংবাদ, উত্তরবঙ্গ সংবাদে হলে পরে ওখানে ছিলেন শ্যামল চৌধুরী নাম করে একজন নিউজ এডিটর, উনি বললো

0: বীরেন, তুমি এক কাজ করো, ই করো, তুমি ছবি করো, আমি চালাবো। ওখানে এক টানা আপনার একেবারে মানে 93 থেকে এই 22 সাল পর্যন্ত কাজ করেছি।
1: আচ্ছা,
0: মানে ওই এগুলো তো এমনি, এগুলো দোকানদারিও করেছি,
1: সঙ্গে এগুলো হচ্ছে সঙ্গে
0: মানে
1: সাইট
0: এসে হ্যাঁ।
1: ছবি তোলার সাথে সাথে আর কি কি নেশা ছিল?
0: তার আগের দিকে আবার একটু চলে যাই তাহলে, আমার যে কোনো একটা ভালো কাজ করলে বা ভালো লোকের আড্ডা হলে পরে সেখানে আমার ভালো লাগে। এই ছবি তোলার পরিপ্রেক্ষিতে সাহিত্য এবং সাংবাদিকদের একটা তরাই প্রেস ক্লাব নাম করে একটা আমরা প্রতিষ্ঠান করি,
1: আচ্ছা,
0: সেটার ভিতরে
1: এটা কত সালে?
0: এটা আপনার ওই 2000-এর আগে আর কি,
1: আচ্ছা,
0: 2000-এর আগে হবে। তখন আপনার ওই বাগডোগরার বিমল চৌধুরী ছিলেন, উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন প্রেস ক্লাবের। তারপরে চন্দন বাগচি ছিলেন আমাদের সেক্রেটারি, আমি ছিলাম ক্যাশিয়ার, বা এইরকম যাই হোক বেশ কিছু লোক ছিল। আর আমাদের পিছন সাইডে ছিলেন যারা, তারা আপনার আমাদের এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডক্টর আনন্দ গোপাল ঘোষ,
1: ইতিহাসের যিনি অধ্যাপক,
0: ইতিহাসের যিনি অধ্যাপক। আর ইতিহাসটা আমার মাথার ভিতরে উনি ঢুকিয়ে দেন আস্তে আস্তে,
1: আচ্ছা,
0: ওনার সঙ্গে করেই আসে, এই তুই আসিস মাঝে, আপনি আসবেন, বেনবাবু আসবেন, তারপর এখনও যোগাযোগ রাখে। তা উনি আর কি সব বললেন, শিখালেন। তারপর বললো, আপনি তো এরকমভাবে সোনার উপর কাজ করেন, তো দেখবেন যদি এরকম কয়েন টয়েন বা এরকম বহু পুরনো জিনিস টিনিস পান তাহলে আমাদের মিউজিয়ামে দিতে পারেন। আমি যে হ্যাঁ দিতে পারি। এই করে তারপরে সংগ্রহ করতে করতে এমন হয় যে এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে মিউজিয়ামটা আছে ওখানে আমার বেশ কিছু জিনিস দেওয়া আছে,
1: আচ্ছা, না আপনার নিজের সংরক্ষণ করা,
0: নিজের সংরক্ষণ করা।
1: আচ্ছা,
0: তা আপনার রূপোর কয়েন আছে, তামার কয়েন আছে, বহু পুরনো তামার কয়েনগুলো যেগুলো ইতিহাসে চলে আর কি। তারপরে গহনার গলার আর কি চন্দ্রহার,
1: আচ্ছা, সেই সময়কার,
0: সেই সময়কার ওগুলো সবই, মানে যেগুলো বলছি সেগুলো হয়তো আমাদের বয়সের থেকে অনেক বেশি।
1: আচ্ছা,
0: তারপরে আপনার আরেকটা যেটা দুর্মূল্য ওখানে জিনিস দিয়েছি সেটা ওই একটা পাঁচ শের, মানে শের আগের দিনে ওজনটা হতো,
1: সেরে ওজন হতো,
0: সেরে ওজন হতো, কিন্তু মানে 80 যে মাপটা ছিল, 80 তোলাতে 1 শের,
1: আচ্ছা,
0: আর ওইটা হলো 86 তোলায়, 86 তোলায় 1 শের হলো। তা মানে এটা দুষ্প্রাপ্য জিনিস, বহু পুরনো,
1: একদমই তাই।
0: ওটা আমি কালেকশন করি আপনার বালুরঘাট থেকে। তো যাই হোক, সেটাও ওখানে দিয়েছি। তারপরে রূপোর মাপার থেকে সোনা মাপা যে 1 আনা 2 আনা আগের দিন যে ছিল, ওই সব থেকে শুরু করে 1.5 কেজি পর্যন্ত, মানে ডাউনে যতগুলো আছে একেবারে সবগুলো আমি ওখানে একটা সেট দিই, এখনও সেটা আছে অবশ্য।
1: আচ্ছা
0: আচ্ছা, তারপরে যাই হোক, ওইরকমভাবে চলতে চলতে আরও করলে পর তো মনেই থাকে না। তারপরে আপনার এইভাবেই সব সংগ্রহ করে তারপরে এখন একটা ওই মিউজিয়াম হয়েছে নকশালবাড়িতে, ধীমাল সম্প্রদায়ের,
1: ধীমাল সম্প্রদায়,
0: হ্যাঁ, সেখানেও কিছু জিনিস দিয়েছি। আবার বর্তমান আমার ঘরেও কিছু সংগ্রহ এখনও আছে,
1: আছে,
0: এখন সেটা কি করব পরে। তারপরে এই নেশার যেটা আপনার বেশি এই ইয়ে করেছি, গুণীজনদের সঙ্গে সব চলা টলা তো আছেই, তার জন্য রামকৃষ্ণ মিশন আশ্রমে নকশালবাড়ি,
1: নকশালবাড়ি রামকৃষ্ণ,
0: ওখানে বসেছি, ওখানে বসে যুক্ত তখন থেকেই আর কি। ওখানে আবার আমি ওই হোমিওপ্যাথিক ডাক্তারও প্র্যাকটিস করেছি, এটা কি আমার
1: উপরে চিকিৎসা আপনি করছেন?
0: হ্যাঁ করছি, ওটা ওই আমার উপরে ডাক্তাররা আছেন, ওনাদের সঙ্গে পরামর্শ করে নিয়ে ওটা করছি। তারপরে আমাদের যে সংগঠন স্বর্ণশিল্পী, তারও আপনার সংগঠনে আছি আমি যুক্ত, এবং এখন স্টেট লেভেলে আছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে। তারপরে আপনার তারপরে সাহিত্য সাংবাদিক এটাও হয়ে গেল। তো আমার একটাই এখন ওই নেশা এখনও আছে, আমি গুণীজনদের সঙ্গে নিয়ে চলাফেরা, এটা আমার একটা ভালো ভালো ব্যাপারে।
1: সেই সময় যে নকশালবাড়িকে আপনি দেখেছিলেন, মানে আজ থেকে ধরুন 5 দশক বা 6 দশক আগে, সেই সময়কার নকশালবাড়িকে যা দেখেছিলেন এবং আজকে যেমন নকশালবাড়িকে দেখছেন বা আপনাদের ওই অঞ্চলটাকে দেখছেন, কতখানি আপনার মনে হয় পরিবর্তন হয়েছে?
0: না, উন্নতির দিক দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। কারণ যেমন শেবদোল্লা জ্যোতে, শেবদোল্লা জ্যোতে যে ইসে আমাদের নকশালের যে ঘাঁটিটা ছিল নকশাল আন্দোলনের, তার সঙ্গে আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ নিই, ওই তা যাই হোক, তা সেখানে ওই শান্তি মুন্টার সঙ্গে, উনি এখন বেঁচে আছেন, তাছাড়া সবাই মারা গেছেন, কানু সান্যাল মারা গেছেন, ওখানেও যেতাম এই উত্তরবঙ্গ সংবাদে যেহেতু যুক্ত আছি এই হিসাবে করে। তা তখন রাস্তাঘাটের যা অবস্থা ছিল সেগুলো খুব খারাপ, আর ফাঁকা মাঠকে মাঠ, এখন প্রচুর বাড়িঘর হয়ে গেছে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে, এই নকশালবাড়ি ক্ষেত্রেও তাই হয়েছে। নকশালবাড়ির ভিতরে

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলা কথিকা মহাপ্রভুর দর্শন। বলছেন কৃষ্ণমণ্ডল।
2: আমরা এমন এক মাটিতে বাস করি যে মাটির ধুলোয় মিশে আছে ভক্তি আর চন্দন। বাংলার আকাশ বাতাসে কান পাতলে আজও শোনা যায় খোল করতালের ধ্বনি। আজ আমি আপনাদের সামনে এমন এক দর্শনের কথা বলতে এসেছি যা শুধু কোনো ধর্মমত নয়, বরং এটি হলো মানব হৃদয়ের চরম আকুতি, ভালোবাসার এক আশ্চর্য বিজ্ঞান। আজ আমরা আলোচনা করব আমাদের গর্ব, বাংলার নিজস্ব সম্পদ গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কথা। আজকের এই যান্ত্রিক কোলাহলের যুগে দাঁড়িয়ে আসুন না আমরা কিছু সময়ের জন্য ডুব দিই সেই অমৃত সাগরে, যা প্রায় 500 বছর আগে প্লাবিত করেছিল এই বাংলাকে। জানব তার ইতিহাস, বুঝব তার মর্ম, আর খুঁজব আজকের দিনে আমাদের জীবনে তার প্রাসঙ্গিকতা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কথা বলতে গেলে প্রথমেই যার নাম নিতে হয় তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে প্রায় 500 বছর আগে 16 শতাব্দীতে নবদ্বীপে যখন তিনি আবির্ভূত হলেন তখন সমাজের অবস্থা খুব একটা ভালো ছিল না। একদিকে কঠোর জাতিভেদ প্রথা, অন্যদিকে শুষ্ক জ্ঞান চর্চা। মানুষে মানুষে ছিল বিস্তর ফারাক, ধর্ম ছিল কেবল কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি। ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু আনলেন এক প্রেমের বন্যা। তিনি বললেন, মানুষকে ভয় পাওয়ার দরকার নেই, তাকে ভালোবাসতে হবে। তিনি কোনো অস্ত্র হাতে যুদ্ধ করেননি, তার অস্ত্র ছিল নাম সংকীর্তন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য এবং পরবর্তীকালে শ্রী রূপ সনাতনাদি 6 গোস্বামীদের হাত ধরে এই দর্শন একটি সুসংহত রূপ পেল। বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার থেকে শুরু করে অজস্র শাস্ত্রগ্রন্থ রচনা, এই গোস্বামীরাই গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে এক শক্ত দার্শনিক ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন।

এটি কেবল আবেগ নয়, এর পেছনে গভীর যুক্তি ও দর্শন রয়েছে। এখন প্রশ্ন হল, অন্য অনেক তো মতপথ আছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বিশেষত্ব বা স্বকীয়তা কোথায়? সহজ কথায় বললে, এই দর্শনের মূল ভিত্তি হল অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শুনতে শব্দটি কঠিন মনে হতে পারে, কিন্তু এর অর্থ খুব সরল। এর মানে হল, জীব অর্থাৎ আমরা ঈশ্বরের থেকে আলাদা হয়েও তার সাথে এক। ভাবুন তো, বিশাল সমুদ্রের এক ফোঁটা জল, ওই এক ফোঁটা জলেও কিন্তু নুন আছে, যা বিশাল সমুদ্রেও আছে। তাই গুণের দিক থেকে তারা এক, কিন্তু পরিমাণের দিক থেকে? বিশাল সমুদ্র আর এক ফোঁটা জল তো অতি ক্ষুদ্র, আমরা হলাম এই ছোট্ট এক ফোঁটা জল। আমাদের কাজ সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া নয়, বরং সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করা। এই দর্শনের বিশেষত্বটাই এখানে, আমি আমি হয়েই থাকি আর আমার সত্তা দিয়ে ঈশ্বরকে ভালোবাসি। একেই দার্শনিক পণ্ডিতরা বলেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ আমরা তার থেকে আলাদাও বটে আবার একও বটে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সবচেয়ে বড় বিশেষত্ব হল, এখানে মুক্তি বা মোক্ষ চাওয়া হয় না, এখানে চাওয়া হয় ভক্তি। একজন বৈষ্ণব ঈশ্বরের সাথে মিলেমিশে এক হতে চান না, তিনি চান নিজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে অনন্তকাল ঈশ্বরের সেবা করতে, তাকে ভালোবাসতে। গৌড়ীয় বৈষ্ণব দর্শন আমাদের শেখায়, ভগবান কোনো বিচারক নন যে লাঠি হাতে বসে আছেন আমাদের পাপ পুণ্যের হিসাব করতে। তিনি আমাদের ঘরের ছেলের মতো, মা যশোদা যেমন কৃষ্ণকে শাসন করেন বা সখারা যেমন কৃষ্ণের কাঁধে চড়ে খেলা করেন, এই দর্শন শেখায় ঈশ্বরকে ঠিক ততটাই আপন করতে হয়। যে ধর্মে ভগবান ভক্তের হাতের উচ্ছিষ্ট ফল কেড়ে খান, তার চেয়ে মধুর আর কি হতে পারে? এই দর্শন আমাদের একাকিত্ব দূর করে কারণ আমরা তখন অনুভব করি, যিনি জগৎ চালাচ্ছেন তিনি আমার পরম বন্ধু। এই যে ভগবানের সাথে মানুষের এক মিষ্টি মধুর সম্পর্ক, এটাই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রাণ। আর এই সাধনার পথ খুব সহজ, নাম সংকীর্তন, কোনো যাগযজ্ঞ নয়, কেবল শুদ্ধ চিত্তে নাম জপ করলেই সেই পরম সত্যকে লাভ করা যায়। খুব প্রচলিত একটা কথা আছে, আমি চিনি হতে চাই না মাগো, আমি চিনি খেতে চাই। অধিকাংশ সাধক মুক্তি বা মোক্ষ চান, মানে ভগবানের জ্যোতিতে লীন হয়ে যাওয়া। কিন্তু একজন বৈষ্ণব বলেন, প্রভু আমি মুক্তি চাই না, আমি যদি তোমার মধ্যে মিশেই যাই তাহলে তোমাকে ভালোবাসবো কেমন করে, তোমার সুন্দর রূপ দেখবো কেমন করে? তাই এই দর্শনে ঈশ্বর কোনো নিরাকার জ্যোতি বা শক্তিপুঞ্জ নয়, তিনি হলেন রস বৈষ্ণব, অর্থাৎ তিনি হলেন রসস্বরূপ, তিনি আনন্দময় পুরুষ। এখানে ভগবানকে দূর থেকে ভয় পেতে হয় না, এই দর্শনে ভগবানকে আপনি নিজের করে পেতে পারেন। ভাবুন তো একবার, যে ঈশ্বর কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন তাকে মায়ের হাতের লাঠি দেখে ভয় পাওয়া এক দুরন্ত শিশু বানিয়ে দিয়েছে। ভক্তি দিয়ে ভগবানকে আপন করা যায়, এত ছোট করে নিজের ঘরে আনা যায়। পৃথিবীর ইতিহাসে এমন দর্শন বিরল। এই দর্শন মানুষকে দিয়েছে চরম মর্যাদা। মহাপ্রভু শিখিয়েছেন, যেখানে প্রতিটি জীবের হৃদয়ে সেই পরমাত্মা বা কৃষ্ণ বাস করেন। তাই কোনো মানুষই ছোট নয়, মুচি হোক বা সুচি, ব্রাহ্মণ হোক বা চণ্ডাল,

যে ভজে সেই বড়। জাতপাতের দেওয়াল যদি কেউ ভেঙে থাকেন তবে তা এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন। তাই গৌড়ীয় বৈষ্ণব দর্শন মানে শুধু তিলক মালা নয়, এটি হলো মানুষের সাথে ঈশ্বরের আর ঈশ্বরের সাথে মানুষের এক গভীর প্রেমের সেতু। আপনারা হয়তো ভাবছেন 500 বছর আগের এই কথাগুলো আজকের দিনে, বিশেষত এই স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে কতটা প্রাসঙ্গিক। আমি বলবো আজকেই এর প্রয়োজন সবচেয়ে বেশি। কেন একটু ভেবে দেখুন, আজ আমাদের সব আছে, হাতে দামি ফোন, পকেটে টাকা পয়সা, কিন্তু মনে কি শান্তি আছে? আমরা সবাই আজ এক তীব্র প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল। অবসাদ, দুশ্চিন্তা আর একাকিত্ব আজ আমাদের গ্রাস করছে। এখানেই গৌড়ীয় বৈষ্ণব দর্শন আমাদের শেখায় এক জাদুকরী মন্ত্র, মহাপ্রভুর সেই বিখ্যাত শিক্ষা, ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণুনা। অর্থাৎ ত্রিনের চেয়ে নিজেকে ক্ষুদ্র মনে করা এবং গাছের মতো সহনশীল হওয়া। আজকের দিনে আমাদের ইগো বা অহংকারই সব সমস্যার মূলে। এই দর্শন আমাদের শেখায় বিনয়, শেখায় যে অপরকে সম্মান দিলে নিজে ছোট হয়ে যাওয়া হয় না, বরং বড় হওয়া যায়। শ্রী চৈতন্যদেব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বুকে জড়িয়ে ধরেছেন। আজকের সমাজে যে হানাহানি, সাম্প্রদায়িকতা, তার ওষুধ লুকিয়ে আছে এই দর্শনের সাম্য ও ভালোবাসার বাণীতে। এই দর্শন শেখায় প্রতিটি জীবের মধ্যেই কৃষ্ণ আছেন, তাই কাউকে হিংসা করা মানে ঈশ্বরকে আঘাত করা। গৌড়ীয় বৈষ্ণব দর্শন কেবল একটি তাত্ত্বিক কথা নয়, এটি একটি জীবনশৈলী। এটি আমাদের শেখায় কিভাবে আনন্দে থাকতে হয়। আজ সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই দর্শনে আকৃষ্ট হচ্ছেন কেবল এর নির্মল আনন্দের টানে। আসুন না আমরাও আমাদের প্রাত্যহিক জীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে একটু সময় বার করি, দিনের শেষে অন্তত একবার মনে করি যে আমরা সবাই সেই অমৃতের সন্তান। হিংসা ভুলে, ভেদাভেদ ভুলে আমরা যদি একে অপরকে ভালোবাসতে পারি, যদি একটু বিনয়ী হতে পারি, তবেই আমাদের সমাজটা স্বর্গে পরিণত হবে। গৌড়ীয় বৈষ্ণব দর্শন হলো পরশ পাথরের মতো। লোহা যেমন পরশ পাথরের ছোঁয়ায় সোনা হয়ে যায়, তেমনি ভক্তির ছোঁয়ায় একজন অহংকারী মানুষও বিনয়ী ও প্রেমিকে পরিণত হয়। আমাদের হৃদয়ের মরছে ধরা লোহাকে সোনা করার সুযোগ আমাদের সবার কাছেই আছে। আশা করি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এই সামান্য আলোচনা আপনাদের একটু হলেও প্রশান্তি এনেছে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, আর মনে রাখবেন জীবনটা সুন্দর যদি তাকে সুন্দর করে দেখা যায়। শুভ বিদায়। হরে কৃষ্ণ।

0: এতক্ষণ শুনলেন বাংলা কথিকা মহাপ্রভুর দর্শন। এ নিয়ে বললেন কৃষ্ণমণ্ডল।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে পাঁচ বছর

বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে সমূহ গান শিক্ষার আসর।

0: अच्छा आप शुरू से लेंगे सारा गाना है ना, ए
1: समूह गान শিক্ষার আসর শেষ হলো। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আপনারা টেলিফোন করুন 9434076705, এই নম্বরে, নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আজকে আপনারা জানেন যে হেলেন কেলার দিবস। হেলেন কেলার আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ 27 জুন, এবং সেই দিনটিকে স্মরণে রেখে আজকে আমরা কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের কথা শুনব। আমরা আমাদের কাছ থেকে যতটুকু বলার নিশ্চয়ই বলবো, তবে আপনাদের কাছ থেকে আপনাদের মতামত, হেলেন কেলার সম্পর্কে আপনাদের কি ধারণা, সমস্ত বিষয় নিয়ে আমরা শুনব আজকের কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে।

ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, আশা ভোসলের গাওয়া এই আধুনিক গান দিয়ে শুরু হলো আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান। আপনারা টেলিফোন করুন 9434076705, এই নম্বরে আপনাদের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানে আমরা শুনবো আপনাদের কথা, আজকের কথা, আজকে সারাদিনের কথা, সারাদিনের ব্যস্ততা, সারাদিনের কাজ কেমন লাগছে আজকে, পাশাপাশি আজকের এই অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ির কেমন লাগছে, আমরা সব কিছুই শুনবো আপনাদের কাছ থেকে। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন। আমরা ততক্ষণে আরও একটি গান শুনে নিই, কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে অবশ্যই আমরা আপনাদের কথা শুনব, পাশাপাশি গান শোনাবো, আপনাদের মনের মতো গান, আপনাদের পছন্দের গান আমরা শোনাবো। আপনারা টেলিফোন করুন, টেলিফোন করলে আপনাদের সঙ্গে কথাও হবে, মত বিনিময় হবে, আপনাদের অভিজ্ঞতার কথা, আপনাদের আজ সারা দিনের কথা, ব্যস্ততার কথা, কাজের কথা, বিশ্রামের কথা, সমস্ত কিছু কথা হবে, শেয়ার করবেন আমাদের সঙ্গে 9434076705 নম্বরে আমাদের

0: আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি শুনলেন। আপনারা শুনছেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। টেলিফোন করুন 9434076705 নম্বরে। তবে আমি এখন বিদায় নিচ্ছি, তবে না, অনুষ্ঠান শেষ হচ্ছে না, অনুষ্ঠান চলবে 11:30 পর্যন্ত, অর্থাৎ বেলা 11:30 পর্যন্ত আপনাদের এই অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান চলবে। তবে এখন আপনাদের সামনে সঙ্গে কথা বলবেন মৌকনা।
1: এই অনুষ্ঠানটি চলবে 11:30 অবধি। আমাদের অনুষ্ঠান, আকাশবাণীর অনুষ্ঠান কিন্তু চলতেই থাকবে, সেই অনুষ্ঠান একেবারে রাত অবধি চলবে, 11:30 অবধি চলতে থাকবে কিছু কথায় কিছু গানে। আপনাদের ফোন নাম্বারটি আবার জানিয়ে দিই, 9434076705। পরের গানটি মান্নাদের কণ্ঠে।

শুনছেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, সেই সঙ্গে আপনাদের ফোন, আপনাদের কথা 9434076705। আজকের বিষয় কথা, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ফোন করুন, আমরা আপনাদের ফোনের প্রতীক্ষায়। 9434076705 এই নম্বরে। আজকের বিষয় কথা, আজকে 11:30 অবধি এই অনুষ্ঠানটি চলবে কিছু কথায়, কিছু গানে। গান তো আমরা আপনাদের শোনাচ্ছি, আধুনিক গান, আর আপনাদের কথা বিষয়ক কথা, এই ভাবনা আপনারা ভাগ করে নিন আমাদের সঙ্গে কিছু কথায়, কিছু গানে এই অনুষ্ঠানে। 9434076705 এই নম্বরে। পরের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন কিছু কথায় কিছু গানে, গান শোনাচ্ছি আমরা বাংলা আধুনিক গান। কথা বিষয়ে কথা বলবেন আপনারা 9434076705 এই নম্বরে। পরের গানটি কুমার শানুর কণ্ঠে।

0: ফোন লাইনে শ্রোতা বন্ধু, শুনে নি। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: নমস্কার নমস্কার, সুপ্রভাত, আপনি কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, অম্বিকা মণ্ডল, বোলপুর বীরভূম থেকে, বলুন।

0: আপনি কি আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন?
1: হ্যাঁ, শুনি শুনি অনুষ্ঠান শুনি,
0: আচ্ছা, কেমন লাগে?
1: খুব ভালো লাগে, প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানই শুনি, বিকালে
0: আচ্ছা,
1: 5:30 আনন্দধারা,
0: হ্যাঁ,
1: তারপরে অনুষ্ঠানগুলো শুনি, রাত্রের অনুষ্ঠান খুব ভালো লাগে
0: আপনি কি ফোন
1: অনুষ্ঠানগুলো
0: আজকে
1: শুনি।
0: প্রথম করলেন?
1: না, আমি করছি,
0: আচ্ছা
1: হয়তো
0: আচ্ছা
1: আপনার সঙ্গে আজকে প্রথম কল কথা
0: আচ্ছা
1: হচ্ছে।
0: আচ্ছা,
1: আমি 10-12 দিন ধরে আপনার মানে শুনছি অনেকদিন থেকে, কিন্তু ফোনটা করছি
0: ফোনটা
1: আমি,
0: করছেন 10-12 দিন
1: হ্যাঁ
0: ধরে।
1: হ্যাঁ 10-12 দিন ধরে আমি
0: বোলপুরে কোথায় বাড়ি আপনার?
1: বোলপুরে হচ্ছে আপনার চারুপল্লী,
0: আচ্ছা
1: ব্রাহ্মণী চারুপল্লী।
0: আচ্ছা আচ্ছা, আজকে আমাদের বিষয়
1: হ্যাঁ,
0: কথা।
1: কথা,
0: হ্যাঁ,
1: দেখুন কথা কথা তো অনেক কিছুই থাকে, এবং কথা না বললে আমার তো একদমই ভালো লাগে না। আমি কথা বলতে এতটাই ভালোবাসি, যখন বাইরে কোথাও বেড়াতে যাই
0: হুম হুম
1: ট্রেনে বা বাসে,
0: হুম
1: তো আমার অজানা অচেনা বলে কিছু নেই, খানিকক্ষণের মধ্যেই আমি তাদের সঙ্গে একদম বন্ধুত্ব পাতিয়ে ফেলি, বা এত একটা সুন্দর সম্পর্ক তৈরি করে ফেলি, হ্যাঁ, যে পরবর্তীতে তারা আমাকে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়ে যায়, পরবর্তীতে তারা আমাকে ফোন করে, কথা বলে। আর দেখুন, কথাতেই আছে হ্যাঁ অনেক কিছু, এমন কথা মানুষকে বলা যায় যে কথার দ্বারা মানুষকে বশ করা যায়, আবার কথাতেই মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ কিন্তু হয়,
0: ঠিক
1: হ্যাঁ
0: ঠিক ঠিক
1: কথা, হ্যাঁ, তাই কথা বলবো সেটা হবে সম্পূর্ণ মার্জিত এবং পরিমিত কথা হবে, যে কথাটা বললে, এবং এই যে অনিয়ারে অনেক বন্ধুরা আছেন, এমন এমন ভাষা প্রয়োগ করেন যে ভাষাটা মানে শুনতে এত খারাপ লাগে, তো সেই যে একটা ব্যাপার কথা বলাটা। আমি ফোন পেয়েছি মানে যে এমন কিছু কথা বলে দিলাম অনিয়ারে, যে কথাটা শ্রুতিকটুর কথা, আমাকে ভাষাটা মার্জিত এবং কথাটা আমাকে ভাবনা চিন্তা করে কথাটা বলতে হবে, কোন কথাটা বললে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, শ্রুতিকটুর হবে, এবং যেটা শ্রুতি মধুর হবে, সেই দিকটা কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে।
0: আপনার
1: হ্যাঁ
0: এই ভাবনাটা অত্যন্ত ভালো ভাবনা। এই
1: হ্যাঁ,
0: ভাবনা যদি
1: আরে
0: সবাই ভাবত তাহলে
1: হ্যাঁ
0: পৃথিবীটা অনেক অনেক ভালো হয়ে যেত।
1: হ্যাঁ, তো আজ যে আমি একটা গানের অনুরোধ করতে পারি,
0: হ্যাঁ হ্যাঁ, করুন।
1: যেহেতু আজকে RD বর্মনের জন্মদিন, তো
0: হ্যাঁ
1: তাই
0: হ্যাঁ
1: ওনার একটা গান আমার খুব প্রিয়, যে

0: যেতে পারিনি।
1: আচ্ছা, আমরা
0: এই গানটা
1: চেষ্টা
0: কিন্তু
1: করছি
0: ভালো
1: আপনি
0: লেগেছে।
1: আমাদের সঙ্গে থাকুন।
0: হ্যাঁ
1: এই অনুষ্ঠানে যদি নাও হয়, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা,
0: হ্যাঁ ঠিক
1: কোনো না
0: আছে,
1: কোনো
0: হ্যাঁ
1: অনুষ্ঠানে আপনাকে এই পছন্দের গানটি আমরা নিশ্চয়ই শোনানোর জন্য কর্তৃপক্ষকে জানিয়ে দেব।
0: ধন্যবাদ।
1: নমস্কার। আমাদের পরের গানটি উৎপলা সেন।

0: ফোন লাইনে আমাদের কোনো এক শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বলছি দিদি, বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: আচ্ছা, আপনি
1: কেমন
0: কি
1: আছেন
0: আমাদের
1: দিদি?
0: নিয়মিত অনুষ্ঠান শোনেন?
1: হ্যাঁ দিদি, মাঝে মাঝে শুনি, কিন্তু আজকে অ্যাপ খোলেনি। মানে আমি আপনার মানে হ্যাট্রিকের অপেক্ষায় আছি। মানে এই 11টা,
0: হ্যাঁ
1: সাড়ে পাঁচটা
0: হ্যাঁ
1: আর 9:30, এই
0: হ্যাঁ,
1: তিনটে অনুষ্ঠান আমার মানে মানে ঢোকা চাই, কিন্তু হ্যাট্রিক করতে পারিনি। কালকে করবো হ্যাট্রিক। হ্যাঁ,
0: আচ্ছা
1: এটা আমার মানে দৃঢ় প্রতিজ্ঞা।
0: আচ্ছা, না আপনি তো 11টারই অনুষ্ঠানে কথা বলছেন।
1: হ্যাঁ, আমি তো 11টা তো প্রতিদিনই আসি দিদি,
0: হ্যাঁ,
1: রেগুলার আমি নিয়ে
0: তাহলে
1: শ্রোতা।
0: হ্যাট্রিক তো
1: আর
0: হয়েই যাবে।
1: না, কি করে হলো, কালকে যে পেলাম না,
0: ও
1: কালকে সাড়ে
0: আচ্ছা
1: নটায় পাইনি,
0: আচ্ছা আচ্ছা
1: সাড়ে
0: আচ্ছা
1: পাঁচটায় পেয়েছি, অমিতাভ দার সঙ্গে কথা বলেছি,
0: আচ্ছা
1: আর আজকে আপনার সঙ্গে কথা বলছি 11টায়, রাতে আর পাইনি।
0: আচ্ছা, আপনি আপনাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে?
1: না দিদি, একদম বৃষ্টি নেই, এক ফোঁটা বৃষ্টি নেই। দেখুন, আজকে আষাঢ়ের 12 তারিখ হয়ে গেল, সমস্ত শরীরের যা জল আছে সেগুলো সব বেরিয়ে গেল। এবার ওই বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, এই প্রার্থনায় এই প্রতীক্ষায় রয়েছি আমরা।
0: মানে কালকেও বৃষ্টি হয়নি, কদিনই
1: না
0: বৃষ্টি
1: দিদি,
0: হয়নি?
1: একদমই না, একদম না, একদম বৃষ্টি নেই। আমাদের এই দুবরাজপুরটাতেই শুধু বৃষ্টি নেই, বাকি বীরভূমের কিছু কিছু এলাকায় হচ্ছে, কিন্তু আমাদের
0: এখন না
1: দুবরাজপুর একদম
0: আবহাওয়া অনেক পাল্টে গেছে তো।
1: পাল্টে গেছে দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আজকে আমাদের ফোনের বিষয়, কথার বিষয়
1: হুম
0: হচ্ছে কথা। আপনি কথা নিয়ে দু চার কথা কি বলবেন
1: দেখুন
0: আমাদের?
1: দিদি, কথাতেই আমরা হ্যাঁ মানুষকে হ্যাঁ যেমন কাছে টানতে পারি, তেমনি কথা এই মাধ্যমেই হ্যাঁ দূরে খেলে দিতে পারি। আর একটা যেটা হচ্ছে, হ্যাঁ, কথা কিন্তু মানে একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু তাকে আর ফেরানো যায় না।
0: ঠিক ঠিক
1: কাজে কথা যখন আমরা বলবো, হ্যাঁ, তখন আমাদের শালীনতা বোধটা বজায় থাকতে হবে,
0: ঠিক
1: এবং এই
0: ঠিক ঠিক
1: শালীনতা বোধ বজায় থাকলে একটা মানুষকে চেনা যায় সহজেই যে তিনি কতটা ভদ্র। হ্যাঁ, আর অভদ্র ভাষা ব্যবহার করা অনেয়ারে, অন্তত অনেয়ারে এসে, হ্যাঁ, কখনোই উচিত নয়। কারণ এই যে শিলিগুড়ি
0: অনিয়ার
1: রাজধানী
0: ছাড়াও
1: শিলি,
0: বাস্তব জীবনেও
1: হ্যাঁ,
0: কি?
1: বাকি, হ্যাঁ, বাকি এতে তো বটেই দিদি, কিন্তু অনিয়ারেও অনেক সময় আমরা দেখেছি বা খেয়াল করেছি যে কেউ কেউ হয়তো বাজে কথা বলে ফেলেন, কিন্তু সেটা কখনোই কাম্য নয় দিদি। হ্যাঁ দেখুন, অল ইন্ডিয়া রেডিও হচ্ছে এমন একটা জিনিস যেখানে এখন তো অ্যাপের মাধ্যমে সারা পৃথিবী শুনছে। হ্যাঁ, কাজে সেখানেও তাদের কাছে একটা বার্তা পৌঁছচ্ছে যে এই লোকটা কেমন লোক যিনি অভদ্র ভাষা ব্যবহার করছেন। তো কথা, হ্যাঁ, সেই বলে কথাতেই চটে আর কথাতেই পটে, আমাদের একটা প্রবাদ আছে, প্রচলিত প্রবাদ। তো
0: ঠিক
1: সেই
0: ঠিক
1: প্রবাদ নিয়েই আজকে আপনার কাছে এসেছি আমি দিদি। আর এসেছি আজ বিখ্যাত, হ্যাঁ, আমাদের মানে সর্বজন বিদিত, যাকে আমরা পঞ্চম দা বলে জানি, সেই

0: আরডি বর্মনের জন্মদিন। তো যদি সম্ভব হয় তাহলে দিদি, যেতে যেতে পথে হলো দেরি,
1: ঠিক আছে ঠিক আছে, অবশ্যই
0: তাই
1: আপনি
0: তো,
1: আমাদের সঙ্গে থাকুন, অনেক ভালো লাগলো
0: ধন্যবাদ।
1: আমাদের এই অনুষ্ঠান চলছে একটা বিজ্ঞাপনের বিরতি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আমাদের ফোন লাইনে আরেক শ্রোতা বন্ধু। হ্যালো।
2: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
1: হ্যাঁ,
2: সোমা গাঙ্গুলি।
1: কে?
2: সোমা গাঙ্গুলি।
1: সোমা গাঙ্গুলি, বলুন বলুন।
2: আজকের বিষয় হলো কথা, না? কথা তো দুরকম আছে, একটা খারাপ একটা ভালো কথা। আর খারাপ কথা কখনোই মানুষকে বলা উচিত নয়। আর আমি এমন ভাবে কথা বলবো মানুষের সাথে তারা যেন দুঃখ না পায়, এইরকম ভাবেই কথা বলতে হবে। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে কথা বলে সেটা আমাকে মনে মানে রাখবো না, সেটা মনের মধ্যেই থাকবে, ওটা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আর যে যতই বলুক খারাপ কথা সেটাকে আমাদের সহ্য করে থাকতে হবে। আর আমি যাদেরকে কথা বলবো মানে পাড়া পড়শি সবাইকে সবার সাথে কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। তা আমি এমন ভাবে কথা বলবো তারা যেন মনে দুঃখ না পায়।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের পরের গানটি রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আধুনিক গান, বাংলা আধুনিক গান আমরা আকাশবাণী শিলিগুড়ির তরফ থেকে শুনলাম আপনাদের, আর শুনে নিলাম আপনাদের কথা আমাদের লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে। আজকের বিষয় ছিল কথা, কথা নিয়ে আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের কথা শোনালেন। শুধু আমাদের শোনালেন না, আমাদের সঙ্গে তাঁদের কথা ভাগ করে নিলেন আমাদের আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুদের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন দুঃখ মিয়ার গান।

গানটি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। পরের গানটি শুনবেন অনুসূয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন দুখু মিয়ার গান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি। প্রথম গানটি আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমার।

গাছম ঘুমের ছোঁড়া ধরতি দানব লুকিয়ে আছে বাড়ায় যদি হা ভয়টা কিসের ডাইনি বুড়ির মশাল হাতে।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহি হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সব সে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিওঁ ইয়া সহকর্মীয়ো কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসসা জরুর লে। ইয়ে মহাত্মা গান্ধী জি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায় জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: শুনছেন কথায় সুরে, হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন শুনবেন ঢাই অক্ষর প্রেম কি, এই ছবির গান অনুরাধা পারভাল ও বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

0: শুরু হচ্ছে আমাদের আজকের কিশোর জগৎ অনুষ্ঠান। কিশোর জগতে অনুষ্ঠানে আজ আমার সঙ্গে রয়েছে আমার এক ঝাঁক কিশোর বাহিনী। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথ ঠাকুর এই সবুজের জয়গান গেয়েছেন, তিনি নবীন কিশোরদের আহ্বান জানিয়েছেন সবুজের অভিযান কবিতায়। আর এখন তো পুরো বর্ষাকাল, বর্ষাকাল মানেই চারিদিকে সবুজের সমারোহ। আর এইরকমই বর্ষাকালের এক দুপুরে আজ আমরা উপস্থিত হয়েছি কিশোর জগতের অনুষ্ঠান নিয়ে আমার কিশোর বন্ধুদের সাথে করে। আজ আমার সঙ্গে প্রথমে আছে, তোমার নাম কি? তুমি তো রেডি হয়ে বসে আছো গান শোনাবে বলে, তোমার নাম কি?
1: সঞ্চিতা মজুমদার।
0: তুমি কোথায় থাকো?
1: মালদা।
0: মালদার থেকে এসেছো? আচ্ছা, মালদাতে তো এখন পুরোপুরি আমের মরশুম নাকি?
1: হ্যাঁ,
0: সব আম তো পেকেই গেছে। আর তুমি আজকে আমের মিষ্টি সুবাসের সঙ্গে কি কি নিয়ে এসেছো, কি কি শোনাবে আমার বন্ধুদের আজকে?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা, রবীন্দ্রনাথের গান সাথে করে তুমি আজকে নিয়ে এসেছো, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস টেন।
0: টেনে পড়ো? ওরে বাবা, তাহলে তো পড়াশোনার বেশ চাপ। তার মধ্যে গান করার সময় পাও?
1: হ্যাঁ।
0: তার মানে তুমি গানকে ভালোবাসো? চলো দেখি।

0: বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটা গান শুনলাম সঞ্চিতার কাছ থেকে, খুব ভালো লাগলো। কিন্তু এই ভালো লাগাটা যে আরও কিছুক্ষণ পেতে ইচ্ছে করছে। তুমি এবারে কি শোনাবে সঞ্চিতা?
1: নজরুল গীতি।
0: নজরুল গীতি, আচ্ছা।

0: বাহ, খুব খুব ভালো লাগলো। একদম এই ভরা বর্ষার মধ্যে এই নজরুলগীতি আমার যেমন ভালো লাগলো, আমি জানি আমার ওপারের বন্ধুদেরও খুব ভালো লাগলো। সঞ্চিতা, তুমি তো এত দূর থেকে এসেছো, তাই তোমাকে এক্ষুনি ছাড়তে তো ইচ্ছে করছে না। তোমার কাছ থেকে আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে করছে, শোনাবে? আচ্ছা, কোনটা শোনাবে?
1: দীপ নিভে গেছে মম।
0: বাহ, শুনি তাহলে।

0: বাহ, প্রথমে একটি পূজা পর্যায়, পরবর্তীতে একটি প্রেম পর্যায়ের গান শুনলাম তোমার কাছ থেকে সঞ্চিতা। আমরা সঞ্চিতা মজুমদারের কণ্ঠে গান তো শুনলাম, কিন্তু আমার বন্ধুরা যে অপেক্ষা করছে একটা আবৃত্তি শুনবে বলে, আমাদের মধ্যে আজকে আবৃত্তি কে শোনাবে, কে শোনাবে? হ্যাঁ, তুমি। তোমার নাম কি?
1: অবধিজা পাল।
0: অবধিজা পাল, তুমি কোথায় থাকো?
1: ডাবগ্রাম।
0: ডাবগ্রাম মানে শিলিগুড়িতে থাকো, তাই তো? তুমি আবৃত্তি করে শোনাবে, কবে থেকে আবৃত্তি শিখছো?
1: 2022।
0: মানে 2022 থেকে 3-4 বছর ধরে শিখছো, তাই তো? ভালো লাগে আবৃত্তি করতে?
1: হ্যাঁ।
0: আজকে কি আবৃত্তি করে শোনাবে?
1: সাত সমুদ্র পারে।
0: মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তাই তো? দেখি বলো তো।
1: সাত সমুদ্র পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছ নাকি নীল মেঘি আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র 13 নদী আজ কে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ খোরা, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোরা। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকো দে না বানিয়ে অমনি তিসমা ছবি এঁকে, রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে। ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে, এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে, বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে? নাইবা চিঠি ডাকে দিলি, আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুক না গো। আমারও যে দরকারি কাজ বুঝতে পারো নাকি, দেরি হলে একেবারে সব যে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে।
0: বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই বৃষ্টির সময় যখন জল জমে যায় তখন কি নৌকা বানাও? নৌকা বানাতে পারো? কাগজ দিয়ে কাগজের নৌকো বানাতে পারো? না, অবধিজা পারে না। কিন্তু আমি জানি আমার যে সমস্ত বন্ধুরা রেডিওর ওই পারে রয়েছে তারা অনেকেই কিন্তু এই কাগজ দিয়ে নৌকো বানায়, এবং এই বৃষ্টির সময় যে জল জমে থাকে তাতে নৌকাও ভাসায়। আর যদি কোনো বন্ধু এই নৌকা না বানিয়ে থাকো, তাহলে আজকেই কিন্তু মা বাবার কাছ থেকে এই নৌকা বানানো শিখে বৃষ্টির জমা জলে নৌকা ভাসাবে, দেখবে এর একটা আলাদা মজা আছে। আচ্ছা অবধিজা, এবারে তুমি কি শোনাবে?
1: লুকোচুরি।
0: বাহ, বলো তো।
1: লুকোচুরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো

0: কপালের পরে কচি পাতা আয় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া খড়ের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দুলাব তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা।
1: অবধিজা, খুব সুন্দর তো আবৃত্তি করে শোনালে। এইবারে তুমি একটু বলো তো, তুমি কি এরকম লুকোচুরি খেলো?
0: হ্যাঁ।
1: কার সাথে খেলো?
0: ভাইয়ের সাথে।
1: ভাই আছে বাড়িতে? আচ্ছা, ঠিক, খুব ভালো। আমরা অবধিজা পালের কাছ থেকে এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনলাম। আমাদের সঙ্গে আর একজন বন্ধু, সে কিন্তু রেডি হয়ে বসে আছে তার সামনে তবলা বায়ানি, অর্থাৎ সে আমাদের আজকে তবলা লহরা বাজিয়ে শোনাবে। আমাদের সঙ্গে রয়েছে অর্চনা শর্মা। অর্চনা, আগে তোমার সাথে একটু আমার বন্ধুদের পরিচয় করিয়ে দিই।
2: ঠিক আছে।
1: তুমি কোথায় থাকো?
2: আমি বীরপাড়ায়।
1: বীরপাড়া মানে আলিপুরদুয়ার?
2: না, মাদারিহাট বীরপাড়া।
1: মাদারিহাট বীরপাড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার যে ধরো আজকে তুমি আমাদের তবলা বাজিয়ে শোনাবে, তো মেয়েদের আমরা তো এই তবলা শিল্পী হিসেবে খুব কম পাই।
2: হ্যাঁ।
1: তোমার হঠাৎ তবলা প্রতি আগ্রহটা হলো কেন?
2: আমি যেমন আমার দিদি ছোট থেকেই গান শিখে, তো যখন গান গেতো আমি তখনই মানে কিছু না কিছু পেলে ওখানে বাজাতাম। আমার ছোট থেকে খুব ইচ্ছে ছিল তবলা বাজানোর। তারপরে আমি ছোট থেকে আমি আর ওখানে লোকালে শিখতাম, কিন্তু তারপরে 3 বছর ধরে আমি এখানে শিলিগুড়ি এসে শিখছি।
1: শিলিগুড়িতে এসে শিখছো? বা তার মানে সত্যি সত্যি তুমি তবলা বাজাতে খুব ভালোবাসো। দেখো, সেই বীরপাড়ার থেকে তুমি কি প্রত্যেক সপ্তাহে শিলিগুড়িতে এসে শেখো?
2: হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে আসো।
1: মঙ্গলবার করে আসো, খুব ভালো। আজকে তুমি আমাদের কি তাল বাজিয়ে শোনাচ্ছো?
2: আমি ঝাপতাল।
1: ঝাপতাল, চলো তাহলে শুরু করি।
2: ঠিক আছে।

0: বাহ, খুব খুব ভালো অর্চনা, ভীষণ ভালো লাগলো। আমরা অর্চনা শর্মার কাছে এতক্ষণ ছিলাম, ওর তবলা লহরা নিয়ে, ও ঝাপতালে আমাদের আজকে তবলা লহরা বাজিয়ে শোনালো। আর আমার কাছের বন্ধুরা তো দেখলই যে কি অবলীলা ক্রমে ও সুন্দর মতো বাজিয়ে গেল। আর আমার দূরের বন্ধুরা যারা রেডিওর ওই পারে আছো, তোমরা ভাবতে পারবে না যে কি সুন্দর মতো, জানি ওর কাছে কোনো ব্যাপারই না। আর আমরা যারা এপাশে শুনছি, আমাদের চোখ তো ছানা বড়া হয়ে যাচ্ছে ওর এটা দেখতে দেখতে। খুব ভালো লাগলো, আমরা নিশ্চয়ই তোমাকে আমাদের অন্য কোনো পর্বে আবার পাবো। এখন আমাদের সঙ্গে রয়েছে আমার আর এক বন্ধু আবিরা কর্মকার। আবিরা, তুমি কোথায় থাকো?
1: আমি জলপাইগুড়ির আমগুড়ি গ্রামে থাকি।
0: জলপাইগুড়ির আমগুড়ি বাজার?
1: বাজারের একটু আগে।
0: আচ্ছা, তার মানে ওটা কি ময়নাগুড়ির মধ্যে পড়ে?
1: না, ময়নাগুড়ি পার করে যেতে হয়।
0: ময়নাগুড়ি পার করে যেতে হয়। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস এইট।
0: এইটে পড়ো। তুমি গান গাইতে ভালোবাসো?
1: হ্যাঁ।
0: কবে থেকে গান গাইছো?
1: আমার যখন 4 বছর ছিল তখন থেকেই।
0: আচ্ছা, তার মানে তো অনেকটার বছর গাইছো, তাই তো?
1: 3-4 এরকম হবে।
0: 3-4 বছর গাইছো। আজকে তুমি প্রথমে আমাদের কি শোনাবে?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা, চলো রবি ঠাকুরের গানে তাকে আমরা শ্রদ্ধা জানাই।

0: বাহ, আমরা আবিরার কাছ থেকে পূজা পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আবিরা, তোমার কাছ থেকে তো আরেকটা গান শুনতে ইচ্ছে করছে, কি শোনাবে তুমি?
1: নজরুলগীতি।
0: আচ্ছা, তুমি নজরুলগীতি কোন গানটা গাইবে?
1: কাবেরী নদী জলে কে গো বালিকা।
0: আচ্ছা, চলো আর সময় নষ্ট না করে আমরা শুনি।

0: আমাদের সঙ্গে কিন্তু আর একটা বন্ধু বসে রয়েছে। ও অনেকক্ষণ ধরে চুপচাপ রয়েছে, খুব শান্ত। ওর নাম আমি শুনলাম শুভম রায়। শুভম, তুমি কি বরাবরই এরকম শান্ত, না আজকে এখানে এসে ভয় পাচ্ছ?
1: একটু একটু ভয় লাগছে।
0: একটু ভয় লাগছে? না, কোনো ভয় নেই তো। তুমি আজকে আমার বন্ধুদের গান শোনাবে, আমার বন্ধুরা সবাই তো অপেক্ষা করছে তোমার গান শোনার জন্য। তুমি কোথায় থাকো?
1: ময়নাগুড়িতে।
0: ময়নাগুড়ি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস এইট।
0: এইটে পড়ো? আর ভাওয়াইয়া শোনাবে মনেই হচ্ছে, কারণ তুমি দোতারা নিয়ে বসে আছো আর মাঝে মাঝে একটু টুংটুং করে আওয়াজ করছো। তো তুমি ভাওয়াইয়া কবে থেকে শিখছো?
1: ক্লাস ফোর।
0: তার মানে 4 বছর হয়ে গেল। চলো আর কথা না বাড়িয়ে তোমার আমরা ভাওয়াইয়া গান শুনি।

0: আমরা এতক্ষণ শুভমের কাছ থেকে ভাওয়াইয়া গান শুনলাম, কিন্তু শুভম, একটা গান শুনে তো তোমাকে যেতে দেওয়া যাবে না, আর একটা গান যে শোনাতে হবে। আর একটু ভয়টা কি কাটলো এখন?
1: হ্যাঁ,
0: আনন্দ লাগছে তো? আমার বন্ধুরাও কিন্তু আনন্দ পাচ্ছে তোমার গান শুনে। তাহলে চলো তোমার দ্বিতীয় গানে চলে যাই।

0: বাহ, আপনার শুভমের কাছ থেকে ভাওয়াইয়া গান শুনলাম। আর বন্ধুরা, তোমাদের তো জানানোই হয়নি, আজকে যারা গান গাইল তাদের সঙ্গে যিনি তবলায় ছিলেন তিনি হলেন গৌতম দাশগুপ্ত, আর এই শুভমের গানের সাথে যিনি দোতারায় ছিলেন তিনি হলেন সতীশ রায়। আমার বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ আমাদের হাতে সময় কমে গেছে, তবু আমরা খুব ছোট্ট করে গল্প না শুনে তো আজ যাব না। আর আজ আমাদের সঙ্গে গল্প শোনানোর জন্য রয়েছেন গল্পদাদা পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের হাতে কিন্তু আজকে একটু কম সময় রয়েছে, আজকে আমরা একটু ছোট্ট করে গল্প শুনব, কিন্তু কথা দিয়ে যেতে হবে যে আগামী পর্বেও কিন্তু আপনি আমাদের গল্প শোনাবেন।
1: নিশ্চয়ই।
0: আচ্ছা, তাহলে খুব ছোট্ট করে গল্প শুনব।
1: তাহলে আমি আজকে আমার নিজের অভিজ্ঞতা নিয়েই একটা গল্প তোমাদের বলি। সেবার শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোষা ট্রেনে উঠেছি, তো নিমতিতা স্টেশন আসে, সবাই জানো তোমরা নিমতিতা স্টেশনের উপর দিয়ে তিস্তা তোষা ট্রেনটা আসে।
0: দেখেছো তো তোমরা নিমতিতা স্টেশন, নাম শুনেছি আমরা, তাই না? অনেক সময় ট্রেনে তো আমরা ঘুমিয়েই থাকি, খেয়াল করি না।
1: জঙ্গিপুরের আশেপাশে স্টেশনটা, তো সেই স্টেশন থেকে এমনি সন্ধ্যা 8টা নাগাদ পার হয়ে যাওয়ার কথা, 8টার মধ্যেই নিমতিতা স্টেশন পার হয়ে যায়। কিন্তু রেল লাইনের পাত মেরামতির জন্য ওখানে হঠাৎ করে দেখা গেল যে ট্রেনটা লেট করলো, কতগুলো স্টেশনে দাঁড়িয়ে গেল সময় নিয়ে নিয়ে। তারপরে হঠাৎ করে আমরা ক্লান্ত হয়ে যে যার মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ দুমদাম শব্দ ট্রেনের মধ্যে, কারা যেন ট্রেনটাকে আক্রমণ করেছে, কি না সেই ট্রেনের বডির মধ্যে কোনো মাল, ডাকাতির মাল পাচার করা হচ্ছিল। একজন ইনফর্মার খবর দিয়েছে যে ট্রেনের যে পাতগুলো সেগুলো যদি খুলে ফেলা যায় দেখা যাবে যে সেখান থেকে কিছু জিনিস পাওয়া গেলেও যেতে পারে। এবার তাদের সাথে কিন্তু যাত্রীদের কোনো ব্যাপার না থাকলেও যাত্রীরা সব ভয়ে আতঙ্কিত হয়ে একবার এ বগি একবার সে বগি করতে থাকলো, আর ডাকাতটা তাদের মতো সেই নাট বল্টু ঘুরিয়ে স্ক্রু খুলে সেই সমস্ত পাত বের করে ছোট ছোট সব বাক্সগুলো বের করা শুরু করলো।
0: আপনার তখন ভয় লাগেনি?
1: প্রচণ্ড ভয় লেগেছিল, আমি তখন বয়সে আরো কম ছিলাম।
0: আপনি কি একাই ছিলেন?
1: আমি তখন একা ছিলাম, এমনি সাথে তো মা স্ত্রী এরা থাকতো, কিন্তু সেই সময় আমি একা ছিলাম বলে কাউকে কিছু বলতেও পারছি না, সেটা শেয়ার করতে পারছি না। এইবার ওইখান থেকে হঠাৎ করে সেই শব্দে ঘুম ভেঙে আমরা দেখলাম যে ওরা ওদের নিজেদের কাজ করে চলে গেল। কিন্তু এর আগে যে ডাকাতি আমি দেখেছিলাম গ্রামের বাড়িতে, সেখানে হঠাৎ আমাদের গ্রামের যে অঞ্চল পঞ্চায়েতের প্রধান ছিলেন তার বাড়িতে হঠাৎ ডাকাত এসে বোম বাড়িতে বোমের শব্দে সব পাড়া জেগে গেল।

0: গুলি চলল, সবাই বলছে যে ওখানে ডাকাতি হচ্ছে, যাওয়া যাবে না। এইবারে ডাকাতিরা তো সমস্ত জিনিস, প্রায় দু লক্ষ টাকার জিনিস তারা চুরি করে নিয়ে গেল। কিন্তু একজন ডাকাতকে কিন্তু ধরে ফেলেছিল, তাকে দেখে
1: মানে গ্রামের লোকরাই ধরে ফেলেছিলেন নাকি
0: গ্রামের লোকেরা?
1: আচ্ছা,
0: ওখানে সব রাত্রিবেলা আরজি পার্টি, তারা জাগতো, মাঝরাতে এসে জাগতে রাহো বলতো, পালা করে করে সমস্ত যুবকরা চুরি ডাকাতির ভয়তে একটা বাহিনী বানিয়েছিল। সেই আরজি পার্টির লোকেরা গিয়ে একজন ডাকাতকে ধরে ফেলে। ধরে ফেলার পরে সকালবেলা তার কি বেদম মার, এবং সেই মার দেখলে খুব কষ্টই হবে, এবং আমার চোখে জল চলে এসেছিলো সেই বয়সে, যে তার পাটা একটা মুম্বাই আমগাছ, সেই বোম্বাই আমগাছের পা বেঁধে মাথাটাকে নিচে রেখে পায়ের ওপরে কঞ্চির লাঠি দিয়ে বাড়ি মারছে এবং জিজ্ঞাসা করছে তোরা কোথায় থাকিস, তোরা কারা কারা তোদের দলে থাকে, এইসব বিষয়গুলো আসে। তো সেই বিষয়টা আমার হঠাৎ মনে পড়ে গেল। এইবার আমার এক
1: ট্রেনে যখন ডাকাতি হলো, তখন পরে পুলিশ টুলিশ রেল পুলিশ কেউ আসেনি?
0: রেল পুলিশ আসলো অনেক পরে, তখন তারা সব পগার পাড়। সেই যে ডাকাতির সাথে এই ডাকাতির আমি কোনো মিল পেলাম না। আমার এক ছাত্রী এমএ পড়তো, আমার কাছে সে পল সায়েন্সের পাঠ নিত, পরীক্ষার সময় সে পাশের গ্রাজুয়েটের কাছে এমএ ছাত্রী পড়ছে, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। সে তার স্বামী ছিল রেলের টিটি, জলপাইগুড়ি শিয়ালদাতে তিস্তায় কখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে তার সাথে দেখা হলেই সে আমাকে নিজের পয়সা দিয়ে খাবার খাওয়াতো, গল্প করত, যেহেতু সে ছাত্রীর স্বামী। তখন একজন টিটিকে আমি বললাম, আচ্ছা অলোক কর্মকারকে চিনতেন? সে আমার বিশেষ পরিচিত। কথা প্রসঙ্গে ডাকাতির কথায় আসলাম, নিমতিতা স্টেশনে ডাকাতির কথা বলাতে বললো এখন ওরা আর ডাকাতি করে না। সেই ছোটোবেলার সেই ডাকাতি এবং বড়োবেলায় এই ট্রেন ডাকাতি, এই দুটো। সেই যে গ্রামের ডাকাতির কথা আমার ট্রেনের মধ্যে বসে মনে পড়ল, এবং আমি সেই গল্প আমার সেই ছাত্রীর যে হাজবেন্ড অলোক কর্মকার তাকে আমি করলাম, এবং সে পরের দিন সকালবেলা সমস্ত খবরাখবর আমার কাছ থেকে নিল। এইরকম একটা রোমহর্ষক রাত আমার জীবনে কেটে গেছে।
1: বাহ, খুব ভালো লাগলো। আমরা তো গল্পে রঘু ডাকাতের কথা শুনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষে সেই ডাকাতদের কথা শুনেছি, তাই না? কিন্তু আপনি সত্যি সত্যি নিজের চোখে ডাকাত দেখেছেন।
0: একদম।
1: আমাদের হাতে তো সময় আজকে নেই পার্থবাবু, আমাদের পরবর্তী পর্বে কিন্তু আপনাকে আবার এরকম সুন্দর সুন্দর গল্প শোনাতে হবে।
0: নিশ্চয়ই,
1: আজকে কথা দিয়ে যেতে হবে।
0: একদম।
1: আমাদের হাতে আর একটুও সময় নেই, আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আসর শেষ করছি। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে, আর আমাদের অনুষ্ঠান শুনতে থাকবে। আজ আসর এখানেই শেষ হলো।

শুনলেন কিশোর জগৎ, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। আগামী 28 জুন 2026 তারিখ রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি।

0: ওর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা, এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
1: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
0: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং NDRF এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী

দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম ঘরের পাশাপাশি উপকূলীয় রেডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লাগুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দর্যা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত 1 মেট্রিক টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবোভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং NDRF এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হয়েছে। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী নির্মাতা ঘোষণা করেছেন, আপাতত 6তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকা, NKDA, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়ানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভার অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। এই বিধিনিষেধের মধ্যে বসতবাড়ি পড়ছে না। স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও উদযাপিত হচ্ছে বিশ্ব অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ MSME দিবস। আজ এই উপলক্ষে কলকাতায় বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্স উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8,000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই সরকারের কাছে একটি চ্যালেঞ্জ।
1: মস্ত বড় একটা চ্যালেঞ্জ আমাদের নতুন গভর্নমেন্টের কাছে। এই চ্যালেঞ্জটাকে আমরা একদম 100% এফোর্ট দিয়ে আমরা এটা সাকসেস করব। আমরা এই MSME, ছোট বড় মাঝারি ক্ষুদ্র শিল্প মোরালেস প্রায় 8,000-এর কাছাকাছি ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে, সেগুলো চ্যালেঞ্জ। সেগুলোকে রিবিল্ড আপ করানো, তাদেরকে নতুন করে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই চ্যালেঞ্জটা আমাদের কাছে সবার কাছে থাকবে।
0: জলপাইগুড়ির ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তার অভিযোগ সামনে আসতেই গতকাল নরেশমোড় এলাকা ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকার। পরিদর্শনের সময় রাস্তার পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন পর্যটনমন্ত্রী। রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার অন্যান্য নাগরিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থসারথী দাসের অভিযোগ, লটারি সংস্থার অনুকরণে রাজ্যের বিভিন্ন জেলায় অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই লটারির জাল টিকিট বিক্রি করা হচ্ছে। ঘটনায় উপযুক্ত পুলিশি তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমানের মেমারি থেকে আজই জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে সন্তু দাস, সুজয় মিত্র এবং নীতিশ তেওয়ারি নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় রাত 2:25 পরপর 2টি বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মিতা মজুমদার নামে এক বাসিন্দার বাড়ির সামনেই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছে জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানান, এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না, এ বিষয়ে রাজ্য সরকার কড়া আইন আনছে। পরগনার মধ্য দিয়ে আজ উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে ছিঁড়ের মেলা তথা দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তদের ভিড়। কথিত আছে, এই মেলার শুরু শ্রী চৈতন্যদেবের সময়কালে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরে ছিঁড়ে, দই, মিষ্টি সহযোগে পুজো দিচ্ছেন ভক্তরা। গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে 510তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে। নদিয়ার মায়াপুরেও এই উপলক্ষে চিরাদধি মহোৎসব পালিত হচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকর্ম জানতে উৎসাহ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5টা বেজে 10 মিনিটে।

আকাশবাণী শিলিগুড়ি। এখন ভাওয়াইয়া শুনবেন তুলসী সাহা সরকারের কণ্ঠে।

ভাওয়াইয়া শুনলেন তুলসী সাহা সরকারের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি আর একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরাজি ও তারপরে হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি অনুষ্ঠান ও নেপালি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। ফোন করুন 9434076705 এই নম্বরে। প্রথম গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে, ধড়কন ছবি থেকে।

শুনছেন মনপুরা জংশন। পরের গানটি কিশোর কুমার আশা ভোঁসলের কণ্ঠে, আরাধনা ছবি থেকে।

0: শুনলেন মনপুরা জংশন, আকাশবাণী শিলিগুড়ি।
1: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
2: অন্যফাদে
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ, এমন একটা জিনিস আছে যা আমাদের জন্মের পর থেকেই সঙ্গী, যার মাধ্যমে আমরা প্রথম মনের কথা বলতে শিখি, নিজের পরিচয় খুঁজে পাই, আর অজান্তেই একটা সংস্কৃতির অংশ হয়ে উঠি? সেটা কি ভাষা, সংস্কৃতি, নাকি দুটোই? আজ আমরা কথা বলবো এই অনুষ্ঠানে ভাষা, সংস্কৃতি এবং নতুন প্রজন্মকে নিয়ে, যারা একদিকে ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে আর অন্যদিকে গড়ে তুলেছে আগামী দিনের সমাজ। নমস্কার যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছি আমি, সংযুক্তা। আমরা কথা বলব এই তিনটি বিষয়কে নিয়ে। প্রথমেই বলি মাতৃভাষা, অর্থাৎ আমাদের মাতৃভাষা হল বাংলা ভাষা। এই মাতৃভাষা হারিয়ে গেলে একটি সমাজ শুধু কিছু শব্দ হারায় না, হারায় তার স্মৃতি।

পরিচয় এবং অনুভূতির সবচেয়ে স্বাভাবিক প্রকাশের মাধ্যম। একটি ভাষার মধ্যে লুকিয়ে থাকে সেই সমাজের ইতিহাস, লোককথা, প্রবাদ প্রবচন, গান, আচার অনুষ্ঠান এবং জীবনবোধ। ভাষা হারিয়ে গেলে এগুলোর অনেক কিছুই ধীরে ধীরে হারিয়ে যায় বা বিকৃত হয়ে যায়। মাতৃভাষা মানুষের শিকড়ের সঙ্গে তাকে যুক্ত রাখে, তাই মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে নিজের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলা। একটি সমাজ তখন হয়তো অর্থনৈতিক বা প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে পারে, কিন্তু তার নিজস্ব স্বর, নিজস্ব গল্প এবং নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য কিন্তু দুর্বল হয়ে পড়ে। তাই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা শুধু ভাষাকে বাঁচিয়ে রাখা নয়, একটি সমাজের আত্মপরিচয়, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা। এই বিশ্বায়নের যুগে আমরা পৃথিবীর নানা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করছি, নতুন ভাষা শিখছি, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছি, কিন্তু এই বিশ্ব মঞ্চে নিজের পরিচয় তুলে ধরার জন্য নিজের ভাষার গুরুত্ব আরও বেড়ে যায়। একটি মানুষ যতই অন্য ভাষায় দক্ষ হোক না কেন, তার চিন্তা, আবেগ এবং শিকড়ের সবচেয়ে গভীর প্রকাশ তার মাতৃভাষায়। নিজের ভাষা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের বাহক। তাই বিশ্বায়ন মানে নিজের ভাষাকে ভুলে যাওয়া নয়, বরং নিজের ভাষাকে সঙ্গে নিয়ে বিশ্বের সঙ্গে এগিয়ে চলা। আসলে যে জাতি নিজের ভাষাকে সম্মান করে, বিশ্ব সেই জাতির সংস্কৃতি ও পরিচয়কে সম্মান করে। এবারে বন্ধুরা, একটি প্রশ্ন তো থেকেই যায় যে বাংলা ভাষার ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে ঠিক কতটা নিরাপদ। এই প্রশ্নের উত্তর হয়তো এক কথায় দেওয়া একটু কঠিন, কারণ এর মধ্যে যেমন আশার দিক রয়েছে, তেমন কিছু উদ্বেগও কিন্তু রয়েছে। একদিকে দেখা যায় নতুন প্রজন্ম আজ বিশ্বজুড়ে নানা ভাষার সঙ্গে পরিচিত হচ্ছে, পড়াশুনো, চাকরি, প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাষার ব্যবহার কিন্তু বেড়েই চলেছে। ফলে অনেক সময় কি হয়, বাংলা ভাষার চর্চা কিন্তু তুলনামূলকভাবে কমে যায় বা যাচ্ছে। তবে অন্যদিকে নতুন প্রজন্মই আবার বাংলা ভাষাকে নতুনভাবে তুলে ধরছে। তারা বাংলা গান শুনছে, বাংলা সিনেমা বা ওয়েব সিরিজ দেখছে, বাংলা ভাষায় কার্টুনও কিন্তু তৈরি হচ্ছে, কবিতাও লিখছে তারা এবং গল্পও বলছে। তাই বাংলা ভাষার ভবিষ্যৎ কতটা নিরাপদ তা আসলে নির্ভর করছে নতুন প্রজন্মের সচেতনতার উপর। যদি তোমরা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাংলা ভাষাকে ভালোবেসে চর্চা করে বা গর্বের সঙ্গে ব্যবহার করো, তাহলে বাংলা ভাষার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। কারণ ভাষা শুধু বইয়ের পাতায় বেঁচে থাকে না, মানুষের দৈনন্দিন ব্যবহারের মধ্যেই কিন্তু বেঁচে থাকে। তাই শেষ পর্যন্ত বলাই যায়, বাংলা ভাষার ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে নিরাপদ তখনই যখন তারা বিশ্বকে জানার পাশাপাশি নিজের ভাষা ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেবে। বন্ধুরা, আমরা কিছু কথা জানলাম আজকের এই মূল বিষয়টি নিয়ে। আমরা আবারও আমাদের এই মূল বিষয়ে ফিরে আসব, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের মাঝে রয়েছেন দুজন সঙ্গীতশিল্পী, তাপসী বর্মন এবং দীপশিখা বর্মন। আমরা তাপসী বর্মনের কণ্ঠে একটি গান এই মুহূর্তে শুনব, তারপরে আমরা আমাদের মূল বিষয় নিয়ে আবার আলোচনা করব।

আমরা শুনলাম একটি সুন্দর মিষ্টি গান তাপসীর কণ্ঠে। আমরা কথা বলছিলাম ভাষা সংস্কৃতি নিয়ে। সংস্কৃতি বলতে শুধু গান, নাচ, নাটক বা উৎসবকে বোঝায় না, একটি সমাজের জীবনযাপন, ভাষা, সাহিত্য, বিশ্বাস, মূল্যবোধ, রাজনীতি, আচরণ এবং চিন্তাভাবনার সমষ্টিকেই কিন্তু সংস্কৃতি বলা হয়। সহজভাবে বলতে গেলে একটি সমাজকে অন্য সমাজ থেকে আলাদা করে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর সম্মিলিত রূপই হল সংস্কৃতি। সংস্কৃতি মানুষের পরিচয়ের ভিত্তি, এটি আমাদের অতীতের সঙ্গে যুক্ত রাখে, বর্তমানকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য কিন্তু পৌঁছে দেয়। তাই

সংস্কৃতি শুধু বিনোদনের বিষয় নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও জীবনবোধের প্রতিফলন। যদি সংস্কৃতিকে আমরা একটি সমাজের জীবনযাপন, মূল্যবোধ ও পরিচয়ের প্রতিফলন মনে করি, তাহলে লোকসংস্কৃতিকে বলা যায় সেই সংস্কৃতির শিকড়। কারণ হল লোকসংস্কৃতির মধ্যে সাধারণ মানুষের জীবন, অভিজ্ঞতা, তাদের আনন্দ বেদনা, বিশ্বাস এবং ঐতিহ্য সবচেয়ে স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। লোকগান, লোককথা, ছড়া, প্রবাদ প্রবচন বা বিভিন্ন লোক উৎসবের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের পূর্বপুরুষদের জীবনধারা ও সমাজ ব্যবস্থার কথা। এছাড়া বিশ্বায়নের যুগে যখন বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটছে, তখন নিজের স্বকীয় পরিচয় ধরে রাখার ক্ষেত্রেও লোকসংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, আমাদের শিকড় কোথায় এবং আমাদের ঐতিহ্যের বিশেষত্ব কি। তাই লোকসংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, এটি বর্তমানকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সমাজের পরিচয় ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের তরুণদের কাছে পরিচয় শুধু নাম, ঠিকানা বা পেশার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিচয় মানে আমি কে, আমার শিকড় কোথায়, আমি কোন মূল্যবোধ নিয়ে বড় হয়েছি এবং সমাজে নিজেকে কিভাবে দেখতে চাই, তারই কিন্তু সমষ্টি। আজকের তরুণ প্রজন্ম একদিকে বিশ্ব নাগরিক, অন্যদিকে তারা একটি নির্দিষ্ট ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের উত্তরাধিকার। তাই এদের পরিচয় গড়ে ওঠে এই দুয়ের মেলবন্ধনে। একজন তরুণ হয়তো বিশ্বের নানা প্রান্তের মানুষদের সঙ্গে যোগাযোগ করছে, নতুন নতুন ধারণা গ্রহণ করছে, কিন্তু একই সঙ্গে তার মাতৃভাষা, সংস্কৃতি এবং সামাজিক অভিজ্ঞতাও তার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে। বন্ধুরা, আমরা শুনব এবারে আমাদের আরেক সঙ্গীত শিল্পী দীপশিখা বর্মনের কণ্ঠে একটি গান।

আমরা শুনলাম দীপশিখার কণ্ঠে একটি গান। আশা করছি আমাদের অনুষ্ঠান আমাদের বন্ধুদের খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমরা ভাষা, লোকসংস্কৃতি এবং পরিচয় নিয়ে এতক্ষণ অনেক কথাই বললাম, এবং তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সংস্কৃতি শুধু অতীতেরই স্মৃতি নয়, এটি ভবিষ্যতের পথ নির্দেশকও। কারণ সংস্কৃতির মধ্যে যেমন আমাদের ইতিহাস, ঐতিহ্য, অভিজ্ঞতা এবং পূর্বসূরীদের জীবন বোধ সংরক্ষিত থাকে, ঠিক তেমনি তার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের জন্য শিক্ষা ও দিক নির্দেশনা। আমরা কোথা থেকে এসেছি, কিভাবে একটি সমাজ হিসেবে গড়ে উঠেছি, কোন মূল্যবোধ আমাদের এগিয়ে নিয়ে এসেছে, এসব জানার সুযোগ দেয় সংস্কৃতি। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি। আমরা এবারে শুনব তাপসী বর্মণের কণ্ঠে একটি গান।

অসংখ্য ধন্যবাদ তাপসী বর্মন এবং দীপশিখা বর্মনকে আমাদের এত সুন্দর সুন্দর গান গিয়ে শোনানোর জন্য। বন্ধুরা, সময় তো বদলাবে, প্রজন্মও বদলাবে, কিন্তু ভাষা আর সংস্কৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু কখনোই পুরনো হবে না, বরং নতুন প্রজন্মের হাত ধরে তা নতুন রূপে বেঁচে থাকে। এই ভাবনাটুকু নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, এবং যেতে যেতে আমরা শুনব দীপশিখা বর্মনের কণ্ঠে আরও একটি গান। তোমরা সকলেই ভালো থাকো, নিজের ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকো এবং প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। প্রকৃতি আমাদের শিখিয়েছে, অল্প সম্পদকেও সঠিকভাবে কাজে লাগাতে পারলে তার ফল হয় অনেক বেশি। কৃষিক্ষেত্রেও সেই দর্শনেই এক সফল উদাহরণ মাচা পদ্ধতিতে লতানো সবজি চাষ। জমি হোক বা বাড়ির উঠোন, এমনকি ছাদ, সঠিক পরিকল্পনায় যদি মাচা তৈরি করে উৎপাদন বাড়ানো যায় তাহলে ফলের গুণগত মান উন্নত হয় এবং কৃষকের লাভও বৃদ্ধি পায়। তো আজ আসরে এই মাচা ফসল নিয়েই রয়েছে আলোচনা। বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর কৌশিক দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। নমস্কার কৌশিকবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আলোচনার বিষয় বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা।

0: বলতে মাচা ফসল, সবজির যদি আমরা ঠিকঠাক একটা গতি বা মার্কেট যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি, চাষিবাদের যদি লাভের কথা চিন্তা ভাবনা করি, তো পরবর্তী যেটা খারিফ বা প্রি খারিফ মৌসুমে যাওয়া বা বর্ষাকালে যেটা আমরা চাষিবাদের কাছে রেকমেন্ড করি সেটা হচ্ছে মাচা ফসল। সেটা মাচা ফসলের মাধ্যমে চাষিভাইরা অনায়াসে অনেক লাভ অর্জন করতে পারে। তো মাচা ফসল বলতে আমরা বুঝি যে সমস্ত ফসল তার কন্দগুলো একটি পিলার বা একটি সাপোর্টের মাধ্যমে বা একটি মাচার মাধ্যমে যে উঠে সেগুলোকে আমরা মাচা ফসল বলছি। যেমন আপনার ঝিঙ্গে, করলা, পটল, কুমড়ো কর্তীয়, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এছাড়া শশা,
1: লাউ,
0: লাউ, কোয়াশ, এগুলোকে আমরা মাচা ফসল বলে থাকি। এবং আমাদের উত্তরবঙ্গের নিরিখে যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা বেশি হয়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাচার চিন্তা ভাবনা করতে হবে। এবং যেটা আমি প্রথমে বললাম, আমাদের একটা মার্কেটে সবজি একদম পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের বিকল্প রাস্তায় হচ্ছে মাচা ফসল। তো সেই দিকে যদি চাষি ভাইরা একটু ধ্যান দেয় তাহলে তারা অনেক লাভ অর্জন করতে পারবে।
1: ঠিক, কারণ এই সময়ে যেহেতু অধিক বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে জমিতে কিন্তু জলের প্রাচুর্যের জন্য ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা মাচা তৈরি করে ফসলটাকে চাষ করতে পারি, তাহলে কিন্তু সেটার বাজারজাত যে মূল্যটা, সেটাও কিন্তু আমাদের কৃষক ভাইরা পাবেন।
0: হ্যাঁ, অবশ্যই, কারণ সেই সময় সবজিই থাকছে না কিছু, তো বিকল্প রাস্তা বলতে মাচা ফসল আমাদের চাষিভাইদের ক্ষেত্রে একটি ভালো উপায়।
1: আচ্ছা, এই মাচা ফসল চাষ করার জন্য জমিটা কিরকম হওয়া উচিত এবং এই জমিটা আমাদের কৃষক ভাইরা তৈরি করবেন কিভাবে?
0: দেখুন, মাচা ফসল চাষ করার ক্ষেত্রে জমি একটু উঁচু জায়গা হলে ভালো হয়। উঁচু জায়গা হলে যেটা সুবিধা সেটা হচ্ছে ডাইরেক্ট জমিতে আমরা মাচাটা তৈরি করে আমরা ফসলটা লাগাতে পারি। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই জমিটাকে একটু সমান করে নিতে হবে, জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। মাটিটাকে 2-3 বার বলাই দিয়ে, চাষ দিয়ে, এবং মাটির পিএইচ যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 4.5 থেকে 5.5-এর মধ্যে। তো সেক্ষেত্রে চাষিভাইদের আমরা বলে থাকি যে মাটি পরীক্ষার মাধ্যমে সেই পিএইচ এবং মাটিতে কি গুণাগুণ আছে সেটা জেনে নিতে, এবং জল নিকাশি ব্যবস্থা ভালো রেখে মাচাটা তৈরি করতে।
1: আচ্ছা, মাচা ফসল চাষ করতে গেলে সেই বীজের কিন্তু উন্নত জাত নির্বাচন করতে হবে আমাদের কৃষক ভাইদের। তো সেই ক্ষেত্রে সেই নির্বাচনটা কিভাবে করবেন এবং নির্ণয়টাই বা কিভাবে করবেন?
0: দেখুন, মাচা ফসলের ক্ষেত্রে বর্ষাকালীন মাচা ফসল চাষ করা যায় এবং বর্ষাকালীন আগে গ্রীষ্মকালীন মাচা ফসল চাষ করা যায়। তো বাজারে দুটো বীজই অ্যাভেলেবেল, একটা গ্রীষ্মকালীন মাচা ফসলের জন্য বীজ যেটা হচ্ছে ঠিক শীতটা পেরোলে চাষিভাইরা আগাম বা আগরি চাষ করে থাকে মাচায়, সেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন বীজ বা তার জাত, এবং বর্ষাকালীন জাত, দুটো জাত আছে। তো যারা একটু দেরিতে করে বা যেখানে একটু সমস্যা আছে সেখানে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যে বর্ষার জাতটা বর্ষাতে লাগাতে, গ্রীষ্ম জাতটা গ্রীষ্মতে লাগাতে। তো আমি কয়েকটা সবজির নাম ধরে তার কিছু উন্নত জাত বলছি, দেশীয় এবং হাইব্রিড, যেটা যাতে চাষিভাইদের শুনলে তাদের বুঝতে সুবিধা হবে। যেমন কাঁকরোলের ক্ষেত্রে বা করলার ক্ষেত্রে যদি আমি বলি, উন্নত জাত তার হচ্ছে পুষা দো মৌসুমি, পুষা বর্ষাতি, যেটা বর্ষাকালের জাত। তেমনই পুষা মাইকো লং গ্রিন একটি হাইব্রিড জাত। ঝিঙ্গার ক্ষেত্রে বর্ষাতি বলে একটি বর্ষাকালের জাত আছে, যেগুলো খুব ভালো জাত। পুষা নাজদার খুব ভালো জাত, যেটা হচ্ছে রোগ পোকাকে রোধ করতে সাহায্য করে, এবং হাইব্রিড ঐরাবত, সুদর্শন। শশার ক্ষেত্রে 7-স্টার, পয়েন্টসেট এবং বর্ষাতি, তিনটেই হচ্ছে বর্ষাকালের জাত। এবং পুষা সংযোগ আর পুষা সদাবহার, এটা হচ্ছে হাইব্রিড গোত্রীয় একটি জাত শশার ক্ষেত্রে। মিষ্টি কুমড়োর ক্ষেত্রে বৈদ্যবাটি, অর্ক সূর্যমুখী, সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়োর ভালো জাত বর্ষাকালীন ক্ষেত্রে। এবং হাইব্রিডের ক্ষেত্রে পুষা হাইব্রিড 1 এবং 2 আছে। তেমনই চাল কুমড়োর ক্ষেত্রে কৃষ্ণনগর সিলেকশন হচ্ছে দেশীয় জাত বর্ষাকালের ক্ষেত্রে, এবং সারথি, ওটা হচ্ছে হাইব্রিডের জাত। লাউয়ের ক্ষেত্রে পুষা সামার প্রলিফিক লং এবং পুষা সামার প্রলিফিক রাউন্ড, এই দুটো হচ্ছে বর্ষাকালের ভালো, এবং আর্কবাহার তার সাথে আছে, যেটা ভালো বর্ষাকালে চাষ করা হয়ে থাকে। এবং হাইব্রিডের ক্ষেত্রে পুষা মেঘদূত, পুষা মঞ্জিরি এবং হানিবল, এটা হচ্ছে লাউয়ের ক্ষেত্রে হাইব্রিড ভালো জাত। কাঁকরোলের ক্ষেত্রে মোটামুটি যেগুলো হচ্ছে একটু কাঁকরোল বা পটল, এক্ষেত্রে হচ্ছে লতাতেই বেশি চাষ করা হয়ে থাকে, কারণ এগুলো একলিঙ্গ গাছ, তো বীজ থেকে ভালো হয় না। তো এগুলো হচ্ছে ভালো জাতের যেখানে লতা আছে বা ফল আছে সেই সমস্ত জায়গার থেকে ভালো লতা এবং লোকাল ভ্যারাইটি নেওয়াটাই ভালো। চিচিঙ্গের ক্ষেত্রে পুষা সিলেকশন, শ্বেতা, এগুলো হচ্ছে ভালো বর্ষাকালীন জাত। তরমুজের ক্ষেত্রে সুগার বেবি, অর্ক মানিক, এগুলো ভালো জাত। এবং হাইব্রিডের ক্ষেত্রে মধু, পুষা বেদনা আর মোহিনী, এটা হচ্ছে তরমুজের ক্ষেত্রে হাইব্রিডের ভালো জাত। আর খরমুজ বা খরবুজা,

0: নতুন একটি ফসল এটা এসছে, সেটা গোল্ড স্টার সুইট লেডি, দুটো ভালো ভ্যারাইটি বা জাত আমাদের এই বর্ষাকালে চাষ হয়ে থাকে।
1: আচ্ছা, তাহলে এই মাচা ফসলেরা কিন্তু দু রকমের জাত, মানে একটা গ্রীষ্মকালীন জাত, একটা বর্ষাকালীন জাত। এবার কৃষক ভাইদের কিন্তু সেটা ঠিক মতো নির্বাচন করেই ফসলটা
0: অবশ্যই,
1: চাষ করতে হবে।
0: কারণ যদি শীতকালীন যদি ও বর্ষাকালীন জাতের বীজ যদি বপন করে, সেক্ষেত্রে কিন্তু ফুল আসবে না বা ফলনটা অনেকটাই কম আসবে, সেক্ষেত্রে পুরুষ ফুল বেশি আসার সম্ভাবনা থাকে। তো অনেক সময় এরকম অনেক জায়গায় আমরা দেখেছি যে বর্ষাকালীন মাচাতে প্রোডাকশন বা ফলন অনেকটাই কমে গেছে বা কিছু নেই, তখন জিজ্ঞাসা করাতে বলছে স্যার আমি এই বীজ নিয়ে এসেছি, তো সেটা আমরা তখন দেখেছি যেটা ওই সিজনের ওই বীজ না,
1: আচ্ছা,
0: সেইখানে চাষি ভাইরা একটু ভুল করে থাকে, তো এটা যদি একটু দেখে নেওয়া যায় সেটা ভালো।
1: ঠিক আচ্ছা, এই বীজগুলো তারা কোথা থেকে সংগ্রহ করবে, মানে যাতে এটা
0: বীজ
1: অথেন্টিক ব্যাপারটা থাকে?
0: বীজ আমরা লোকালি অ্যাভেলেবেল, বাট যেগুলোর কথা আমি বললাম পুষার ভ্যারাইটি বা অর্কর ভ্যারাইটি, সেগুলো হচ্ছে আমাদের নিউ দিল্লি IARI সেখান থেকে রিলিজ করা হয়। তো সেখানে আমাদের ওয়েবসাইটে ভারত সরকারের গুগলের থেকে ওয়েবসাইটে সার্চ করা হয় IARI ভেজিটেবল সিড, তো সেখানে আপনারা গভর্নমেন্ট ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, বা IIHR-এর দুটো সংস্থা আছে, ভেজিটেবল ইউনিট আছে, সেখানে যদি অনলাইনে সার্চ করে, এগুলো আমাদের কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার ইউনিভার্সিটির বীজ, এগুলো সবই হাইব্রিড বীজ এবং অথেন্টিকেট বীজ।
1: আচ্ছা, মানে যে কোনো কৃষি দপ্তর থেকেও তো তারা
0: হ্যাঁ
1: সংগ্রহ
0: হ্যাঁ
1: করতে পারে।
0: অবশ্যই অবশ্যই।
1: আচ্ছা, তাহলে আমাদের বীজ নির্বাচন হয়ে গেল, এবার এই বীজ লাগানোর আদর্শ সময় কখন?
0: বীজগুলো মূলত গ্রীষ্মকালে আমরা হলে আমরা ঠিক শীতকালের পরপর, মানে কার্তিক মাসের পরপর আমরা লাগিয়ে থাকি, আর যদি আমরা বর্ষাকালে লাগাই তাহলে আমরা এই চৈত্র মাসের থেকে আমরা লাগিয়ে থাকি। এবং সেক্ষেত্রে এবার কোন ফসল করবেন তার উপর নির্ভর করবে, যেমন পটল বা ঝিঙ্গে যেগুলো হচ্ছে লম্বা মেয়াদি ফসল, মোটামুটি 6 থেকে 7 মাস, সেইগুলোর ক্ষেত্রে আমরা কার্তিক মাসে আমরা লতা লাগাই, এবং অন্য ফসলের আমরা হচ্ছে ওই অগ্রহায়ণ মাসে বীজগুলো বপন করে থাকি।
1: মূল জমিতে যে সার প্রয়োগ করতে হবে সেই বিষয়টা তো গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি সার কখন প্রয়োগ করবেন জমিটা তৈরি করতে?
0: দেখুন, এই প্রথমেই বললাম যে জমি তৈরি করার সময় মাথায় রাখতে হবে যে জমিটাকে 3 থেকে 4 বার ভালো মতন চাষ দিয়ে জমিটাকে সমানভাবে জল নিকাশি ব্যবস্থা ভালো রেখে চাষ করতে হবে তৈরি করার পরে। সেক্ষেত্রে মাচা ফসলের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জৈব সার, কারণ জৈব সার যদি ঠিকঠাক পরিমাণে না থাকে তো সেক্ষেত্রে মাচার বা ফসলের শেকড়ের ভালো বিস্তার বা গ্রোথ হবে না এবং ফলনটা অনেকটাই কমে থাকবে। জল যেহেতু বেশি দাঁড়াবে তো সেক্ষেত্রে শেকড়ের গোড়া পচা বা অন্য অন্য অনেক সমস্যা দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা বিঘা প্রতি 15 থেকে 20 কুইন্টালের মতন গোবর সার বলে থাকি দিতে জমিতে, এবং তার সাথে 1 কুইন্টাল নিম খোল। তো অনেক সময় আমরা এটা রেকমেন্ড করি যে যেই 15 থেকে 20 কুইন্টাল গোবর সার বা জৈব সার দেওয়া হচ্ছে তার মধ্যে কিছু এনরিচড, যেমন ট্রাইকোডার্মা ভিডিডি, মানে এনরিচ জীবাণু, ট্রাইকোডার্মা ভিডিডি বা সিডোমোনাস, সেগুলো আমার যদি গোবর সার 200 কিলো হয় তাহলে 2 কিলো ট্রাইকোডার্মা এবং 1 কিলো সিডোমোনাস বা সিডো ব্যাক্ট নামে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা গোবরের সাথে মিশিয়ে 7-10 দিন রেখে সেই গোবর সারটা আমরা যদি মূল জমিতে প্রয়োগ করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
1: এক্ষেত্রে কি কেঁচো সার ব্যবহার করা যেতে পারে?
0: এক্ষেত্রে কেঁচো সারও ব্যবহার করা যেতে পারে, বাট কেঁচো সার পরিমাণ সেক্ষেত্রে অনেকটা কম লাগবে, 5 থেকে 10 কুইন্টালের মতন কেঁচো সার আমার মাচা ফসলের ক্ষেত্রে জমি তৈরিতে ব্যবহারের জন্য যথেষ্ট। আর যদি মূল সারের কথা বলি তাহলে বিঘা প্রতি আমার 30 কিলোর মতন ইউরিয়া, আমার 50 কিলোর মতন SSP এবং 15 কিলোর মতন পটাশ MOP দিতে হবে। সেটা ওই জমি তৈরি করার 7 থেকে 10 দিন আগে মাটির সাথে ভালো মতন মিশিয়ে রেডি করে দিতে পারলে, বা জমিতে বীজ বপন করার আগে যদি আমরা দিতে পারি তাহলে সারটা ভালো মতো জমির সাথে মিশবে এবং গাছ নিতে পারবে। মূলত আমরা জৈব সারও ব্যবহার করতে পারি, জৈব সার ব্যবহার করলে পরবর্তীকালে আমরা চাপান দিতে পারি, সেক্ষেত্রে চাপানের ক্ষেত্রে আমরা 10-26-26-30 কেজি বিঘা প্রতি অ্যাপ্লাই করতে পারি, এবং ইউরিয়া আর পটাশ মোটামুটি 18 কিলোর মতন ইউরিয়া এবং 7 কিলোর মতন MOP, এটা দুটো ভাগে আমরা ভেঙে ভেঙে দিতে পারি।
1: আচ্ছা, কতদিন বাদে দিতে
0: মোটামুটি
1: পারে?
0: 1 মাস পর পর 21 থেকে 30 দিনের গ্যাপে আমরা 2 থেকে 3টে চাপান আমরা জমিতে দিতে পারি।
1: আমরা জানি যে উত্তরবঙ্গের মাটিতে অনুখাদ্যের অভাব রয়েছে, তো এই মাচা ফসলের ক্ষেত্রে অনুখাদ্যের প্রয়োজন কতটা, এবং অনুখাদ্য হিসেবে কোন সার কী পরিমাণে দিতে হবে আমাদের কৃষক ভাইদের?
0: যেহেতু বর্ষাকালীন মাচা, তো মাচা ফসলের ক্ষেত্রে অনুখাদ্য একটা বিরাট

0: ঘাটতি থাকে। তো অনুখাদ্যের মধ্যে আমরা 4 কেজির মতন বোরন বা বোরাক্স, 4 কেজির মতন সালফার, আর আমাদের 10 কিলোর মতন জিঙ্ক, সাথে 200 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট, এটা কিন্তু আমাদের ওই যখন চাপান দিচ্ছি সেই প্রথম চাপানের পরে আমাকে দিতে হবে, বা জমি তৈরি করার সময়ও দিতে অনেক সময় অনেক চাষি ভাইরা দেয়, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট। কিন্তু আমরা রেকমেন্ড করি বীজ বপনের মোটামুটি 35 দিন থেকে 40 দিনের মাথায় যদি আমরা অনুখাদ্যটা দিতে পারি, সেটা জৈব সাথে মিশিয়ে, তাহলে ভালো। কিন্তু এটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এই জৈব সারটা বা অনুখাদ্যটা কোনো সময় আমরা মূল সার মানে ইউরিয়া ফসফেট আর পটাশের সাথে মিশিয়ে দেবো না, এটা আলাদা দিতে হবে।
1: আচ্ছা, আমরা দেখেছি যে মাচা ফসলের চাষের ক্ষেত্রে ধাপ চাষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কৃষক ভাইরা এই ধাপ চাষটা কিভাবে করবেন?
0: হ্যাঁ, যেটা একটু আগে বলছিলাম যে জমি তৈরি করার ব্যাপারটা, তো জমি তৈরি করার সময় বলছিলাম যে জায়গাটা উঁচু জায়গা, সেক্ষেত্রে আমরা নর্মালি উঁচু জায়গায় আমরা মাচা করে আমরা বা মাদা করে আমরা মাচা ফসলটা লাগাতে পারি। তো যেই সমস্ত জায়গা হচ্ছে জল দাঁড়ায় বা নিচু জায়গা যেখানে জল নিকাশি ব্যবস্থা অতটা ভালো নেই, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি মাচা ফসলের দিকে, সেটা হচ্ছে ধাপ চাষ। তো এই ধাপ চাষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 20 সেন্টিমিটার উচ্চতা একটি মাটির বা উঁচু ঢিপিকে আমরা ধাপ বলছি। তো সেটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ধাপটা আমরা কী দিয়ে করি, সেটা হচ্ছে 1:1 অনুপাতে, 1 ভাগ জৈব সার 1 ভাগ ওপরের মাটি বা টপ সয়েল বলে থাকি। তো সেই জৈব সারের মধ্যেও আমরা হচ্ছে যেটা আমি প্রথমে বলছিলাম এনরিচড জৈব সার, বা সেটার মধ্যে কিছু অনুখাদ্য আরও এক্সট্রা করে অ্যাড করে মিশ্রিত জৈব সার, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সিডোমোনাস বা অ্যাজোফস বা অ্যাজোব্যাক্টার। তো সেটার একটা পরিমাণ আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি ধাপে 10 থেকে 15 কেজি আপনার গোবর সার বা 10 কেজির মতন ভার্মি কম্পোস্ট যে কোনো একটা, তার সাথে অ্যাজোফস, ট্রাইকোডার্মা আর সিডোমোনাস 1 কিলো করে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা যদি মিশ্রিত করে 7-10 দিন রেখে সেই মিশ্রিত তৈরি জীবাণু সারটা বা জৈব সারটা যদি আমরা ওই মাটির সাথে 1 ভাগ মাটি এবং 1 ভাগ এই মিশ্রিত জৈব সারটা মিশিয়ে ধাপে দিই, ধাপগুলো রেডি করি বা ঢিপগুলো রেডি করি, তাহলে খুবই ভালো হবে এবং সেক্ষেত্রে শেকড় ভালো আসবে, ফলন ভালো হবে, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং উন্নত জাতের ফলন পাবো, কোনো রকম রোগ পোকার অ্যাটাকটা অনেকটা কম হবে।
1: দুটো ঢিবি এবং দুটো গাছের মধ্যবর্তী ব্যবধান কত হওয়া উচিত?
0: হ্যাঁ, এক্ষেত্রে একটি ঢিপির থেকে একটি ঢিপি দূরত্ব আপনার 6.5 থেকে 7 ফিট রাখতে হবে এবং একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব 3 ফিট রাখতে হবে।
1: আচ্ছা, তার মানে যে ধাপগুলো করা হবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে করা উচিত, যাতে রোদ আলো হওয়াটা ঠিক মতন পৌঁছাতে পারে।
0: অবশ্যই, নাহলে লতার বিস্তার ঠিকঠাক হবে না, লতার ক্ষেত্রে গিট বা লতা অনেক জায়গায় হচ্ছে পেঁচিয়ে যাবে, সেক্ষেত্রে ফলনটা কমে আসবে। তো ঠিকঠাক যদি সমান জায়গা পায় এবং সূর্য আলো পায় তাহলে লতার বিস্তারটা ভালো হয় এবং ফলনটা বৃদ্ধি পাবে।
1: আচ্ছা, মাচা ফসলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যার কি প্রয়োজন রয়েছে?
0: অবশ্যই মাচা ফসলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে, কারণ ম্যাক্সিমাম মাচা ফসলে আমাদের একলিঙ্গ গাছ, একলিঙ্গ বলতে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা আলাদা হয় থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা পরাগ মিলনটা না ঘটাতে পারি, কারণ পরাগমিলন মেনলি ঘটায় হচ্ছে মৌমাছি বা হচ্ছে হাউসফ্লাই, তো সেগুলো এখন বর্তমানে অনেকটাই কমে এসছে সংখ্যা, আর বর্ষাকালে যেহেতু বৃষ্টির সময় তো সেই ক্ষেত্রে আমরা এমনি ন্যাচুরাল পলিনেটার যেমন বা মৌমাছি বা হানি বি যেটা কথা বলছি সেগুলো কিন্তু আমরা মাঠে ঘাটে দেখতে পাই না। তো সেই জন্য আমাদের পরাগমিলনটা ঘটানোর খুবই দরকার, না হলে আমাদের ফলের আকৃতি ছোট হবে, ফল লাল হয়ে যাবে, ফল ঝরে যাবে। তো পরাগ মিলন ঘটানোর জন্য আমরা হাত দিয়ে হ্যান্ড পলিনেশন করে থাকি, সেই জন্য যেটা করতে হবে চাষি ভাইদের সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে ভোরবেলায় উঠে মানে সূর্য আলো ওঠার সময় 5টা থেকে 6টার মধ্যে কিছু টাটকা পুরুষ ফুল তুলে নিতে হবে। তো 1 লিটার জল নিতে হবে, সেখানে প্রায় 50 থেকে 60টা বা অনেক সময় 100টা পুরুষ ফুলের যে পুংডাংটি সেটা তুলে সেই জলের সাথে মিশিয়ে তার মধ্যে 1 চামচ গ্লুকোজ, গ্লুকোজ বা যদি গ্লুকোজ 1 চা চামচের 1 চামচ গ্লুকোজ, যদি গ্লুকোজ অ্যাভেলেবেল বাড়িতে না থাকে বাজারে তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, এবং তার সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 3 গ্রাম বোরন। এই মিশ্রণটা তৈরি করে ড্রপারের মাধ্যমে স্ত্রী ফুলের মাথায় যেটা ছোঁয়াতে হবে,
1: গর্ভকেশর দণ্ডের
0: মধ্যে ছোঁয়াতে হবে, আর না হলে স্প্রেও করা যেতে পারে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে আমাদের অনেকটাই

0: ফলনটা বৃদ্ধি পাবে এবং আমাদের ফুল ঝরে যাওয়া, ফল লাল হয়ে যাওয়া এগুলো অনেকটাই কমে আসবে। এছাড়াও মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয় মাচা ফসলের ক্ষেত্রে। তো যেহেতু বর্ষাকাল, মালচিং করলে আমাদের ফসলের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে, আমাদের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলের গোড়া পচা রোগ সেগুলো অনেকটাই কমবে। আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাচা ফসলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফুল ঝরে যাওয়া এবং গুটি ঝরে যাওয়ার সমস্যা। তো সেক্ষেত্রে যদি সেরকম সমস্যা দেখা যায় চাষি ভাইদের, সেক্ষেত্রে কিছু হরমোনাল স্প্রে করা যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে যে এটা আদৌ ফুল ঝরছে, মানে কোনো অনুখাদ্যর ঘাটতিতে, না কোনো ফাঙ্গাল কোনো রোগ হয়েছে, না এমনি আমার গাছ সব কিছু দিয়েছি তাও আমার ফুল ঝরছে। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হরমোন স্প্রে করা যেতে পারে। তো সেক্ষেত্রে একটা স্পেসিফিক ডোজ আছে, এটা যেন বেশি বা কম না হয় এই ডোজটা অ্যাপ্লাই করতে হবে। 10 লিটার জলে 2.5 ml প্ল্যানোফিক্স, যেটা বাজারে NA বা প্ল্যানোফিক্স নামে কিনতে পাওয়া যায়, সেটা স্প্রে করলে আমার ফুল ঝরা, ফুল পড়ে যাওয়া, গুটি ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া এটাই কমে যাবে। এবং এটা যেদিন স্প্রে করবেন তার 3 থেকে 4 দিনের মাথায় 2 গ্রাম 1 লিটার জলে বোরন, বোরোমিল 20% স্প্রে করলে ফুল ঝরে যাওয়ার সমস্যা, যেটা ম্যাক্সিমাম চাষিবাদের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে হয়ে থাকে, সেটা অনেকটাই কমবে। এটাও যদি না কমে সেক্ষেত্রে ইথারেলও অ্যাপ্লাই করা যেতে পারে। ইথারেল 4.5 ml 10 লিটার জলে গুলে প্রয়োগ করলেও এই ফুল ঝরে যাওয়া, ফুল পড়ে যাওয়া এটা অনেকটাই কমবে।
1: আচ্ছা, বর্ষাকালে তো জলীয় আবহাওয়ার জন্য রোগ পোকার আক্রমণটা একটু বেশি হয়, তো মাচা ফসলের ক্ষেত্রে কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং আমাদের কৃষক ভাইরা সেটা প্রতিকার কিভাবে করবেন?
0: দেখুন, মাচা ফসলের ক্ষেত্রে কিন্তু রোগ এবং পোকা দুটোরই সমান আক্রমণ দেখা যায়। রোগের ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে পাউডারি মিলডিউ, যেটা হচ্ছে সাদা সাদা পাউডারের মতন আস্তরণ পড়ে যায় পাতার উপরে, বা ডাউনি মিলডিউ, যেটা পাতার নিচটা হলদে হয়ে যায়, এটা মূলত মেন দুটো রোগ। এছাড়া হচ্ছে গোড়া পচা ধসা, এটা হচ্ছে মেন, যেটা ড্যাম্পিং অফ বলা হয়ে থাকে, কলার রট রুট ডিক্লাইন বলা হয়ে থাকে, সেগুলো মেন সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে যদি আমরা জৈব সার, প্রথম থেকে আমি বারবার করে একটা জিনিসের উপর জোর দিচ্ছি, জৈব সারের সাথে একটু মিশ্রিত ট্রাইকোডার্মা, মানে এগুলো ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস বা অ্যাজোফস, এগুলো হচ্ছে উন্নত অণুজীব যেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে গাছের সাহায্য করে। মাটির মধ্যে যে অণুজীব যেগুলো গাছের ক্ষেত্রে দরকার সেগুলোর সংখ্যা বাড়িয়ে তোলে,
1: মানে
0: উপকারী অণুজীবগুলোর সংখ্যা বাড়িয়ে যায় এবং গাছ নিজেও তার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এই সমস্ত জিনিসগুলো দিলে। কারণ ট্রাইকোডার্মা নিজেই একটা হচ্ছে ভালো বা উপকারী অণুজীব, যেটা হচ্ছে ক্ষতিকারক যে ফাঙ্গাস যেগুলো আছে সেগুলোকে মারতে সাহায্য করে। তো এটা যদি দেওয়া থাকে জৈব সার মিশে, তাহলে অনেকটাই এই সমস্যাগুলো অনেকটাই কমে আসবে। যদি তাও তথাপি দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করে যেতে হবে। তার মধ্যে যদি ডাউনি মিলডিউ থাকে তাহলে কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেবের যে গ্রুপের কম্বিনেশন আছে, 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে, বা কপার অক্সিক্লোরাইড এবং কাসুগামাইসিনের কম্বিনেশন যে ওষুধগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো আমরা প্রয়োগ করে থাকি কোড়াতে। এবং যদি রোগের কথা বলি তো রোগের কথা প্রথমেই বলতে হবে ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকা, যেটা লাউ বা কুমড়োতে ম্যাক্সিমাম লাগে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেরোমেন ট্র্যাপ বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে বিঘাতে প্রায় 8টার মতন আমরা ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারি। যদি ফেরোমেন ফাঁদ বাজারে যদি কিনতেও বেশি টাকা খরচা হয় চাষিবাদের, তারা নিজেরা বাড়িতেও তৈরি করে নিতে পারে এরকম ফাঁদ। গন্ধবিহীন যে কোনো বিষ, একটু গুড়, 100 গ্রাম ঝোলা গুড়, 10 থেকে 15 ml গন্ধবিহীন বিষ, এবং একটি পাকা ফল, যে সিজনে যেটা পাচ্ছে, তরমুজ হলে তরমুজ, আম হলে আম, কলা হলে কলা, কুমড়ো হলে কুমড়ো, সেরকম পাকা ফল, 100 গ্রাম গুড়, 10 ml হচ্ছে আমার গন্ধবিহীন বিষ, সেটা একটি যে কোনো একটা কৌটা বা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ফলটা উপরে দিয়ে ওটা যদি মাচায় ঝুলিয়ে দেয় তাহলে সেই গন্ধতে অনেক পোকা চলে আসে, বেসিক্যালি যে ফলের মাছি সেগুলো অনেকটাই কমবে। এছাড়াও থ্রিপস বা অ্যাফিড লাগে, তার জন্য আমরা যে কোনো ওষুধ যেমন স্পাইরোমেসিফেন এগুলো অ্যাপ্লাই করতে পারি 0.5 ml পার লিটার, বা ইমিডাক্লোরবিট অ্যাসাইপ্রিট 1 ml করে পার লিটার জলে গুলে স্প্রে করতে পারি, তাহলে এই সমস্যাগুলো অনেকটাই কমে আসবে।
1: আচ্ছা, তাহলে কৃষক ভাইরা কিন্তু এই বিষয়গুলো একটু সতর্কতা নেবেন, তাহলে রোগ পোকার যে আক্রমণটা সেটা কিন্তু অনেকটাই প্রতিহত করা যেতে পারে। আমাদের যেহেতু বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে মিশ্র চাষ করেও তো লাভটা হতে পারে, তাই তো?
0: হ্যাঁ, বর্তমানে আমরা চাষি ভাইদের রেকমেন্ড করে থাকি যেটা মাচার ক্ষেত্রে মাচা উপরে যখন গাছ উঠছে তখন নিচের জায়গা

0: একটা মানে সমস্ত জায়গার আমরা স্পেস ইউটিলাইজেশন করার কথা ভাবছি সেক্ষেত্রে। কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে, জমি কমে যাচ্ছে, মাটির সংখ্যা অনেকটাই কমে আসছে মাথাপিছু, তো সেই জন্য আমরা মাচা ফসলের ক্ষেত্রে উপরে মাচা থাকছে বা মাদায় মাচা উঠে যাচ্ছে, এবং নিচের যে খালি জায়গা সেখানে আমরা আদা হলুদ, অনেক সময় হচ্ছে আমরা ধনে পাতা, মূলো শাক, রাই শাক বা পেঁয়াজও করতে পারি। তেমন যদি কিছু উদাহরণ বলি, তাহলে পটলের মাচার নিচে আমরা আদা চাষ করতে পারি, সেক্ষেত্রে পটলের থেকে বিঘা প্রতি আমার চাষি ভাইদের লাভ হয় মোটামুটি প্রায় 80,000 থেকে 1,00,000 টাকা আমার এক বিঘা প্রতি পটল চাষে, খালি শুধু পটলের নেট প্রফিট থাকে। শুধু যেখানে যদি আমি আদাটা ইনকর্পোরেট করতে পারি নিচে, প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আদা লাগাতে পারি, সেক্ষেত্রে বিঘা প্রতি সেই লাভটা আমার চলে যাবে 1,50,000 থেকে 1,80,000 টাকা, মানে আরও 50,000 থেকে 80,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারবে। শুধু কিছুই না, আদা নিচে গোড়ায় লাগিয়ে দিতে হবে, কারণ আদার আর সার আমরা যখন আগে সার দিচ্ছি সেই সারেই আমার কাজটা হয়ে যাবে। আর আদা যেহেতু একটু ছায়া পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। সেরকমই আমরা পটলের মধ্যে হলুদও লাগাতে পারি, আমরা লাউয়ের মধ্যে পেঁয়াজ লাগাতে পারি, আমরা লাউ পেঁয়াজ এবং ধনে পাতা লাগাতে পারি। তো এরকমভাবে কিন্তু যদি চাষি ভাইরা চাষ করে থাকে মিশ্র চাষের মাধ্যমে, তাহলে কিন্তু তারা অনেক অংশেই লাভবান হতে পারে, এবং কম জায়গায় কম একক ইউনিট এরিয়াতে অনেকটা বেশি নেট প্রফিট অর্জন করতে পারে।
1: আর বর্ষাকালে ধনে পাতার দাম কিন্তু অনেকটা বেশি,
0: প্রচুর প্রচুর ধনে পাতা, মূলো শাক, রাই শাক, যেটা আমাদের বর্ষাকালে যদি আমরা করতে পারি, যেহেতু মাচা থাকছে উপরে তো বর্ষার জলটা ডাইরেক্ট পড়বে না এবং এই ফসল খুব তাড়াতাড়ি উঠে যায়, এগুলো 21 থেকে 25 দিনের মাথায় পাতা সবজিগুলো উঠে যায়, তো এগুলো কিন্তু একটা এক্সট্রা মুনাফা চাষি ভাইদের দেবে।
1: ঠিক, তাহলে আমাদের কৃষক ভাইরা যারা এই মাচা ফসলের মাধ্যমে বিভিন্ন রকম ফসল চাষ করছেন, তাদের জন্য সতর্ক বার্তা যদি কিছু আপনি দেন।
0: কৃষক ভাইদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যাই ফসল চাষ করে থাকুন না কেন, আপনারা যেটা চেষ্টা করুন প্রত্যেকবারই মাটি পরীক্ষা, যেটা আমরা প্রত্যেকবারই বলি, মাটি পরীক্ষার মাধ্যমে ফসল নির্ণয় করা। মাটি পরীক্ষা, মাটির স্বাস্থ্য বজায় রেখে, মাটিকে একটু ভালো রেখে সেই ফসলটা কোনটা করবেন সেটা দেখা। এছাড়াও সুসংগত উপায়ে রোগ পোকা দমন করার বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো আমি কথা বললাম, ট্রাইকোডার্মা ভিরিডিবাস সিউডোমোনাস বা স্টিকি কার্ড বা ফেরোমেন ট্র্যাপ পোকা দমনের ক্ষেত্রে। এছাড়াও মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিশ্র চাষ এগুলো যদি করে তাহলে নিশ্চয়ই বর্ষাকালে চাষি ভাইরা এমনি মাচা ফসল চাষ করে যেটা পেতো, যেগুলো আজকে আলোচনা হলো, যেগুলো যদি করে তার থেকে 50% থেকে 100% বেশি লাভ অর্জন করতে পারবে। মানে আমরা যেটা বলছিলাম 2022 ডাবলিং ফার্মার্স ইনকাম বা কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, তো আমরা যদি এই পদ্ধতিতে চাষ করি তাহলে কৃষকের আয় আশা করি ডবল হবে।
1: আচ্ছা, এই সময় মাচা ফসল থেকে যখন ফসল পরিণত হলো এবং সেটা জমি থেকে নিয়ে যখন বাজারজাত করবেন, সেই সময়ে কী কী সাবধানতা আমাদের কৃষক ভাইদেরকে নেওয়া উচিত?
0: মূলত সাবধানতা বলতে কৃষক ভাইরা যেমন হচ্ছে, যদি আমি দুটো ফসলের কথা বলি, যদি শশার কথা বলি বা ঝিঙের কথা বলি, সেগুলো হচ্ছে কচি অবস্থা, মানে একদম পেকে যাওয়া না, মানে ছোট অবস্থায় তুলে নিলে তাদের কিন্তু মার্কেট ভ্যালুটা বেশি পাওয়া যাবে, লাউয়ের ক্ষেত্রেও তাই। আর অন্যান্য ফসলে যেমন পটলের ক্ষেত্রে, করলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু পরিপক্ক ফসল তুললে তার ক্ষেত্রে লাভবান। তো ফলটা কতটা ম্যাচুরিটি হয়েছে, ম্যাচুরিটিটা আপনাকে বিবেচনা করে সেখানে বাজারজাত করতে হবে, এবং বাজারজাত করার আগে আপনাকে চিন্তাভাবনা করতে হবে, বেশি বৃষ্টি হলে তাহলে তার আগে আপনাকে, যদি আপনার আবহাওয়ার উপর নির্ভর করে, আমাকে ফসলটা তুলে নিতে হবে, কারণ বেশি বৃষ্টিপাত হলে আমার ফসল নষ্ট যেতে পারে এবং আমার অনেকটাই ক্ষতি হতে পারে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
1: এটা কিন্তু ঠিক, কারণ এই সময়ে মানে কিছু ফসল আছে যে অল্প পরিপক্ক থাকলে সেটার কিন্তু বাজার যে মূল্যটা সেটা কিন্তু অনেকটাই বেশি পাবে, আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পরিণত হওয়াটা খুব দরকার, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে মাথায় রাখতে হবে। এবং জাত নির্বাচনের কথা যেটা আপনি বললেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে বর্ষাকালীন যে জাত রয়েছে সেই জাতগুলোকেই যেন আমাদের কৃষক ভাইরা এই সময়ে চাষ করেন, এবং সে বীজ কিন্তু তারা সার্টিফাইড বীজ অবশ্যই গ্রহণ করবেন, তার সাথে মাটি পরীক্ষাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের আসরে আমরা বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা যে অধিক লাভের সম্ভাবনা একটা আমরা দেখতে পাচ্ছি সে বিষয় নিয়ে কিন্তু ডক্টর দাস আমাদের বিস্তারে বললেন। তো আমাদের কৃষক ভাইরা যদি এই সব বিষয়গুলোকে মাথায় রেখে চাষ

0: করেন তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হবেন। তো আসরে আসার জন্য কৌশিকবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর কৌশিক দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: লোকগীতি শুনলেন ও শুনলেন বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা, এই বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। ডক্টর কৌশিক দাসের সাক্ষাৎকার নিয়েছেন আইপিতে। আকাশবাণী শিলিগুড়ি আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত কৃষক ভাইদের জন্য আগামী পয়লা জুলাই বুধবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জলহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে এবং 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দুদিনে জলহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। কৃষক ভাইদের জন্য জলহাওয়ার খবর শুনলেন। এই সঙ্গেই শেষ হলো আজকের গ্রামে গঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকের বিষয়, ভারতের খেলাধুলার উন্নতিতে ১২ বছর। বর্তমান সরকার দেশ সেবায় ইতিমধ্যেই তার কার্যকালের সুদীর্ঘ ১২ বছর গর্বের সাথে সুসম্পন্ন করে ১৩ বছরে পদার্পণ করেছে। এই বিগত ১২ বছরে ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও জুড়েছে সাফল্যের পালক, যার সাক্ষী থেকেছে সমগ্র দেশবাসী। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি উত্তরবঙ্গের কিছু বিশিষ্ট ক্রীড়াবিদদের অভিজ্ঞতা। আজ শুনুন এই অনুষ্ঠানের প্রথম পর্ব।
1: নমস্কার, আমি ষষ্ঠী বিশ্বাস। ক্রীড়াঙ্গনে আজ বিশেষ প্রতিবেদন। গত

0: 12 বছরে ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য। 2014 সাল থেকে ক্রীড়াক্ষেত্রে ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যার মধ্যে অলিম্পিক, প্যারা অলিম্পিক্সে ঐতিহাসিক পদক জয়, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে রেকর্ড পদক অর্জন এবং ব্যাডমিন্টন, দাবা ও ক্রিকেট বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব অন্যতম। প্রথমে আমরা অলিম্পিক ও প্যারা অলিম্পিক্সে সাফল্য দেখে নিচ্ছি। টোকিও 2020 ভারত 60টি পদক জেতে, যার মধ্যে অ্যাথলেটিক্সে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জেতেন নীরজ চোপড়া। প্যারিস 2024 ভারত 1টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জসহ মোট 6টি পদক জেতে, মনু ভাকের প্রথম ভারতীয় হিসাবে একই আসরে 2টি পদক জেতেন এবং পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক ধরে রাখে। প্যারা অলিম্পিক্সে 2024 সালে ভারত রেকর্ড 17টি পদক জেতে ইতিহাস তৈরি করে এবং রয়েছে অন্যান্য ক্ষেত্রে ক্রীড়া সাফল্যর কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এশিয়ান গেমস হাংজু 2023-এ ভারত প্রথমবার 107টি পদক, তার মধ্যে 8টি সোনা, 38টি রৌপ্য ও 41টি ব্রোঞ্জ জিতে পদক সংখ্যায় সেঞ্চুরি করে। কমনওয়েলথ গেমস 2014 গ্লাসগো, কমনওয়েলথ গেমস 2014 গ্লাসগো, 2018 গোল্ড কোস্ট এবং 2022 বার্মিংহাম প্রতিটি আসরেই ভারত ধারাবাহিকভাবে 60টির বেশি পদক জিতেছে, যা অনন্য নজরে তৈরি করে। অন্যান্য ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্যর মধ্যে ব্যাডমিন্টন 2022 সালে পুরুষ দল প্রথমবারের মতো ঐতিহাসিক থমাস কাপ জয় করে। 2024 ফিদে দাবা অলিম্পিয়াডে ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই স্বর্ণপদক লাভ করে, এক অনন্য নজির সৃষ্টি করেছে।
1: ক্রীড়াঙ্গনে স্বাগত বিশিষ্ট অ্যাথলেটিক্স কোচ বিবেকানন্দ ঘোষকে। আমরা আজ একটু ফিরে দেখছি 2014 পরবর্তী থেকে ক্রীড়াক্ষেত্রে ভারত বিভিন্ন ক্ষেত্রে আলোকপাত করেছে, উল্লেখযোগ্য পারফরমেন্স করেছে, সাফল্য এনেছে। এক্ষেত্রে অলিম্পিকে ভারত এই গত 12 বছরে কি পেল তাই নিয়ে একটু বিস্তারিত আমরা জানতে চাচ্ছি বিশিষ্ট অ্যাথলেটিক্স কোচ বিবেকানন্দ ঘোষ থেকে।
2: হ্যাঁ নমস্কার, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ আপনাকেও। ভারতবর্ষের এই গত 14 বছরের যে অলিম্পিকের ইতিহাসটা, সেটা বুঝবার জন্য আমাদের কিছুটা ইতিহাসটাকে ঘুরে দেখাটাও জরুরি। কেননা এই 130 বছরের যে অলিম্পিকের ইতিহাস ভারতবর্ষের রয়েছে, সেখানে এই 130 বছরের কেবলমাত্র ভারতবর্ষের ঝুলিতে এসছে 41টি পদক। তো এই যে 41টি পদক, যার শুরু, আমাদের যাত্রা শুরু হয়েছিল 1900 সালে প্যারিস অলিম্পিক থেকে। সেই প্যারিস অলিম্পিকে ভারতবর্ষ কিন্তু ভারত এশিয়ার প্রথম দেশ হিসেবে অংশগ্রহণ করে অলিম্পিকে। এই আধুনিক অলিম্পিক 1896 সালে যেটা শুরু হয়েছিল, সেই দ্বিতীয় অলিম্পিক থেকেই ভারতবর্ষ শুরু করে তার পথ চলা। এবার এই 1900 সালে আমরা নরমান পিচার্টকে পাই, যে দুটো পদক দিয়েছিল ভারতবর্ষে। এরপরে বেশ অনেক বছরের একটা খরা কিন্তু আমাদের দেখা যায়, যদিও 1928 থেকে 1956 সালে এই সময়টা পুরোটাই ভারতীয় হকি দল অলিম্পিকের ইতিহাসে কিন্তু পুরো ডমিনেট করে এবং সেখানে পরপর 6টি স্বর্ণ পদক অর্জন করে। তারপরে আমরা দেখতে পাই যে 1980 সালে আবার ভারতবর্ষ হকিতে ঘুরে দাঁড়ায় এবং শেষ অলিম্পিকের গোল্ডটা পায়। 1952 সালে আমরা যদি দেখি, ভারতবর্ষের ঝুলিতে প্রথম হেলসিঙ্কি অলিম্পিকে প্রথম ইন্ডিভিজুয়াল পদকটি এসেছিল কেডি যাদবের হাত ধরে। হেলসিঙ্কি অলিম্পিকে রেসলিং এ তিনি স্বাধীনতা পরবর্তীকালে প্রথম যে পদকটি তিনি অর্জন করেন, এবং তারপর আবার সেই 44 বছরের অপেক্ষা। তারপরে 1996 সালে লিয়ান্ডার পেস আটলান্টা অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তারপরে কিন্তু আমরা পরপর প্রত্যেকটি অলিম্পিকে, 2000 সালে সিডনিতে ভারতীয় মহিলা হিসেবে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ আনলেন, তারপর 2004 সালে রাজ্যবর্ধন সিং রাঠোর রূপো আনলেন সিডনি, 2004 সালে এথেন্স থেকে, এবং 2008 সালে ভারতবর্ষের প্রথম যে স্বর্ণপদকটি অলিম্পিকের ইতিহাসে সেটি অর্জন করেন অভিনব বিন্দা, 10 মিটার রাইফেল শুটিং প্রথম স্বর্ণপদক আনলেন। তারপরে 2012 সালেও ভারতবর্ষ ওই 2012 সালে কিন্তু বেশ সাড়া জাগিয়ে 6টি পদক এনেছিলেন, সেখানে যেমন ছিলেন সাইনা নেহওয়াল, তেমন মেরি কম, এরা প্রত্যেকেই কিন্তু পদকগুলো অর্জন করেছেন। ফলে কি আমরা দেখতে পাচ্ছি, 1996 সালের পরবর্তী যে অলিম্পিকগুলো,

সেখানে পরপর পদকপ্রাপ্তিটা ঘটেছে ভারতের ক্রীড়াক্ষেত্রে অলিম্পিকের ইতিহাসে। এবার আপনার মূল কথায় আসি, যে এই যে 2012 সালে লন্ডন অলিম্পিকের এর একটা ভালো ও পদকের প্রাপ্তির পর 2016 সালে অনুষ্ঠিত হয় অলিম্পিক রিওতে, ব্রাজিলের সেই শহর রিও। ব্রাজিল বলতেই আমরা সে যেখানে ফুটবলের কথাটা আমাদের চোখে ভেসে আসে, সেখানে কিন্তু 2016 সালে রিও অলিম্পিকে ভারতবর্ষের পদক প্রাপ্তি হয় দুটি কেবল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পিভি সিন্ধু যেমন ব্যাডমিন্টনে সিলভার মেডেল অর্জন করেন এবং একটি ব্রোঞ্জ অর্জন করেন সাক্ষী মল্লিক। এই সাক্ষী ব্রাজিলের রিও শহরে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফ্রি স্টাইল কুস্তিতে 58 কেজি বিভাগে অলিম্পিকে পোডিয়ামে উঠবার সৌভাগ্য অর্জন করেন এবং ভারতীয়দের বুক ফুলে ওঠে, ভারতীয় পতাকা ওড়ে। এর পরেই আসে সেই দিন যে 2020 সাল, 2020 সালে করোনার জন্য কিন্তু অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছিল এক বছর পর, এবং সেটা 2021 সালে জাপানের টোকিওতে সেই অলিম্পিক অনুষ্ঠিত হয়। এই 2016 সালে দুটি পদক, 2012 সালে 6টি পদক, সব হিসেব নিকেশ একবারে বদলে যায়। 2021 সালে ভারতের এই মানে ক্রীড়া মানচিত্রে অলিম্পিকে নতুন ভাবে ভারত আবার সাড়া জাগায় এবং সর্বকালীন রেকর্ড করে 7টি পদক অর্জন করে, এবং তার সাথে রেকর্ড করেন ভারতের জ্যাভলার আমাদের পোস্টার বয় নীরজ চোপড়া। জ্যাভলিনে তিনি মানে গোল্ড এনে দিলেন এবং ভারতবর্ষের যে অ্যাথলেটিক্স এর ইতিহাস সেখানে প্রথম একটা স্বর্ণপদক সংযোজিত হলো এবং ভারতের এই অ্যাথলেটিক্স এর সেই এরিনাতে প্রথমবারের জন্য ভারতীয় পতাকা উত্তোলিত হলো, সাথে ভারতীয় জাতীয় সঙ্গীত। তাছাড়া মানে ওই একটি গোল্ড ছাড়াও দুটি রৌপ্য পদক আসে, একটা হচ্ছে আমাদের যে মীরাবাই চানুর মহিলাদের বিভাগে তিনি একটা রৌপ্য পদক আনলেন, এবং সাথে আরেকজন রৌপ্য পদক আনলেন, সেটা হচ্ছে রবি কুমার দাহিয়া। ভারোত্তোলনে যেমন চানু রৌপ্য এনে দিয়েছিলেন, সেরকমই রবি কুমার দাহিয়া তিনি 57 কেজি কুস্তির বিভাগে, পুরুষ বিভাগে রৌপ্য অর্জন করেন। এবং পিভি সিন্ধু পরপর দুটি অলিম্পিকে পদক প্রাপ্তি হলেন, কিন্তু এবছর ওর মানে 2021 সালে তিনি এই দ্বিতীয় পদক যেটা পেলেন সেটা ব্রোঞ্জ তার অর্জিত হয়। তাছাড়া ব্রোঞ্জ পেলেন লাভলিনা বোরগোয়েন বক্সিং এর, তিনি উইমেন্স ওয়েল্টার ওয়েট এর বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তাছাড়া ছিলেন বজরং পুনিয়া রেসলিং এ তিনি 65 কেজি বিভাগে তৃতীয় ব্রোঞ্জটি অর্জন করেন। ভারতীয় ফিল্ড হকি টিমটা এবছর আবার মানে 2021 সালে আবার ব্রোঞ্জ পদক অর্জন করে। ঠিক তার পরের অলিম্পিক যেটা 2024 সালে অনুষ্ঠিত হলো প্যারিস, ফ্রান্সের প্যারিসে, সেখানে ভারতের সংগৃহীত পদকের সংখ্যা হয় 6টি। এই প্যারিস অলিম্পিকে আবার সেই নীরজ চোপড়া অংশগ্রহণ করলেন, এবার তিনি কিন্তু রৌপ্য পদকটা অর্জন করেন, সেটা আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রের আশাদের কাছে খুইয়ে। কিন্তু তবুও তার পরপর দুটো অলিম্পিকে মানে মেডেল প্রাপ্তি সেটা কিন্তু ভারতীয় অ্যাথলেটিক্সকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। এরপরে তাছাড়া একটা এই যে রৌপ্য পদক, এবং তাছাড়া ভারতের সংগৃহীত হয় 5-5টি ব্রোঞ্জ মেডেল। মানু ভাকরের হাত থেকে 10 মিটার এয়ার পিস্টল বিভাগে তিনি ব্রোঞ্জ পান ব্যক্তিগত বিভাগে, আর মনু ভাকর ও সরবজিৎ 10 মিটার এয়ার পিস্টল মিক্সড যে টিম ইভেন্ট সেখানে এই ভারতীয় দল ব্রোঞ্জ পদক অর্জন করে। স্বপ্নীল কুশালে 50 মিটার রাইফেলে ব্রোঞ্জ পদক পান। এইগুলো হচ্ছে ভারতবর্ষের এই যে ক্রীড়া পরিকাঠামো উন্নতি সেইটার একটা বিশেষ দৃষ্টান্ত। কেননা আমরা দেখি যে এই যে এয়ার পিস্টল বা মানে অন্যান্য যে বক্সিং, এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা মানে একটা পরিকাঠামো জরুরি হয়, বিশেষ করে এই শুটিং বা ফায়ারিং এই যে বিভাগগুলো সেখানে কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামোটা বিশেষভাবে উন্নতি লাভ করে। তার ফলেই আমরা এই পরপর যে 3টে অলিম্পিক সেখানে কিন্তু এই শুটিং, পিস্তল শুটিং, রাইফেল শুটিং এখানে কিন্তু ভারতের পদকপ্রাপ্তি হতে থাকে। তাছাড়াও অমন আমান সেহারত

0: কিন্তু 57 কেজি ফ্রিস্টাইল রেসলিং এও ব্রোঞ্জ পদক পায়। এবং এবছরও মানে 2024 সালে শেষ অলিম্পিকেও ভারতীয় হকি দল ফিল্ড হকি বিভাগে অর্জন করে ব্রোঞ্জ। এবং এই যে বিপুল সংখ্যক দেশ, সেই দেশের মধ্যে কিন্তু এই 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের ওভারঅল মেডেল ট্যালিতে কিন্তু 71তম স্থানে চলে আসে। এই এইটা কিন্তু একটা সামগ্রিক হিসেব। আমরা যদি এই 130 বছরের অলিম্পিকের ইতিহাস থেকে শেষ 3 বছরে আমাদের যে পদক প্রাপ্তির যে একটা খুব উত্তরণ হয়েছে সেটা কিন্তু লক্ষিত হয়।
1: বিবেকানন্দ বাবুর কাছে আরেকটি প্রশ্ন, যে আমরা দেখেছি যে অতীতে ভারত অলিম্পিকে একটা দুটো পদক পেয়েই থেমে যেত, বা একটা অলিম্পিক এমন গেছে যেখানে কোনো পদকই পায়নি। আমরা লাস্ট গত 3-4 বার অলিম্পিকে আমরা দেখেছি যে ভারতের পদক সংখ্যা কিন্তু ধাপে ধাপে বাড়ছে, এটা কিভাবে সম্ভব হলো?
0: এই জায়গাটা আমি মানে সর্বক্ষেত্রে আমরা কি রাষ্ট্রের কোনো ব্যর্থতা এইগুলোকে তুলে ধরছি। যখনই অলিম্পিক হয় তখন আমরা একটা সময় দেখতাম যে ভারতীয় দল অংশগ্রহণ করবে এবং খালি হাতে ফেরত আসবে, এটাই ছিল একটা রেওয়াজ হয়ে গেছিল এরকম। কিন্তু আমরা দেখলাম যে শেষ 3-4 অলিম্পিকে আমরা কিন্তু তখন মানে এক্সপেক্ট করছি তারা খালি হাতে ফিরবেই না, বরং 2 ডিজিটে পৌঁছাবে, যদিও সেটা এখনো হাতছাড়া মানে হাতে আমাদের আসেনি। এখানে একটা পরিকাঠামোগত একটা উন্নতি তো হয়েছে, এটা মেনে নিতে হবে। যেটা সংখ্যাই বলছে যে এই 2012-তে লন্ডন অলিম্পিকে আমাদের 6টি পদক প্রাপ্তি হয়, তারপরে আবার 2016-তে রিও অলিম্পিকে যদিও 2টো পদক পায়, কিন্তু অনেকেই খুব কাছে থেকে ফেরত এসছে কিন্তু। এবং সেইটারই বদলা 2021 সালে আমরা দেখলাম যে জ্যাভলিন থ্রোর মতো টেকনিক্যাল ইভেন্টেও আমাদের গোল্ড আসছে, সেটা নীরজ চোপড়ার হাত ধরে, এবং তার সাথে এই আরো 6টা পদক, মানে পদক তালিকাতে ইতিহাসে এত বেশি সংখ্যার পদক কিন্তু আমরা পাইনি। আবার 2024-এ সেখানেও আমরা দেখলাম যে এই যে আমি আগেই বলছিলাম যে এরকম টেকনিক্যাল ইভেন্ট পিস্তল শুটিং, রাইফেল শুটিং এইসব বিভাগেও আমরা কিন্তু 4টে পদক পেয়েছি। ফলে কি, এই পরিকাঠামোর উন্নতির জায়গাটা কিন্তু আমাদের পরিলক্ষিত হচ্ছে। পরিকাঠামো উন্নতি যদি হয় তাহলে আগামীতে আমরা 10 ডিজিটে যে মানে ডাবল ডিজিটে যে পৌঁছাবো এটা আমরা আশা করতে পারি। এখানে একটা সরকারের মানে সদ্ভাব বা একটা সাপোর্ট সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিশেষভাবে।
1: অসংখ্য ধন্যবাদ ক্রীড়াঙ্গন থেকে সুন্দর আপনার কাছ থেকে ভারতের যে অলিম্পিক গত
0: কেননা এই 130 বছরের ইতিহাস এত সহজে এত মানে এত তাড়াতাড়ি বলাটা মানে কোনো মতেই সম্ভব নয়, যতটা বলা গেল আর কি। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ ক্রীড়াঙ্গন থেকে। ক্রীড়াঙ্গনকে স্বাগত বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিলিগুড়ি মহকুমা খো খো সংস্থার সচিব ভাস্কর দত্ত মজুমদারকে। ভাস্কর দা, আমরা আজকের আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে গত 12 বছর ধরে ভারত যে অবদান দেখিয়ে আসছে এবং সাফল্য অর্জন করেছে তার মধ্যে খোখো একটা বড়। দাদা, খোখোর অবস্থান এই মুহূর্তে বিশ্বে ভারতের কোন জায়গায় রয়েছে?
2: নমস্কার, বললাম যে গত বছর দিল্লিতে আমাদের একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, 22টা দেশ খেলেছিল ছেলে মেয়ে উভয় পক্ষে, এবং যেহেতু খোখোটা অরিজিনালিটি ইন্ডিয়ান গেমস, পরবর্তীকালে এশিয়ান কান্ট্রিতে হয়, তার পরবর্তীতে বিভিন্ন দেশে ছড়িয়েছিল, এবং সামনে লক্ষ্য ছিল অলিম্পিক 2036-এর অলিম্পিকে খোখো ইনক্লুড হয়েছে, আরো সময় আছে, তার এর মধ্যে এর আপলিফমেন্ট আরো হবে। ভারতবর্ষের প্রতিটা কোণায় খোখো হয়, প্রতিটা রাজ্যে খোখো হয়, প্রতিটা জেলায় খোখো হয়, প্রতিটা মহকুমায় খোখো হয়। খোখোর ভালো জায়গায় খোখোর অবস্থান বর্তমান।
1: আগামীতে ভারত যে তৃণমূল স্তরে মানে গ্রাসরুট থেকে খোখো প্লেয়ারটা ওঠার যে পথটা বা তাদের সামনে প্ল্যাটফর্ম কোন জায়গায় আছে?
2: দেখুন, খোখো প্লেয়ার উঠতে গেলে যদি স্কুল লেভেল থেকে সর্বক্ষেত্রে, স্কুল লেভেল হচ্ছে সর্বখেলার একদম গ্রাসরুটের প্রথম স্তর, স্কুলের পরিকাঠামোতে এটা কম্পালসারি করা উচিত, এবং যত বেশি স্কুল লেভেলে খেলা হবে এবং বিভিন্ন কোচিং ক্যাম্পগুলোকে আরো আপলিফমেন্ট করা উচিত, আধুনিক শিক্ষাগত যোগ্যতা খেলাধুলার ক্ষেত্রে, আধুনিক সরঞ্জাম, সর্বক্ষেত্রে এখন আধুনিক সরঞ্জামের খুবই প্রয়োজন। সেই জন্য এইগুলো যদি আগামী দিনে সমস্ত কোচিং ক্যাম্প এবং স্কুলগুলোকে প্রোভাইড করা যায় তাহলে নিশ্চয়ই আগামী দিনে খোখো প্লেয়ার অবশ্যই আরো বেশি ভারতবর্ষে উঠে আসবে।
1: খোখো প্রো লীগ আমরা দেখেছি এর আগে হতে, তো সেই প্রো লীগের ভবিষ্যৎ এখন কোন জায়গায় আছে?
2: দেখুন, খোখো

0: লিখতে হয়েছিল, কিন্তু এই বছর কোনো সাংগঠনিক কারণে, মনে হয় যেটা সত্যি ঘটনা, সাংগঠনিক কারণে খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া প্রো লিগটা করতে পারেনি, এবং সেটা আগামী দিনে ভাবা উচিত কেন প্রো লিগটা এবার হলো না। কোনো একটা সাংগঠনিক প্রবলেমের জন্যই এই বছরে খোখো লিগটা হয়নি, কিন্তু লাস্ট 2 ইয়ার সেটা হয়েছে, এবং সেই খেলাতে কিন্তু অনেক ছেলেমেয়েরা যেমন ফাইন্যান্সিয়ালি হেল্প পেয়েছে এবং ফিজিক্যালি মেন্টালি এবং নিজেদের ক্রীড়া যোগ্যতাকে উন্নত মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।
1: খেলো ইন্ডিয়ার অন্তর্গত খোখো বাংলার সাফল্য যদি একটু আপনার বলতেন।
0: এবং খেলো ইন্ডিয়া তো প্রথমে তো পাঠানো হতো না, লাস্ট 2 বছর ধরে পাঠানো হচ্ছে। বাংলা প্রতিটা বিভাগেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসে, বিশেষ করে জুনিয়র লেভেলে খুবই ভালো সাফল্য। ইউনিভার্সিটি লেভেলে এখনো সেই সাফল্যটা এখনো উঠে আসেনি। খেলো ইন্ডিয়া যত বেশি খেলবে পারফরমেন্স তত বেশি ভালো হবে। খেলো ইন্ডিয়ার বহু খেলোয়াড় স্কলারশিপ পায়, তার মধ্যে শিলিগুড়িরও বাবন বর্মন মান্থলি স্কলারশিপ পায়।
1: শিলিগুড়ির থেকে এই পর্যন্ত জাতীয় স্তর বা আন্তর্জাতিক স্তরের খোখো প্লেয়ার কতজন উঠে আসছে, এবং আগামী দিনে তারা এর ভবিষ্যৎটা কোন জায়গায় আছে?
0: জাতীয় স্তরে কত প্লেয়ার উঠে আসছে আমার কাউন্টিং এর মধ্যে নেই। দীর্ঘ এই আমাদের খোখোর 35 বছরের জীবনে প্রায় জাতীয় স্তরে সাব জুনিয়ার জুনিয়ার সিনিয়র স্কুল মিলে প্রায় 150 খেলোয়াড় বাংলা দলকে প্রতিনিধিত্ব করেছে এবং ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে 11 জন খেলোয়াড়।
1: স্কুল স্তরে আপনি আলোচনা প্রসঙ্গে বললেন, স্কুল স্তরে খোখোটাকে ছড়িয়ে দেওয়ার একটা লক্ষ্য রাখলে বলে আগামী দিনে আরো প্লেয়ার উঠে আসবে, কিন্তু সেখানে আমরা দেখছি যে যত প্লেয়ার যারা উঠে আসছে সরকারি মাধ্যমে প্লেয়ারদের থেকে, বেসরকারি মাধ্যমে কিন্তু খোখোর সেই অংশে কিন্তু অত দেখা যাচ্ছে না, যারা তারা টেবিল টেনিস বা অন্য খেলার সাথে ঝোঁক বা ক্রিকেট ফুটবল ঝোঁক, কিন্তু খোখো কিন্তু বেসরকারি স্কুলে আমরা কিন্তু অত সেরকম প্রতিযোগিতা দেখছি না, সেই জায়গাটায় আমাদের কতটা আলোকপাত করা দরকার।
0: সঠিক কথা বলেছেন যে বেসরকারি স্কুলগুলো খেলে না, এদের ইন্টার ক্লাস খেলার পরে তারা বন্ধ করে দেয়, কিন্তু খোখোটা প্রতিটা স্কুলে হয়, প্রতিযোগিতামূলক খেলাতে তারা অংশগ্রহণ করে না। ICSE CBSE বোর্ডের উচিত যে খোখোটাকে আরো বেশি প্রচলন করা, কিন্তু কেভি স্তরে কেন্দ্রীয় বিদ্যালয় স্তরে একদম আপ টু ন্যাশনাল লেভেলে বিভিন্ন বিভাগে খেলা হয়, আর বাংলা মিডিয়ামে হয়ে থাকে। ICSE এবং CBSE ক্ষেত্রে ন্যাশনাল বছরে একটা মাত্র হয় আন্ডার 14, এটা আরো বাড়ানো উচিত।
1: আগামী বললেন 36-এ খোখো অলিম্পিকে স্থান পেতে চলেছে, সেক্ষেত্রে কি ভারত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার?
0: এবং কবাডিতেও তো ভারত শুরু করেছিল, পরবর্তীকালে কবাডিও অনেক দেশ ভালো খেলেছে, যে দেশ শুরু করে সেই দেশ তো প্রথমে চ্যাম্পিয়ন হতেই পারে। হকিও ভারতের হাত ধরেই তৈরি, ভারতের মাঝখানে হকির অবস্থা খুবই খারাপ ছিল, বর্তমানে আবার সেই লেভেলটা আবার ইন্ডিয়া ফিরে পেয়েছে। আমার মনে হয় অলিম্পিকে আরো সময় আছে, ভারত নিশ্চয়ই ভালো টিম করবে, কিন্তু খেলার মাঠে শেষ কথা বললে পারফরমেন্স কে চ্যাম্পিয়ন আর কে রানার হবে এই মুহূর্তে বলা খুবই মুশকিল।
1: অসংখ্য ধন্যবাদ ভাস্কর বাবুকে, ক্রিয়াঙ্গনের থেকে আমরা তার কাছ থেকে খোখোর বিষয়ে অনেক কিছু জানলাম, এবং ভারতবর্ষে কি অবস্থা রয়েছে, খোখোর অবস্থান এবং সাফল্য তিনি আমাদের আলোকপাত করলেন। ক্রিয়াঙ্গন থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভাস্কর বাবুকে।
0: ধন্যবাদ আপনার ক্রিয়াঙ্গনের সকলকে, ধন্যবাদ।
2: স্বাগত বিশিষ্ট ক্যারাটে কোচ দেবাশিস ঢালী ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে। আপনাকে প্রথমেই হচ্ছে শিলিগুড়ির ক্যারাটের যে প্রচলন বা শিলিগুড়ি ক্যারাটের অবস্থা সম্পর্কে একটু জেনে নিতে চাইছি।
3: নমস্কার। লাস্ট 22 ইয়ার্স রানিং আমরা শিলিগুড়িতে ক্যারাটে করাচ্ছি কাইজেন ক্যারাটের পক্ষ থেকে, এবং আমাদের এখান থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের বাচ্চারা পার্টিসিপেট করছে, তার রেজাল্টও খুব ভালো, এবং এখান থেকে কারাটের ফিউচার আগামী দিনে ব্রাইট, অবশ্যই ব্রাইট, যে কোনো স্পোর্টস এর ফিউচারই ব্রাইট, বাট কারাটের ফিউচার কি, কারাটে আজকের দিনে স্কুল গেমে ইনক্লুড, খেলো ইন্ডিয়াতে আছে বা এই টাইপের গেমগুলোতে, যে গভর্নমেন্ট গেমগুলোতে, সেগুলোতে কারাটে রয়েছে, এবং বাচ্চাদের চেষ্টাও চলছে, প্র্যাকটিস চলছে, যাতে সেই লেভেলে বাচ্চারা পৌঁছাতে পারে। এবং তার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার শিলিগুড়িতে, সেটা যদি পাই অবশ্যই আমাদের বাচ্চারা সেই লেভেলে শিলিগুড়ির থেকে পৌঁছাবে।
2: দেবাশিস বাবুকে অনেকগুলো প্রশ্ন, আমাদের আরেকটি প্রশ্ন, শিলিগুড়িতে শেষ বড় প্রতিযোগিতা
3: প্রত্যেক বছরই আমরা টুর্নামেন্ট অর্গানাইজ করে থাকি শিলিগুড়িতে, এবং সেগুলো সব সমস্ত টুর্নামেন্টই প্রাইভেট স্তরে টুর্নামেন্ট হয়ে থাকে। তো সেখানে আমাদের লাস্ট ইয়ার আমরা যে টুর্নামেন্টটি অর্গানাইজ করেছিলাম সেখানে প্রায় 7খানা স্টেট থেকে বাচ্চারা এসেছিল, আমাদের স্টেট থেকে প্রায় 12টার উপর ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছিল, এবং আগামী দিনে 2 আগস্ট আমাদের ন্যাশনাল লেভেলের একটি ওপেন কার্ডে চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, যেখানে প্রায় 8টা স্টেটের বাচ্চারা পার্টিসিপেট

0: এবং আমাদের স্টেট থেকে অলরেডি 15 খানা ডিস্ট্রিক্টের কনফার্মেশন এসে গেছে, তারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, যেটাই হতে চলেছে আমাদের শিলিগুড়ির উত্তরায়ণে বিল্লা দিবিয়া জ্যোতি স্কুলে।
1: কথা প্রসঙ্গে বললেন, দীর্ঘ 22 বছর ধরে শিলিগুড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আপনি হাতে ধরে প্রচুর প্লেয়ার তৈরি করছেন বা এখন উঠছে দেশে বিদেশে, আপনার হাত ধরে অনেকের সাফল্য এনেছে দেশের হয়ে। এই মুহূর্তে বেশ কয়েকজন প্লেয়ারের নাম বলুন যারা হচ্ছে আগামী দিনে ক্যারাটেতে শিলিগুড়ি তথা বাংলা এবং জাতীয় স্তরেও সাফল্য আনতে পারে।
0: এই মুহূর্তে আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রচুর বাচ্চারা দেশে বিদেশে গেছে, প্রায় 6খানা দেশে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করেছে শিলিগুড়ির থেকে। তার মধ্যে জাপান রয়েছে, মালয়েশিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে এবং আরো বিভিন্ন কিছু দেশ রয়েছে। এবং আগামী দিনে আমাদের শ্রীলঙ্কাতে একটি চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, যেখানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে বাচ্চারা যাবে। তার মধ্যে এই মুহূর্তে বেশ কিছু বাচ্চার নাম সামনে উঠে আসছে, মানে আমার মনে পড়ছে, তার মধ্যে হচ্ছে কৃতি গোয়েল, ফিমেল আন্ডার 14, পারফরমেন্স এক্সিলেন্ট, রাহুল রয় আন্ডার 16, পারফরমেন্স এক্সিলেন্ট, পেহেল আগারওয়াল বলে বাচ্চা আছে, ও আন্ডার 14, ওর পারফরমেন্স ও ভালো। এরকম প্রচুর বাচ্চা আছে যাদের পারফরমেন্স ভালো এবং তারা এরা প্রত্যেকেই ইন্টারন্যাশনালে গিয়ে পার্টিসিপেট করে এসেছে এবং র্যাঙ্ক করেছে। এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রচুর বাচ্চা আছে, এখন বাচ্চা বলবো না, মানে প্রচুর স্টুডেন্ট ছিল যারা এখান থেকে ব্ল্যাক বেল্ট নিয়েছে এবং তারা আজকে নিজের প্ল্যাটফর্মে নিজেরা কারাটে ক্লাস খুলেছে, তারা যে বিভিন্ন স্কুলের কোচ হিসেবে কাজ করছে বা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হয়ে তারা ক্লাস চালাচ্ছে এবং আজকের দিনে তারা সাকসেস।
1: যখন আপনি শুরু করেছিলেন ক্যারাটে বিভিন্ন জায়গায়, সেই সময় তো হাতে গোনা কয়েকটা জায়গায় হতো, আজকে দেখা যাচ্ছে অনেক জায়গায় ক্যারাটে হচ্ছে এবং প্রতিযোগিতায় হচ্ছে। এখানে শিলিগুড়িতে ক্যারাটের পরিকাঠামোটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে?
0: আমি যখন শুরু করেছিলাম অ্যাজ এ প্রফেশনাল কারাটে কোচ হিসেবে 2005-এ, তখন শিলিগুড়িতে বলতে পারেন এক দুটো কারাটে ক্লাস বাদে কোনো ক্লাসই ছিল না, বা সেই সময় কোনো স্কুলে কারাটে হতো না। আমরা প্রথম 2005-এ ব্রাইট একাডেমি স্কুলে কারাটে শুরু করেছিলাম। তো সেই সময় আর আজকের দিনের অনেক পরিবর্তন, আজকে বিভিন্ন বড় বড় স্কুল শিলিগুড়িতে গড়ে উঠেছে এবং সমস্ত স্কুলেই কারাটে রয়েছে। এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে বাচ্চারা ট্রেনিং করে ব্ল্যাক বেল্ট নিয়ে গেছে, তারাও আজকে বিভিন্ন স্কুলের সাথে তারা অ্যাজ এ কোচ হিসেবে কাজ করছে। এছাড়া যদি বলি ইনফ্রাস্ট্রাকচার, শিলিগুড়িতে সেইভাবে কারাটের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই বললেই চলে, যেটা রয়েছে সেটা প্রাইভেট স্তরে রয়েছে। এবং আমরা যদি গভর্নমেন্টের সাপোর্ট বা গভর্নমেন্টের কোন রকম
1: বিশেষ করে
0: এখানে
1: খেলো ইন্ডিয়ার তরফের যদি কোনো
0: খেলো ইন্ডিয়ার তরফ থেকে যদি এখানে কোন রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, বা প্রথমত তো লাগবে হচ্ছে স্টেডিয়াম, হ্যাঁ সেই স্টেডিয়ামটাই আমাদের সবার আগে প্রয়োজন। যদি সেরকম কোন ইন্ডোর স্টেডিয়ামের কোন ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায় বা কারাটের, বিশেষ করে কারাটের জন্য কোন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, তবে অবশ্যই এখান থেকে বাচ্চারা আগামী দিনে খেলো ইন্ডিয়ার মতন গেমগুলোতে বাচ্চারা পার্টিসিপেট করার সুযোগ অবশ্যই পাবে বলে মনে করি।
1: আপনাদের মানে বিশেষ করে এই তো অনেকদিন ধরেই আপনি তৈরি করে চলেছেন, পরবর্তী আপনার বিশেষ কোন লক্ষ্যে আপনি এগোচ্ছেন ক্যারাটেকে নিয়ে?
0: আমাদের একটাই লক্ষ্য সবসময়, সেটা হচ্ছে বাচ্চাকে, যে স্টুডেন্টরা আমাদের কাছে আসে সেই স্টুডেন্টকে অ্যাজ এ স্পোর্টস কারাটে যদি বলি, সেই স্টুডেন্টকে সেই স্পোর্টস কারাটের ট্রেনিং করিয়ে এবং সেই প্ল্যাটফর্মটা তুলে দেওয়া। আর যদি বলি আমরা কারাটে বুঝতে জেনারেল ভাবে যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। আপনারা জানেন যে আমরা কাইজেন কারাটের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যে মেয়েদেরকে বিশেষ করে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা, যাতে আজকের দিনে যে কারাটে প্রয়োজন, যাতে তারা সেটা নিজেকে ডিফেন্স করতে পারে। আর যদি আজকের দিনে স্পোর্টস এর কথা বলি, স্পোর্টস আজকের দিনে প্রত্যেক মানুষের প্রয়োজন, খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়ার, নট কারাটে, আমি সব রকম খেলাধুলার কথা বলে থাকি, যে যুক্ত হওয়ার প্রয়োজন। বিশেষ করে কারাটে এমন একটা খেলা যাতে নিজেকে শারীরিক মানসিক ভাবে নিজেকে তৈরি করে তুলতে পারে।
1: ক্রিয়াঙ্গন থেকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবুকে, আপনার মুখ থেকে আমরা অনেক কিছুই, শিলিগুড়ি ক্যারাটে, জাতীয় স্তরের ক্যারাটে, ভারতের কিভাবে এগিয়ে নিয়ে যায় ক্যারাটাকে আমরা জানতে পারলাম। ধন্যবাদ দেবাশিস বাবুকে।
0: ধন্যবাদ আপনাকে।
2: আজকের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান ভারতের খেলাধুলার উন্নতিতে 12 বছর এখানেই শেষ হলো। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনবেন আগামী শনিবার বিকেল 4টা বেজে 30 মিনিটে।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আজকের বিষয় ছিল ভারতের খেলাধুলোর উন্নতিতে 12 বছর। আকাশবাণী শিলিগুড়ি।
1: উপভোক্তাওঁ তক পহঁচনে কা সুলভ অর সস্তা মাধ্যম।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, শুরু হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। এবারের 2026 ফিফা বিশ্বকাপ কিন্তু এক কথায় ইতিহাস করছে। এই প্রথম তিনটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, যৌথভাবে আয়োজন করছে ফুটবলের এই মহাযজ্ঞ। আর ফুটবল প্রেমীদের মধ্যে রোমাঞ্চ সে তো একেবারে আকাশ ছোঁয়া। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই আলোচনা, এবার ট্রফি কার ঘরে যাবে। কেউ কোমর বেঁধে নামছেন আর্জেন্টিনা সমর্থনে, কেউ আবার ব্রাজিলের হেক্সা জয়ের আশায় বুক বাঁধছেন, তো কেউ ইউরোপের ফুটবলের পক্ষে যাচ্ছে। আজকের আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা ফুটবল বিশ্বকাপ আড্ডা। আপনার প্রিয় দল কোনটি? আপনার মনের ভেতর ঠিক কতটা উত্তেজনা রয়েছে এই ফিফা বিশ্বকাপ নিয়ে জানান আমাদের। ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনায় যাব, তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, আশা ভোসলের কণ্ঠে, ছায়াছবি মিলন তিথি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, তাই আজকে আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা ফুটবল বিশ্বকাপ আড্ডা। এই নিয়ে, ফুটবল বিশ্বকাপ নিয়ে আপনার মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, এবারে ফুটবল বিশ্বকাপে চারটি নতুন দেশ কোয়ালিফাই করেছে উজবেকিস্তান, জর্ডান, কাবোভার্দ এবং কুরাসাও। বিশেষ করে কুরাসাওয়ের কথা কিন্তু বলতেই হয়। মাত্র 1.5 লাখ জনসংখ্যার একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র যারা এবার ইতিহাস করেছে কোয়ালিফাই করে, ভাবা যায়। আর কেবোভার্দে আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র যার জনসংখ্যা 5 লক্ষের কিছু বেশি। শ্রোতা বন্ধুরা, এই 1.5 লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র কুরাসাও গত বৃহস্পতিবার আইভরি কোস্টের কাছে হেরে ওরা কিন্তু অফিসিয়ালি এই প্রতিযোগিতা থেকে এলিমিনেট হয়ে গেছে। তবে ইকুয়েডরকে ড্রতে আটকে দিয়ে ওরা কিন্তু বিশ্ববাসীর মন জিতে নিয়েছে। কুরাসাও তাদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট ইকুয়েডরের সঙ্গে ড্র করে ঘরে তুলে নিয়েছিল। আবার নতুনদের মধ্যে আফ্রিকার কাবোভার্দে কিন্তু ইতিমধ্যে নকআউট পর্বে চলে গেছে এবং চলে গিয়ে ইতিহাস করেছে, কারণ তারা প্রথম এমন টিম যারা কোয়ালিফাই করেছে ফুটবল বিশ্বকাপে। স্পেন আর উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ থেকেও ওরা কিন্তু মাঠে সমানে সমানে টক্কর দিয়েছে এবং গতকাল সৌদি আরবের সঙ্গে ড্র করে ওরা পরের পর্বে চলে গিয়েছে, অর্থাৎ নকআউট পর্বে চলে গিয়েছে। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়ভাবনা ফুটবল বিশ্বকাপ নিয়ে আড্ডা। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো, কে বলছেন? নমস্কার,
1: আমি বীরভূম জেলার দুবগাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা, ভালো আছি, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন বলুন?
0: ভালো আছি, ভালো আছি। হ্যাঁ বলুন।
1: বিশ্বকাপ তো দেখুন, যে পর্যায়ে খেলা চলছে, তো আজকেই আজ সেই মহারণ, মানে এই আগামীকাল, সরি আগামীকাল দুটো ম্যাচ, এক

0: হচ্ছে মেসির আর্জেন্টিনা
1: একদমই।
0: আর নেইমার। হ্যাঁ, তো আমরা বাঙালিরা, আমি তো রাত জাগি না, তো হাইলাইটস তো ধরুন এমনিতেই বলছে ডাক্তারবাবুরা যে খুব বেশি মানে জরুরি ম্যাচ ছাড়া অন্য কোনো খেলা দেখবেন না, তাতে করে ঘর অন্ধকার করে তো একদমই নয়, তাতে করে চোখের ক্ষতি হয়, মানে ব্লু যে ইয়েটা ইয়ে আছে তাতে চোখ মাথা ধরা এসব হয়। তো সেই ডাক্তারবাবু পরামর্শ মেনে আমি হাইলাইটস গুলো দেখছি, কিন্তু কালকে ওই মেসির ম্যাচটা হ্যাঁ অবশ্যই দেখবো, যেটা আছে মানে ভোর 4:30 থেকে, হ্যাঁ সম্ভবত 4:30 পরে,
1: জর্ডানের
0: সাড়ে
1: সঙ্গে
0: পাঁচটার
1: আছে।
0: পরে হম হম হম হম ওই ম্যাচটা দেখবো। হ্যাঁ, আর মেসেজকে বলেছি যে লুচি আলুর দম
1: আচ্ছা,
0: তৈরি করে রাখতে,
1: না
0: মানে
1: আর্জেন্টিনা খেলা দেখতেই হবে, কারণ মেসি
0: হ্যাঁ
1: এর মধ্যেই কিন্তু পাঁচটা গোল করে ফেলেছে
0: পাঁচটা গোল কোল পার করে
1: একদমই।
0: ফেলেছে। আর তারপরে দেখুন একটা জিনিস আমরা বারবার বলি যে ফর্ম ইজ টেম্পোরারি বা দ্য ক্লাস ইজ পার্মানেন্ট,
1: ঠিকই।
0: তাহলে সেই বয়স 38 কিন্তু ফর্মটা হয়তো নেই, কিন্তু ক্লাস, যে পাস বাড়ানো, যে থ্রু, যে মানে এমবেপের খেলাও তাই, যে ডিফেন্স সেরা থ্রু আর এমবেপের যে গোলার মতো শট, হ্যাঁ সেইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আমরা বাঙালিরা তো ফুটবল প্রেমী বটি দাদা ভাই। হ্যাঁ, আর সেই জন্যই বোধ হয় মান্না রায় গিয়েছিলেন
1: আর গতকাল কিন্তু আরেকজন
0: সব।
1: ফ্রান্সের উসমান দেম্বেলে, উনিও কিন্তু
0: হ্যাঁ,
1: হ্যাট্রিক করেছেন।
0: আর তারপরে দেখুন আরেকটা দেখুন কেমন অঘটন, কালকে কিন্তু ওই আপনার ইয়েকে হারিয়েছে একটা অনামী দল, হ্যাঁ মানে ড্র করেছে, হ্যাঁ সেটা কিন্তু কখনোই মানে অপ্রত্যাশিত ভাবে মানে ইয়েকে হারিয়েছে, সম্ভবত পর্তুগালকে, পর্তুগালকে হারিয়েছে। হ্যাঁ, তারপরে
1: না,
0: কে ভারতে
1: পর্তুগালের খেলা গতকাল ছিল না।
0: না করতো না, না ওই ভুলে গেলাম দলটা, মানে দুই দুই না 2-1 হয়েছে, মানে ওরা প্রথমে
1: হ্যাঁ
0: এক গোলে, জার্মানি সম্ভবত,
1: হ্যাঁ,
0: হ্যাঁ এক
1: ইকুয়েটর
0: গোলে
1: ইকুয়েটর
0: এগিয়েছিল, হ্যাঁ
1: ইকুয়েটর
0: জার্মানি এক গোলে এগিয়েছিল, তারপর ওরা সমতা ফেরালো, তারপর আবার একটা ওরা গোল দিল, মানে নাছোড় বান্দা মনোভাব নিয়ে। হ্যাঁ,
1: ঠিকই।
0: তো সেই যে খেলা, আর মান্নাদের সেই গান, সবার সবার ফুটবল, হ্যাঁ বাঙালির সেরা ফুটবল, তো ওই গানটা যদি সংগ্রহে থাকে তাহলে শোনাবেন অবশ্যই, আর
1: অবশ্যই
0: আপনি আমার শ্রদ্ধা এবং প্রীতি ও শুভেচ্ছা নেবেন।
1: অবশ্যই, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন ফুটবল বিশ্বকাপ একদম জমে উঠেছে। আমরা আলোচনায় যাব, তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের পরের গানটি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি বর্ণচোরা।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা ফুটবল বিশ্বকাপ আড্ডা। যেহেতু 2026 ফুটবল বিশ্বকাপ চলছে, তাই আমাদের এই বিশেষ ভাবনা বিষয় ভাবনা আজ। শ্রোতা বন্ধুরা, বড় আশা জাগিয়েও কিন্তু তুরস্ক গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী আয়োজক দেশ ইউএসএকে 3-2 গোলে হারিয়ে এক চমক দিয়ে গেল কিন্তু তুরস্ক। কিন্তু তারা ইতিমধ্যেই বিদায় নিয়েছে প্রতিযোগিতা থেকে। পাশাপাশি লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর কিন্তু এবার ফুটবল বিশ্বকে পুরো কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, গ্রুপ পর্বের ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন শক্তিশালী জার্মানিকে তারা 2-1 গোলে হারিয়ে ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে 20 বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর। আর নরওয়ে, স্কটল্যান্ড ও অস্ট্রিয়া শেষ খেলেছিল ফুটবল বিশ্বকাপ 1998 সালে। ভাবা যায়, দীর্ঘ 28 বছর পর তারা ফিরে এসেছে বিশ্বকাপের মূল মঞ্চে। শ্রোতা বন্ধুরা, এবারে 2026 বিশ্বকাপ কিন্তু একটা যুগাবসান আর একটা নতুন যুগের সাক্ষী হয়ে থাকছে। একদিকে লাইমলাইটে রয়েছে একরাশ আবেগ আর মন খারাপ, কারণ এটা মেনে নিতেই হবে যে ফুটবলের, মানে বিশ্ব ফুটবলের দুই মহিরুহ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটাই নিঃসন্দেহে শেষ বিশ্বকাপ। মেসি অলরেডি নিজের ম্যাজিক দেখাচ্ছেন আর রোনাল্ডোও কিন্তু হুঙ্কার ছাড়ছে। কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ আজ স্ক্রিনে আটকে আছে। এই দুই রাজার শেষ বিশ্বকাপ যাত্রা কোথায় গিয়ে থামে তা দেখার জন্য। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা, আমাদের বিষয় ভাবনা আজ ফুটবল বিশ্বকাপ আড্ডা। এ বিষয়ে আপনার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নি অনুষ্ঠানের পরের গানটি, গীতা দত্তের কণ্ঠে, ছায়াছবি হসপিটাল।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা ফুটবল বিশ্বকাপ আটটা। আপনারা এ বিষয়ে আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, এই ফুটবল বিশ্বকাপে যখন দুই মহাতারকার বিদায়ের সানাই বাজছে, ঠিক তখনই কিন্তু ফুটবল বিশ্বের চোখ কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিখা বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি থেকে বিরাট বলছি।
0: বলুন।
1: আমি বিশ্বকাপ দেখতাম, কিন্তু আমার মা যখন ছিল তখন হেরে গেছে, তারপর থেকে বিশ্বকাপ দেখা বন্ধ করছি।
0: আচ্ছা,
1: আমার মা খুব কষ্ট পাচ্ছে।
0: আচ্ছা,
1: আমার মা খুব ফুটবল খেতো, ক্রিকেট দেখতো।
0: আচ্ছা,
1: আমার মা খুব ভালোবাসত।
0: আচ্ছা, আপনি কোন দলের সমর্থক?
1: হ্যাঁ,
0: ফুটবল ঠিক আছে। নমস্কার, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, যে কথা হচ্ছিল এরলিং হ্যালান্ডকে নিয়ে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোল মেশিন এই হ্যালান্ড, নরওয়ের দি টার্মিনেটর বলা হয় থাকে। দীর্ঘ 28 বছর পর নরওয়ে যে এবার বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেছে, তার পুরো ক্রেডিট কিন্তু বলা চলে এই ছেলেটার। এই নতুনদের ভিড়ে সবথেকে বেশি যার নাম মুখে মুখে ঘুরছে, সেটা হলো আবার স্পেনের 18 বছরের বিস্ময় বালক ল্যামিন ইয়ামাল। উইং ধরে তার ওই চিলতে গতি আর ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্সকে ছাড়খাড় করে দিতে পারে। ইতিমধ্যে এ বিশ্বকাপে ইয়ামাল একটি গোলও করেছে। এবং তার পাশাপাশি রয়েছে ব্রাজিলের 19 বছরের তরুণ তুর্কি এন্ড্রিক, যে ইতিমধ্যেই গোল করে নিজের জাত চিনিয়েছে। আবার গতকাল ফ্রান্সের হয়ে দুর্দান্ত হ্যাট্রিক করেছেন উসমান ডেম্বেলে। এবং অবশ্যই বলতে হয় নতুনদের মধ্যে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের কথা।

শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আমরা আবার ফিরে যাই গানে। এবারের শিল্পী মান্না দে এবং লতা মঙ্গেশকর, ছায়াছবি শঙ্খবেলা।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকের অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে আমাদের বিষয় ভাবনা ছিল ফুটবল বিশ্বকাপ আড্ডা, এই নিয়ে কথা হচ্ছিল। শ্রোতা বন্ধুরা, ফুটবল মানেই সেই চেনা নাম আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড বা পর্তুগাল। এদের প্রতি আমাদের সমর্থন আর ভালোবাসা তো সবসময় থাকবে, কিন্তু এবারের বিশ্বকাপের যা হাওয়া, যা ইঙ্গিত, তাতে কি সত্যিই এ চেনা দলগুলোই শেষ হাসি হাসবে, নাকি কোনো নতুন দল যেরকম মরক্কো, ঘানা, নেদারল্যান্ড এ সমস্ত দেশের মতন কোনো নতুন দেশ এবার কোনো অভাবনীয় চমক দেবে যা ফুটবল বিশ্বে বিশ্ব আগে কোনো দিন দেখেনি? এবার কি ফুটবল ইতিহাস একদম নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন পেতে চলেছে? সেটা তো সময়ই বলবে, আমাদের অপেক্ষা করতে হবে 19 জুলাই পর্যন্ত। আমাদের আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে, শুনে নিই আজকের শেষ গানটি, শ্যামল মিত্রের কণ্ঠে, ছায়াছবি

এই গানের সঙ্গে শেষ হলো আনন্দধারা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার বেশিরভাগ অঞ্চলে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সমতলে মালদায় ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চল ট্যাডংয়ে 30.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ পরিলক্ষিত হয়েছে। NH 31 ব্রিজ, 13 রাইডাক টি এস্টেট, 11 নিউল্যান্ড টি গার্ডেন, 10 ঝালং, 10 পটকাপাড়া টি এস্টেট, 10 মাঝের তাবড়ি টি গার্ডেন, 9। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিকিমেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিকিম এবং উত্তর দিনাজপুর সিকিমের কিছু অঞ্চলে এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিস ইস আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভ ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল সেন্টার। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার আলিপুরদুয়ার অ্যান্ড দার্জিলিং ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Yesterday's highest maximum temperature of 35.7 degree Celsius was recorded at Malda in the plains and 30.7 degree Celsius at Tadong in the hills of the region. Chief amount of

Heavy rainfall very likely to occur at one or two places over Sikkim and North Dinajpur districts of South Himalaya and West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্স প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আজ সন্ধ্যা 6:05 শুনবেন লোকপরম্পরা অনুষ্ঠানে, শুনবেন কবি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, ভাবাইয়া শুনবেন সন্ধ্যা 6:40 রাধিকা বর্মনের কণ্ঠে, হিন্দি ছায়াছবির গান শুনবেন সন্ধ্যা 7:05। 8:00 শুনবেন মুখোমুখি অনুষ্ঠান, শুনবেন শৌর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সোমা মুখোপাধ্যায়। আধুনিক গান রাত 8:30 শিল্পী তালাত মাহমুদ। গজল শুনবেন রাত 9:15 শিল্পী মোহাম্মদ ওয়াকিল। 9:30 বিশেষ অনুষ্ঠান সৃজনী। রাত 10:00 শুনবেন সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান, শুনবেন সন্তুর শিল্পী প্রভাত মুখোপাধ্যায়। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্স প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ 27 জুন, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও পথচলতি মানুষকে ধৈর্য ধরে চলাচল করার ও ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা মালবাড়ি শালবাড়ি মিনিহাট, সন্ধ্যা 7:00 যান চলাচল ব্যাহত হতে পারে। হাঁসখোয়া হাট, সন্ধ্যা 7:00 যানজটের সম্ভাবনা রয়েছে। এবং শাহুডাঙ্গি হাট, রাত 8:00 যানজটের সম্ভাবনা রয়েছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকপরম্পরা অনুষ্ঠানে কবি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

অস্বীকার দিয়ে নারদের পক্ষ নিয়ে এখন আমি বলবার জন্য চাই, বিপক্ষে আমার সুলোপানি, তাই জিজ্ঞেস করতেছি দানি। শোনো হে ভোলানাথ গোসাই, আমি অনেক দেশ করে ভ্রমণ, কাশীতে এসে তোমাকে করতে দর্শন, এসে দেখি তুমি বাড়িতে নাই, ঘরে আমার শক্তি আছে, জিজ্ঞেস করলাম তার কাছে আমার মামা কোথায় গেছে, তাই আমার কাছে বলেছে সে তো এখন বাড়িতে নাই, তাই অনেক চেষ্টা করে ঘুরে ঘুরে এসে নদীর পারে মামা তোমাকে দেখবার জন্য পাই, বলো আমার কাছে আমার মনের যা দুঃখ আছে তাই তুমি করে দিও খোলাসা, কারণ আমি অনেক দেশ ঘুরে যখন জম্বুদ্বীপের পারে পারে আমি যখন এসে তোমাকে দর্শন করব করেছিলাম আশা, তাই জম্বুদ্বীপে জীবগণ বলো তো মামা নরক ভোগে কি কারণ, সে কথা বলবে আমার খাই, এক দেহের ভিতরে তুমি জীবের ভিতরে বর্তমান তিনজন থাকতেছে সর্বদাই, শক্তি করে ভক্তি দান, তুমি করো জ্ঞান দান, মুক্তি দান করে নারায়ণ, তোমরা তিনজন জীবের দেহে থাকতে তবু জীব নরকে যায় কি কারণ, এই আমার জিজ্ঞাসা পোড়ায় মনের আশা, নৈরা সামাই করো না কখন, একই ঘরে তিনটি প্রদীপ এত সুন্দর স্ফুট হয়ে জ্বলতে পারে তবু কেন জীব থাকে অন্ধকারে, আমার কাছে সে কথা করিবে বর্ণ, আবার দেখিবারে পাই তুমি তো ভোলানাথ গোসাই, জ্ঞান চৈতন্য দিতে সর্বদাই, তবু জ্ঞান দেওয়ার পরে তবু কেন অচৈতন্য হয়ে থাকে জীবে এই ঘরে, দ্বাদশ ভাগে বাস করো তুমি, এই জন্য জিজ্ঞাস করি আমি, আবার বলি তোমার কাছে আরেকটা কথা আমার মনে আছে, আরেকটা কথা মনে আছে লক্ষ্য করো, তাই যে তুমি কাশী ছেড়ে এই নদীর পারে শ্মশানে কেন থাকো পরে আমার কাছে বলো দেখি, তাই এ পর্যন্ত শেষ করে এখন আবার বলছি দোয়ার সরে।

জয় জয় রা ঠাকুর বিন্দু প্রেমানন্দ।

বন্দে মাতৃ সুরধ্বনি, পুরাণে মহিমা শুনে তন মাত বিপদ নাশিনী, মাগ তুমি রাখলে মঙ্গলে অমঙ্গল নেই কুনুকালি, তুমি সর্প জীবের জননী, মাগ তোমাকে করিতে স্তব শ্যামচুলের পক্ষে অসম্ভব, যা করমা তুমি নিজ গুণে প্রার্থনা রাখিল দিনজনে। এখন বন্দনার ভাব করে শেষ কাব্যেতে করি প্রবেশ, সভাতে আছেন যত সুধী ভক্তগণ, করপুটে বন্দী সব ভক্তের চরণ। আমার বিপক্ষ কবি যিনি আজ কবির ভাষায় কবির ভূমিকায় দেবর্ষি নারদমণি হয়েছেন, তিনি আমাকে করেছেন ভোলানাথ গোসাই। প্রশ্ন রেখে গেছে জীব কেন নরকে পড়ে, উদ্দেশ্য তাই হয়েছে শনিবার, শোনো এবার তোমার কাছে সেই প্রশ্নের উত্তর ধরে তোলা হচ্ছে, জানাই সেই জীবের সমাচার। শক্তি করে ভক্তিদান, আমি শিব করি জ্ঞানদান, মুক্তিদান করেন নারায়ণ। এই জীবের ভিতরে বিশ্বাস নাই, গুরু গোসাইর শ্রদ্ধা নাই, গুরু গোসাই যদি যাই জীবের ঘরে, গুরুকে ভক্তি শ্রদ্ধা করে না, গুরু সেবায় মন বসে না, অথচ বিষয়ের ঘরে থাকে জীব সোয়াগ ভরে, এই সমস্ত পাপের দায় জীবগুলো নরকে যায়। এই তো নারদ বললাম তোমার কাছে, প্রমাণ আমি বলতে চাই, মহাষ্টমী গঙ্গা তিথিতে গঙ্গা স্নান করিতে লক্ষ লক্ষ লোক যখন যায়, আমার ঘরের নারী হল গৌরী বলে আমার কাছে এই যে সহস্র সহস্র জীবগণ গঙ্গা স্নান করতেছে, এবার আমার কথা নাও প্রভু, তুমি ভক্তের সঙ্গে চলে যাও। আমি বলেছিলাম তাহার কাছে, এরা দেখা দেখি স্নান করেছে, এদের ভিতরে একটু বিশ্বাস ভক্তি নাই। গৌরী তাহা শুনে বলিল, আমার স্থানে চলো তাহলে পরীক্ষা করতে চাই। আমি শিব কুষ্ঠরোগী হইয়া সেই গঙ্গার তীরে গিয়া গৌরীকে ভুরি বানাইয়া বসিলাম দুইজনে, গঙ্গা স্নানের যত ভক্তগণ যায় আমি বলেছিলাম তথায়, তোমরা গঙ্গা স্নান করে যখন আসিবা ফিরে গঙ্গা জল দিবে আমার গায়ে, তাতে আমার বেদি হবে ভালো। সকলেই স্বীকার করে গেল, যেইমাত্র গঙ্গা স্নান করে ফিরে আসলো জল ছিটা দিতে চায় আমার গায়ে। আমি বলি, প্রকাশ করে জল যদি দাও মুড়ে, পাপ থাকলে এই ভীতিতে ধরবে তোমারে এই স্বাদের বসুদায়। এই কথা যখন সকলে শুনে, পাপের কথা পরে মনে, গঙ্গা জল আর কেউ দিল না আমায়, সকলেই তা ফিরে এলো, পরীক্ষায় জীবগণ ফেল করি। এবার নারদ শুনো মন দিয়া, এইসব পাপের কারণে যাচ্ছে জীব নরক পথে ধাইয়া, পিতা মাতায় থাকে অনাহারে, পুত্র হইয়া যত্ন করে না তার, এই হইল কেবলমাত্র জীবের কুলক্ষণ, সেই জন্য জীব নরকে পড়ে, এসছে আর কি বলবো তোরে। এবার আর একটি প্রশ্ন করে গেল, সোনার কাশি ছেড়ে আমি শ্মশানে থাকি কেন পড়ে। নারদ্রে বলি, তবু ঠাই, একদিন আগে কিংবা পরে যেতে হবে তো সংসার ছেড়ে, শেষ ঠিকানা নদীর পার ছাড়া তুই সোন স্বর্ণ এই কুটিরে কারোর নাই। কাজী মনে করেছি বিবেচনা, একদিন আগে পরে যদি নদীর তীরেই ঠিকানা, তাহলে আমি সময় থাকতেই

তাই তুচ্ছজ্ঞান করেছি গৌরী, আর তুচ্ছজ্ঞান করেছে এই স্বর্ণ কাশী বাড়ি। এই সমস্তের প্রতি আমার কোনো লোভ নাই। মহাত্যাগী মহাযোগী হয়ে আমি ওই শ্মশানেতে গিয়ে মাত্র সাধন করি জীবের তরে, এর উপর আর বেশি কথা বলার সময় নাই। এখন বায়ান দাদা ঢুলে দেওয়া বাড়ি সর পাঁচালি দিয়ে আরও কিছু কথা সবাই প্রকাশ করি।

তবে যাক চলে বেশি বলে নিষ্প্রয়োজন, ভুলে কাশে একসঙ্গে রাখি ওজন। যে কয়েকটি নারদের প্রশ্ন জিজ্ঞাসা ছিল, একে একে সকল কথা আমার বলা হলো। কোনো অংশে

কথা গোপন করি নাই, কাজে এখন নারদ বাপু তোমারে বোঝাই। কর্মের কর্তা দেখো বিধাতা হইল, যাহার কর্মে যাহা তিনি লিখে দিল, তাই অবশ্য পূর্ণ হয় তোমাকে জানাই। এর মধ্যে দেখো আমার কোনো দোষ তো নাই, সোনার কাশিটা ইচ্ছ করি সব দিচ্ছি কইয়া, এর জন্য বেশি কথা বলি কি লাগিয়া। তবে সবার মধ্যে যত শুধু ভক্তগণ, আমি বলছি আমার আত্মপরিচয়। এখন আমার নামটি শ্যামচুর সরকার করিলাম ঘোষণা, বরপে তাতা বাড়ি, বরপে তাতা বাড়ি কথাটা মন্দ না, কবি গুরু যিনি বটে হইলেন আমার, উনার নাম হলো মাসিম সরকার, তোমার চরণে ভক্তি রহিল এবার। পবিত্র সাগরে যখন গেছি সাঁতার, বাঙ্গা তরি বাবা করে নিও পার, এই দরখাস্ত রহিল আমার, সভাতে এসেন যতখানি গুণিজন, আপনাদের পদোন্নত হইলাম এখন, আপনাদের আশীর্বাদ আমি এবার চাই, না না হলি কবি গাওয়ার আমার উপায় নাই। তারপরে আসেন যত সদ্রগণ, কোটি কোটি নমস্কার দিয়ে যায় এখন, এই পর্যন্ত ছেড়ে দেয় এখন, তারপরে থাকেন যদি মাতামাসীগণ, আপনারও জীবন মাগ যুগল চরণ, আপনাদের চরণ মাগ ভাব পারে করি, ওই চরিত্রে যেন সেদিন করি, এই আর সাম্যাগ ছেড়ে দিন করি, তবে এই পর্যন্ত অনুরাধা কান্তে শরীফ চার পদনে।

হইতে জ্ঞানের প্রয়োজন, কাজে জ্ঞানানন্দ তুমি জীবের ভিতরে সর্বক্ষণ, অনলে দে হস্ত দিলে পরে ইচ্ছা।

শুনো শুনো বুঝেছি তোমার কেমন ব্যবহার, গুসাই হইয়া নিজের ভিতর

0: লোক পরম্পরা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কবি গান। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই শুনবেন রাধিকা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন ভাওয়াইয়া, শিল্পী রাধিকা বর্মন।

এতক্ষণ শুনলেন রাধিকা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শিল্পী রাঘব চৈতন্য, ছায়াছবি এক ভিলেন রিটার্নস।

পরের গানটি শুনবেন ছাওয়া ছায়াছবি থেকে, শিল্পী জোনিতা গান্ধী এবং সীতা কসবী।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শিল্পী সচেত ট্যান্ডন এবং পরম্পরা ট্যান্ডন, ছায়াছবি ভুলভুলাইয়া থ্রি।

শুনলেন তুষার যোশী এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ব্রহ্মাস্ত্র ছায়াছবির গান। আর এই গানের সঙ্গে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ এবং আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে MSME দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে MSME ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি MSME দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকা

250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্ল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তা নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এই প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকের ডিএমকের সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকের সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকের 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাত্তাহি বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা FRC-র তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা FRC-র তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-21 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে

0: কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 শুনবেন অনুষ্ঠান মুখোমুখি, শুনবেন শৌর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। রাত 8:30 তালাত মাহমুদের কণ্ঠে আধুনিক গান। গজল শুনবেন রাত 9:15 শিল্পী মোহাম্মদ ওয়াকিল। 9:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান সৃজনী। 10:00 শুনবেন সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান, শুনবেন সন্তুর, শিল্পী প্রভাত মুখোপাধ্যায়।

এবারে বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, চিত্রলোক 8:15, 9টায় আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, ছায়াগীত শুনবেন রাত 10টায়, এবং 10:30 শুনবেন ঢলতি যায় রাত।

শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz এবং বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি।

0: পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক

0: কিছু প্রশ্ন করবেন, সততার সঙ্গে এই সব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত।
1: এখন শুনবেন খবর।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের কন্যাকে অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এদিকে আজ সকাল থেকেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলে। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে ছিল। খোলা হয়েছিল 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: অপরাধ হয়েছে একটা, 15 জন মানুষের মৃত্যু হয়েছে, তদন্ত দরকার, শাস্তি দরকার, এটা জানি। কে কোথায় কি বলছে, কে কোথায় কি করছে, আমি যা দেখছি তাই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি।
2: হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেফতার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে।
4: আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। অতএব এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে। কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিজন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসএ, সেটা দেওয়া হবে।
2: নিহত বিজেপি কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কেরা। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর আগে আরও 11 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারি দাঁড়ালো 23। সমাজমাধ্যমে আজ এক বার্তায় শ্রী অধিকারী ধৃত 12 জনের নামের তালিকা প্রকাশ করে রাজ্য পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, আগের সরকারের সময় অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে যে বিচার করা হতো এবং পুলিশের পদক্ষেপ ব্যাপকভাবে প্রভাবিত হতো তা বর্তমান সরকারের সময় হবে না। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
4: সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই।
2: রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আইটিআই কলেজগুলির আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। এজন্য রাজ্য সরকার 51টি আইটিআই কলেজ বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনা করবে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দিবস উপলক্ষে আজ কলকাতায় বণিক সংগঠন বেঙ্গল চেম্বার অফ কমার্সে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, অধিক বিনিয়োগের মাধ্যমে শিক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামোর দ্রুত উন্নতিতে জোর দিতেই এই সিদ্ধান্ত।

0: তো এই স্কিলিং ট্রেনিং এর কাজও আমরা যেমন নিজেরা করাচ্ছি, সরকার করাচ্ছে, একইভাবে পিএম সেতু বলে যে একটি প্রকল্প নতুন এসছে, গত বাজেটে মাননীয় নির্মলাজি ঘোষণা করেছেন যে 1000 গভর্নমেন্ট আইটিআইকে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে সেখানে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা কাস্টমাইজ স্কিলিং এর জন্য আমরা নিয়েছি। তাতে পশ্চিমবঙ্গ সরকারের 51টি এমন গভর্নমেন্ট আইটিআইকে আমরা ইন্ডাস্ট্রিকে দিয়ে দিতে চাইছি ফর 5 ইয়ার্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার মিলে এই 51টি আইটিআই এর জন্য প্রায় 1200 কোটি টাকা ইনভেস্ট করতে চায়।
1: স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যে উদযাপিত হচ্ছে বিশ্ব অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ বা MSME দিবস। আজই উপলক্ষে কলকাতায় বণিক সভা, মার্চেন্ট চেম্বার অব কমার্স, উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই নতুন সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। ক্রীড়া ও যুবমন্ত্রী ইন্দ্রনীল খা আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছেন। শিলিগুড়ি ও দার্জিলিং সফরে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আগের সরকার বাংলার উন্নয়নকল্পে একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনোটাই বাস্তবায়িত করেনি। তিনি বলেন, রাজ্যে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে বাজেটে জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। রাজ্যে পালাবদলের পর 21 জুলাইকে সামনে রেখেই কংগ্রেস এবার বড় আকারে পালন করবে শহীদ দিবস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়ে বলেন, 21 জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেস অঙ্গীকার ব্যক্ত করবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সত্য জানার অধিকার নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত ফাইল জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হবে। এদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই 21 জুলাইয়ের সভা করতে চেয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতা পুলিশকে একটি চিঠি দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করল ICAR কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কৃষক সভায় আজ ইলিশ মাছের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম RAS এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় 160 মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে 123 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিদশের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে গতকাল কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামী 29 তারিখ সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 26 জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। আগামীকাল ভারতীয় সময় ভোর 5:30 গ্রুপ কের দুটি খেলা হবে। মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে। অন্য দুটি খেলায় গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। দুটি খেলায় শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর IIT সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যা

0: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান মুখোমুখি। মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন সৌর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সোমা মুখোপাধ্যায়।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়িতে মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমি কথা বলবো আমাদের শিলিগুড়ির সৌর্য রুদ্র ব্যানার্জি। এই মুহূর্তে সৌর্য রুদ্র গবেষণার কাজে নিযুক্ত আছে। সৌর্য, আমাদের আকাশবাণীতে তোমাকে স্বাগত।
3: নমস্কার।
2: সৌর্য রুদ্র, তুমি এই মুহূর্তে কোন গবেষণার কাজে নিযুক্ত আছো?
3: আমি আপাতত অ্যাজ এ পিএইচডি স্কলার আছি পিজিআই চণ্ডীগড়ে, ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইউরোলজি। আমি ব্লাডার ক্যান্সারে গবেষণা করি।
2: ব্লাডার ক্যান্সার মানে কর্কট রোগ, মানে মারণ রোগ নিয়ে গবেষণা করছো?
3: হ্যাঁ।
2: তো আরেকটু বিশদে বলো যে এই কর্কট রোগ আমাদের দেশে এবং পৃথিবীতে সবচেয়ে মারাত্মক রোগ মধ্যে একটি। এই রোগ সবচেয়ে, মানে যদি মারাত্মক রোগের মধ্যে পড়ে তাহলে এই রোগটি সবার আগে থাকে। তো সেই সাবজেক্টটা কি তুমি বেছে নিলে কেন, মানে এই সাবজেক্টটাকে কেন বেছে নিলে?
3: যখন আমি যখন বায়োলজি নিয়ে ক্লাস টুয়েলভেই পড়তাম যখন, তখন আমার বহুদিন আগে থেকেই মানে কাজ করার ইচ্ছে ছিল ক্যান্সার নিয়ে, কারণ আমি ক্যান্সার নিয়ে অনেক পড়েছিলাম তখন। এবং আমার মনে হয়েছিল যে এই এমন একটা, এই যে রোগটা যেটা হচ্ছে মানে দেখে না যে কত লোক আছে, কে আছে, কোথায় আছে এবং কোন কান্ট্রিতে, সেটা কিছুই দেখে না, এবং এটা সবাইকে মানে ইকুয়ালি এফেক্ট করে। তো আমার এটা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল যে এমন কোনো পাথওয়ে বা কোনো মেকানিজম যেটা আমাকে জানতে সাহায্য করবে যে এই রোগটা কীভাবে হয়, মানে কীরকমভাবে এটা ভাবে এবং কীভাবে এটা হচ্ছে মানুষদেরকে এত বেশি যন্ত্রণা দেয়। তো ওই জন্য আমি হচ্ছে এটা, এই রোগটা নিয়ে আমি আরও বিশদে জানতে আমি হচ্ছে এটা নিয়ে স্টার্ট করেছিলাম গবেষণা করা।
2: গবেষণা মানে এই যে ব্লাডার ক্যান্সার নিয়ে যে কাজটা করছো, তো এই ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে যে ড্রাগটা তৈরি হচ্ছে, সেই ড্রাগের উপর মানে ওষুধ তৈরিতে তুমি তোমার যোগদান দিচ্ছ। তো এই ওষুধ তৈরি করার সময় তুমি কি মানে একটুখানি বিশদে বলো যে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে কত পেশেন্ট এই ব্লাডার ক্যান্সারে এফেক্টেড হয়?
3: যদি মানে একটা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি যে একটা গ্লোবোক্যান বলে হচ্ছে আমাদের মানে পৃথিবীতে যেটা হচ্ছে মেইন ক্যান্সার রেকর্ড করার যে বডিটা যেটা আছে গ্লোবোক্যান, তাদের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক 1,45,000 মানে 1,45,000 নতুন কেস এক্সপেক্টেড যে বাই 2030-তে 2030-এর মধ্যে আরও 1,45,000 নতুন কেস যোগদান হবে। তো এটা এইখান থেকে আমরা, এবং এই 2022-এও মানে 2022-23-এও হচ্ছে মোটামুটি 1,87,000 নতুন ব্লাডার ক্যান্সারের কেস ইন্ডিয়াতে রেজিস্টার্ড হয়েছে। তো এবং এটার মর্টালিটি রেট যথেষ্ট, মানে লোকজন মানে যেভাবে এফেক্টেড হয় এবং যেভাবে এটা মৃত্যুর দিকে যায় সেটা অনেক বেশি হাই কম্পেয়ার বাকি ক্যান্সারের তুলনায়। তো সেই জন্য আমার হচ্ছে মানে পুরো পৃথিবীর যে সিনারিওটা যেটা আছে এবং ইন্ডিয়ার সিনারিওটাও যেটা আছে, দুটোই মোটামুটি সেম, যে যখনই ব্লাডার ক্যান্সার এফেক্ট করে এটা এটা কমার দিকে তো কোনো লক্ষণই নেই, বরঞ্চ এটা প্রত্যেক 10 বছর, প্রত্যেক 5 বছর, প্রত্যেক 3 বছরে আরও কেসেস বাড়তে থাকে, বাড়ছে বিকজ অফ মানে অনেক ফ্যাক্টর এটার জন্য হতে পারে, লাইফস্টাইল হতে পারে, এটার জন্য স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, যেটার মানে যেটা হচ্ছে ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে যেখানে হচ্ছে মেজরিটি অফ দ্য পপুলেশন যেখানে আছে যারা হচ্ছে এটার এই নেশার জন্য মানে হচ্ছে আর কি, নেশাতে মানে এটা হয়েছে, সেই জন্য ব্লাডার ক্যান্সারের কেসেস অনেক বেশি হাই হয়েছে।
2: আচ্ছা, তুলনামূলক পুরুষ এবং মহিলাদের মধ্যে এই যে অনুপাতটা কেমন এই রোগের ক্ষেত্রে?
3: আমি যেহেতু একটা পিজিআইয়ের মতো হসপিটাল

0: এবং সেটা যেহেতু হচ্ছে বিট অকুপেশন মানে মানে কাজের সূত্রের জন্যও হচ্ছে, যেহেতু অনেক বেশি পুরুষ এখন কাজ করে এই ফ্যাক্টরিতে, যে কোনো কন্টামিনেশন সোর্সের জন্য কাজ করে, সেই জন্য মনে হয় মেবি এটা একটা মেজর কারণ হতে পারে যার জন্য ব্লাডার ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে অনেক বেশি কম্পেয়ার টু ফিমেল, কম্পেয়ার টু মহিলাদের ক্ষেত্রে।
1: আচ্ছা, এই যে অনুপাতটা বাড়ছে বা আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে, ওষুধ তো ওষুধের মতন কাজ করে, কিন্তু নর্মাল লাইফ যদি আমরা লিড করি তাহলে কি সেটা এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা আছে?
0: একদম একদম সম্ভাবনা আছে, এবং আমরা এটাও দেখেছি যে যখন মানে একটা নর্মাল লাইফস্টাইল কেউ যদি মানে নেয়, তাহলে যে কোনো ক্যান্সার, নট অনলি ব্লাডার ক্যান্সার, যে কোনো ক্যান্সার এটাকে কম তো হয়, এবং অনেকেই আছে যারা হচ্ছে এটা মানে এফেক্টেডই হয় না। তো একটা নর্মাল লাইফস্টাইল মানে অ্যাক্টিভ লাইফস্টাইল উইথ মানে আর তার সাথে এরকম কোনো রকম ড্রিঙ্কিং স্মোকিং ছাড়া যদি লাইফস্টাইল হয় এবং হেলদি ফুড যদি হয়, তাহলে ডেফিনেটলি ক্যান্সার কম করা যায়।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সূর্য রুদ্রর কথা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত গুরুত্বপূর্ণ রিসার্চ ও এই মুহূর্তে করছে, আমাদেরই শিলিগুড়ি উত্তরবঙ্গে ছেলেও। তো আমি সূর্য কথা বলে নেব তোমার সঙ্গে যে তোমার স্কুলিংটা কোথায় হয়েছে।
0: আমার স্কুলিং, আমি ক্লাস 10 অবধি সেন্ট জোসেফ স্কুল ভক্তিনগর শিলিগুড়িতে আমি ছিলাম, আর ক্লাস 11 এন্ড 12 আমি দিল্লি পাবলিক স্কুলে ছিলাম।
1: আর কী কী সাবজেক্ট নিয়েছে, কারণ কি এই যে তুমি এই পথে তুমি এগিয়েছো গবেষণার পথে, তো তুমি 11-12 কী কী সাবজেক্ট নিয়েছো?
0: আমি 11-12 সায়েন্স উইথ ম্যাথস নিয়েছিলাম, মানে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথস ছিল। তো আমি সেইটার করার পরে আমি বিএসসি করেছিলাম ফার্গুসন কলেজ পুনে থেকে। আমার অনার্সটা ছিল জুলজিতে, আর তারপরে আমি মাস্টার্স করেছিলাম, মাস্টার অফ সায়েন্স করেছি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে অ্যানিমাল বায়োলজি আর বায়োটেকনোলজির উপরে।
1: তারপর বায়োটেকনোলজি থেকে
0: বায়োটেকনোলজি, তারপরে আমি হচ্ছে পিজিআই চণ্ডীগড়ে আমি হচ্ছে অ্যাজ এ পিএইচডি স্কলার আমি আছি।
1: আচ্ছা, সেইখানে অ্যাপ্লাইটা কিভাবে করতে হয়?
0: অ্যাপ্লাই পিজিআইতে যদি কেউ ইন্টারেস্টেড থাকে মানে অ্যাপ্লাই করার জন্য, ফার্স্টেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে কোনো ফেলোশিপ ওই স্টুডেন্টকে করতে লাগবে। মানে তিনটে মেজর পরীক্ষা হয়, সিএসআইআর, আইসিএমআর আর ডিবিটি আপাতত। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা ফেলোশিপের এক্সাম যেটা আছে সেইটাকে ওই স্টুডেন্টকে কোয়ালিফাই করতে লাগবে, কারণ একটা পিএইচডিতে মানে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইখানে মানে পিজিআইয়ের মতো এবং ইন্ডিয়ার সব ইনস্টিটিউটরা চায় যে একটা স্কলার যে মানে যে পিএইচডি করতে আগ্রহী তার যেন একটা ফেলোশিপ থাকে। তো পিজিআইতেও সেম, যে একটা ফেলোশিপ থাকতে লাগবে, অথবা পিজিআইয়ের নিজস্ব একটা এন্ট্রেন্স এক্সাম হয় যেটা হচ্ছে খুব কম লোকজন মানে 6-7 জনকে টপ, যারা 6 থেকে ওই পরীক্ষাটা কোয়ালিফাই করে তারা হচ্ছে তাদেরকে পিজিআই নেয়। তো এই দুটোভাবেই পিজিআইতে আসা যায়।
1: হ্যাঁ, তারপরে এই যে তুমি যে ড্রাগ নিয়ে রিসার্চ করছো, এই যে মারণ রোগ বা ক্যান্সারের যে ড্রাগ বা ওষুধ তৈরি হচ্ছে, তো এখনও পর্যন্ত আমরা জানি যে ক্যান্সারের ওষুধের দাম অনেক, সরকারিভাবেও যেগুলো দেওয়া হয় বা আমরা এখন যেগুলো পাচ্ছি আমাদের মার্কেটে, সেগুলোর গুণগত মান নিয়ে তুমি যদি একটু বলো।
0: ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে যেখানে মোস্ট অফ দ্য পপুলেশন হচ্ছে বিলো পভার্টি লাইন অ্যান্ড টুয়ার্ডস দ্য পভার্টি লাইনে আছে, ওই জন্য আমাদের মানে যখনই আমরা কোনো নতুন ড্রাগ নিয়ে আমরা যে কথা বলি, তখন আমাদের মাথার মধ্যে এটা থাকে যে এমন একটা ড্রাগ আমাদেরকে মানে জনসাধারণের হাতে পৌঁছে দিতে লাগবে যেটা যে কেউ অ্যাফোর্ড করতে পারে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ যেসব ড্রাগগুলো তৈরি হয়, যেটা মোস্টলি তৈরি হয়, সেটা ইউএসএ এবং ইউরোপের সিটিজেন্সদেরকে মাথায় রেখে যারা অলরেডি অ্যাবাভ পভার্টি লাইনে আছে। তো সেই জিনিসটা আমরা অনেকটা মানে এই জিনিসটাতে আমরা কোভিডেও দেখেছি যে যখনই একটা নতুন ড্রাগ তৈরি হয়েছে সেটা আমাদের হাতে পৌঁছাতে ওটা অনেক, এক তো ঈদের অনেক দেরি হয়ে যায় অথবা অনেক লোকজনই এটাকে অ্যাফোর্ড করতে পারে না। এবং যেহেতু এখন মানে ব্লাডার ক্যান্সার, যদি আমি ব্লাডার ক্যান্সারের কথা বলি, তাহলে এখন যে মেইন ড্রাগস যেগুলো, মেইন যে ওষুধ যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা ইমিউনোথেরাপি বেসড, এবং সেই ইমিউনোথেরাপি এক একটার দাম হচ্ছে 1-1.5 লাখ টাকার উপরে, যেটা সাধারণ আমাদের মতো সাধারণ মানুষরা ওটাকে অ্যাফোর্ডই করতে পারবে না। তো ওই জন্য আমাদেরকে এক তো আমাদেরকে ইন্ডিজেনাস ভাবে যদি কোনো নতুন ড্রাগ যদি আমরা তৈরিও করি সেটা আমাদের জনসাধারণকে মাথায় রেখে তৈরি করতে লাগবে, সো দ্যাট, এবং এই ক্যান্সারটা সব স্টেটা অফ পিপলদের অ্যাফেক্ট করে, সবাইকে অ্যাফেক্ট করে, তো আমাদেরকে ওই রকম ড্রাগ আমরা মাথায় রেখে তৈরি

0: করার চেষ্টা করি যাতে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে এবং সবাই এটাকে মানে নির্দ্বিধায় ইউজ করতে পারে।
1: হ্যাঁ সত্যি তো তাই, মানে এই ক্যান্সারের চিকিৎসা করার জন্য যাদের প্রচুর পয়সা তারা হয়তো বিদেশে চলে যেতে পারেন, যারা সেলিব্রিটিরা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, ভারতীয় সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, এই যে রিসার্চ তোমরা যে করছো, এই ক্ষেত্রে কতটা তোমাদের সাপোর্ট করে থাকে?
0: আমাদের যে মেইন হসপিটাল বেসড গভর্নিং বডি ICMR যেটা আছে, তারা হচ্ছে নিয়মিত প্রজেক্ট বার করে, নিউ প্রজেক্টের কল বার করে, যেখানে আমরা হচ্ছে প্রজেক্ট দিই মানে যেভাবে, এবং সেখান থেকে আমরা হচ্ছে ফান্ডিংটা পাই। আরও অনেক ইনস্টিটিউটস, আরও অনেক গভর্নিং বডিজ আছে, CSIR itself আছে, DBT আছে, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আছে, তো এরা হচ্ছে মানে নিয়মিত কলস বার করে এবং তারা হচ্ছে প্রজেক্ট চায়, আমরা হচ্ছে প্রজেক্ট দিই, সেখান থেকে প্রজেক্ট অ্যাপ্রুভড হয়, তারপরে ওটা হচ্ছে আমরা যেভাবে আমরা রিসার্চ করি সেভাবে করি। তো আমার মনে হয় এখনও মানে রিসার্চ এনভায়রনমেন্টটা বা রিসার্চ ইনফ্রাস্ট্রাকচারটা যেটা গভর্নমেন্ট সাপোর্ট করে সেটা অনেক বেশি ইম্প্রুভ করা যেতে পারে, কারণ আমরা যে ভিশন নিয়ে আমরা হচ্ছে কাজ স্টার্ট করি সেটা অনেকেই মানে ডিমোটিভেটেড হয়ে যায়, কারণ ফান্ডিং থাকে না। অনেক ল্যাবই থাকে, অনেক স্টুডেন্টস, অনেক ল্যাব থাকে যারা হচ্ছে ফান্ডিং না থাকার জন্য কাটিং এজ রিসার্চ করতে পারে না। কারণ আমি এইটুকু ডেফিনেটলি বিশ্বাস করি যে আমেরিকা এবং ইউরোপের যেরকম রিসার্চ হয় তার অনেক বেশি ভালো রিসার্চ ইন্ডিয়াতে হয়, কিন্তু সেইটাকে আমরা ট্রান্সলেশন মানে ট্রান্সলেবল আমরা করতে পারি না, বা আমরা হচ্ছে মানে ওটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি না, কারণ আমাদের ফান্ডিং খুব কম দেওয়া হয়, মানে অ্যাডিকুয়েট আমাদেরকে ফান্ডিং দেওয়া হয় না। সিমিলারলি একটা স্টুডেন্ট মানে একটা PhD স্কলারকে যেভাবে হচ্ছে ফেলোশিপ দেওয়া হয়, অনেকেই বলে যে এটা হচ্ছে অনেকটা কম, কারণ PhD এবং রিসার্চ যেটা আছে সেটা মানে মানে এখানে অ্যাজ এ জব দেখা হয় না, ইটস স্টিল আ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হিসেবে দেখা হয়, এবং সেই জন্য এটা এরকমভাবে ওরকম আমাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। কিন্তু বাইরের বিদেশে PhD ইজ এ ফুল টাইম জব, ইউ আর এন এমপ্লয়ি, মানে আপনি একটা এমপ্লয়ি, কাজে ওখানে ওদেরকে হ্যান্ডসামলি পেও করা হয়, বিকজ ওরা জানে যে এই যে জবটা যেটা আছে এটা একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচার, একটা কান্ট্রির হেলথ স্ট্রাকচারের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, ডেফিনেটলি আরও অনেক জায়গাতে ইম্প্রুভ করার স্কোপ আছে, বাট ইয়েস আমরা ওই দিকে এগোচ্ছি, আরও ভালো মানে এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি।
1: হ্যাঁ, কারণ তুমি যেই সাবজেক্টটা চুজ করেছো, যেই গবেষণায় নিজেকে নিযুক্ত করেছো, আমরা অনেককে দেখি 12-এর পর ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে, ডাক্তারি, সে কিনা ক্যান্সার নিয়ে ডাক্তারি করছেন, কিন্তু রিসার্চ করছেন ড্রাগ নিয়ে, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে বা তরুণদের মধ্যে সেই প্রভাবটা এখনো আসেনি, বলে না সেই রকম একটা ঝোঁক আসেনি। এই ঝোঁকটা আনার জন্য বা ইন্টারেস্টটা বাড়ার জন্য কি ধরনের পড়াশুনো করতে হয় একটুখানি যদি একটু খুলে বলো, কারণ আমরা সংখ্যাটা কম, তোমাদের মতন প্রতিভাবান ছেলেদের সেই সংখ্যাটা কম কেন?
0: আমরা যখনই আমরা হচ্ছে মানে ক্লাস 10 বা 12-এর পরেই আমার মানে এখানে অ্যাটলিস্ট মানে এখানে যেটা হয় যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের প্রতি একটা মানে ন্যাচারালি মানে এটা একটা অ্যাফিনিটি আছে যে হ্যাঁ ছেলে বা মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা এটা অনেক সময় ভুলে যাই যে যে জিনিসটা একটা ডাক্তার প্রেসক্রাইব করছে, একটা মেডিসিন প্রেসক্রাইব করছে বা একটা ড্রাগ প্রেসক্রাইব করছে একটা মানে কোনো একটা যন্ত্রণাকে কম করার জন্য, সেটার পিছনে যে রিসার্চটা আছে সেটা কিন্তু একটা বেসিক সায়েন্টিস্টই করেছে কোনোদিন। তো ওই জিনিসটা আমাকে প্রথম থেকে ইন্সপায়ার করতো যে আমাকে ওই বিহাইন্ড দ্য টিমে গিয়ে আমাকে যেতে লাগবে, যেখানে আমি জানতে পারবো যে এই জিনিসটা যদি একটা পেশেন্টকে দেওয়া হয় তাহলে এটা ভালো হবে, তাহলে এবং পেশেন্টদের মানে ওয়েলফেয়ার শুড অলওয়েজ বি প্রায়োরিটি, ওটা অলওয়েজ আমাদের মাথার মধ্যে থাকা উচিত যে একটা মানুষ যখন কষ্ট পাচ্ছে সেটাকে কম করার জন্য যা করা উচিত আমাদেরকে তাই করতে লাগবে। এবং সেই জিনিসটা হচ্ছে আমাদের মানে যখনই আমরা 12 পাস করি তখন আমাদের এই যে রিসার্চের যে মেন্টালিটিটা যেটা আছে সেটা অনেক বেশি বাড়াতে লাগবে, মানে অনেক মানে এক্সপ্লোর করতে লাগবে। মানে আমরা 12-এর পরে আমরা ইউজুয়ালি ভাবি যে হ্যাঁ আমরা ডাক্তার হব বা আমরা ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আরও একটা লাইন আছে যেখানে আমরা এই সরাসরি মানুষদের কাছে গিয়ে আমরা হেল্প করতে পারবো।
1: যেটা শুনলাম এবং বুঝলাম যে মানব কল্যাণের জন্য নীরবভাবে তোমরা গবেষণা করে যাচ্ছ, হয়তো এরকম অনেক ওষুধ তোমাদের হাত দিয়েই, তোমাদের মতন বিশেষজ্ঞ ডাক্তারদের হাত দিয়েই তৈরি হবে, যেসব ওষুধ আমাদের সাধারণ মানুষ

0: মানুষের কাছে এই ক্যান্সার রোগের ওষুধ পৌঁছে যাবে আমরা আশা রাখছি, এবং ভবিষ্যতে এই ওষুধগুলোর দামও যাতে কম হয় এবং সবাই সুষ্ঠুভাবে চিকিৎসা পায় সেটা যেন সম্ভব হয়। আর কিছু অভিজ্ঞতার কথা বলো, এই রিসার্চ করতে গিয়ে বিভিন্ন ক্যান্সার হাসপাতালে তোমাদের যেতে হয়েছে, তো যখন এই ক্যান্সার হাসপাতালগুলোতে গেছো তো কী ধরনের তোমরা রোগীকে দেখেছো এবং কী ধরনের গবেষণার ক্ষেত্রে তাদের কাজে লাগিয়েছো?
1: আমি যেহেতু পিজিআইয়ের মতো একটা বড় হসপিটালের সাথে যুক্ত, সেই জন্য আমি দেখি যে রোজ এখানে মানে রোজ এরকম একটা হসপিটালে মিনিমাম 1000 থেকে 1500 সার্জারি হয়, মানে ওর থেকেও বেশি হচ্ছে মানে লোকজন অ্যাডমিটেড হয়। এবং আমরা যখন একটা হিস্ট্রি নিই বা পেশেন্টের সাথে আমরা যখন কথা বলি, তখন আমাদের সত্যি মনে হয় আমাদেরকে অনেক বেশি কাজ করতে লাগবে, অনেক বেশি আমাদেরকে মানে এই যে মানে যে কষ্টটা সবাই পাচ্ছে, মানে এই পেশেন্টরা যারা এই এত বেশি যে কষ্টটা পাচ্ছে সেটাকে যত কম করা যায় ততই আমাদের মানে আমাদেরকে আরও বেশি করে খাটতে লাগবে। এবং আমরা নানা রকম পেশেন্টদের সাথে আমরা কথা বলেছি এবং যাদের পুরো পরিবার হচ্ছে ওই একটা মানুষের ওপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এবং ওরা সবাই ওই মানুষটার যাতে রিকভারি হয়ে যায় সেটার জন্য ওরা সবাই প্রে করছে, এটা আমরা দেখেছি। কাজে এইটা যখন আমরা দেখি তখন আমাদের নিজেরই মনে হয় যে হ্যাঁ, এদের জন্যই তো আমরা কাজ করছি, এদের জন্যই তো আমরা হচ্ছে আরও বেশি গবেষণা করছি।
0: এই যে গবেষণা করতে গিয়ে তোমরা ওষুধ তৈরি করছো, ওষুধে সেগুলো তাদের কাছে পৌঁছচ্ছে, কিন্তু আবার তুমি বললে যে এই রোগটা আবার ফিরে আসে, কেন? মানে এটা কি একদম নির্মূল হওয়ার নয়?
1: ক্যান্সারের মানে একটা সব থেকে মানে অনেকগুলো এরকম মানে ক্যারেক্টারিস্টিক আছে যেটা ক্যান্সারকে এত বেশি মানে মারণ রোগ করে তোলে। তার মধ্যে একটা হচ্ছে মানে মেটাস্টাসিস, যেটাকে বলা হয় যে একটা ক্যান্সার নির্মূল করার জন্য যে অর্গানে ওই ক্যান্সারটা হয়েছে সেটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনাটা কমে যায়। কিন্তু কমেই যায়, এটা এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই যে ওই রোগটা ফিরে আসবে না। এটা ক্যান্সারের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে একটা ক্যারেক্টারিস্টিক যেটা ওই ক্যান্সারের যে অনেক মানে একটা কনসেপ্ট আছে ক্যান্সার স্টেম সেলস বলে, যেটা হচ্ছে যখন একটা মানে অর্গ্যানকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে ওই ক্যান্সার স্টেম সেলসটা ব্লাডে ওটা ফ্লো করতে থাকে, এবং সেটা যদি রাইট সিগন্যাল যদি পায়, রাইট যদি এনভায়রনমেন্ট যদি পায়, তাহলে ওটা অন্য কোনো অর্গ্যানে গিয়ে ওটাকে মানে মেটাস্টেসাইজ করে। তো সেই জন্য এই মেটাস্টেসিস এমন একটা ফিনোমিনা যেটা ক্যান্সারকে ইনভিনসিবল মানে মানে নির্মূল করা যায় না এরকম করে তোলে। কিন্তু হ্যাঁ, এমন অনেক টিম আছে, এমন অনেক সায়েন্টিস্ট আছে যারা হচ্ছে এই মেটাস্টেসিসকেই ওরা টার্গেট করছে, যে এমন কোনো একটা ড্রাগ বা এমন কোনো মানে মেকানিজমের থ্রু দিয়ে ওই যে মানে যে একটা নর্মাল সেল যখন ক্যান্সার সেলে পরিবর্তন হয় তখন নানা রকম সিগন্যাল কাজ করে, এই মানে একটাভাবে এই মেটাস্টেসিস সিগন্যালকে কম করার মানে পদ্ধতি হচ্ছে যে সিগন্যালগুলো ওটাকে ট্রান্সফর্ম করে ক্যান্সার সেলে ওই সিগন্যালকেই বন্ধ করে দেওয়া।
0: মানে সিগন্যাল বলতে সাধারণ মানুষ যদি বুঝতে চায় তাহলে সেটা মানে কারণ কারণ শ্রোতা যে শ্রোতারা শুনছে তারা অন্তত একটুখানি অ্যালার্ট হয়ে যাবে যে আমি আমার এই জিনিসটা আমার বেশি থাকলে বা এই জিনিসটা আমি করব না, সেই ক্ষেত্রে একটুখানি যদি বিশদে বলো।
1: যে কোনো মানে লাইফস্টাইল, যেমন যদি কেউ যদি হেভি স্মোকার যদি হয় তাহলে নিকোটিন যে মেইন যে কেমিক্যালটা আছে সিগারেটসে সেইটা ইটসেলফ এমন একটা বাজে কেমিক্যাল যেটা হচ্ছে মানে একটা ব্লাড স্ট্রিমে গিয়ে এই ক্যান্সার কজিং সিগন্যালকে অনেক বেশি এগিয়ে তোলে, মানে অ্যাম্প্লিফাই করে তোলে, যার জন্য যদি কেউ হচ্ছে নিজের সিগারেট ইনটেক বা স্মোকিং ইনটেক যদি কম করে ফেলে বা একদম যদি শেষ করে ফেলে তাহলে হ্যাঁ, আমাদের ক্যান্সার মেটাস্টেসিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না।
0: আবার অনেক ক্ষেত্রে দেখেছি যারা এগুলো কিছুই নেয় না তাদেরও হচ্ছে, সেই ক্ষেত্রে কি শরীরে কোনো ইমিউনিটি পাওয়ার কাজ করে?
1: ইমিউনিটি পাওয়ারও একটা ফ্যাক্টর হতে পারে, যে মানে অনেক সময় এরকম থাকে যাদের ইননেট ইমিউনিটি, একটা পার্সনের ইননেট ইমিউনিটি যেটা আছে সেটা অনেকটা কম, তো সেই জন্য অনেক বেশি প্রোটিন মানে ইনটেক করা বা মানে হেলদি লাইফস্টাইল মেনটেন করা, তাহলে সেটা একটা মানে ইমিউন সিস্টেম বা ইমিউন টলারেন্স যেটা আছে ওটাকে অনেক বেশি মজবুত করে তুলতে পারে এবং যার জন্য ক্যান্সার আলটিমেটলি কম হতে পারে।
0: বিদেশি ওষুধ এখানে আসে?
1: হ্যাঁ, বিদেশি ওষুধ এখানে আসে, কিন্তু ওই বিদেশ থেকে ম্যানুফ্যাকচার করে ওষুধ যেগুলো আসে সেটা কাস্টমস ডিউটির জন্য অনেক বেশি প্রাইস হয়ে যায়, যার জন্য নর্মাল মানে সাধারণ মানুষরা ওটাকে অ্যাফোর্ড করার আগেই ওটা হচ্ছে ওদের হাতে পৌঁছে দিতে পারে।
0: আর আমাদের যে ওষুধগুলো মানে তোমরা যে ওষুধগুলো তৈরি করছো

0: আমাদের মতন গবেষকেরা, সেই ওষুধগুলোকে বিদেশিরা কি নিজেদের টেস্টিং এর জন্য নিয়ে যাচ্ছে, সেই প্রসেসটা কি হয়?
1: হ্যাঁ, এখানে ইউএসএল যদি আমরা কথা বলি, NCI যেটা আছে, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে, ওরা হচ্ছে রেগুলারলি ক্লিনিক্যাল ট্রায়ালস করে আর কি। তো আমরা যদি কোনো ওষুধ প্রমিসিং দেখায়, যদি কোনো ওষুধ আমাদের নর্মাল বেসিক রিসার্চে যদি দেখায় যে ইনভিভো মডেলস যেরকম ইঁদুর বা গিনিপিক ওদের সময় যদি হচ্ছে ভালো যদি এফেক্ট দেখায়, তাহলে ওদের ওখানে এই সেম ড্রাগ, যে ড্রাগটাকে আমরা প্রপোজ করছি, সেই ড্রাগটাকে নিয়ে ওরা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে, Phase 1, Phase 2, Phase 3 ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে, এবং সেটা যদি ভালো যায় তাহলে ওটা হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয় মার্কেটের জন্য। যদি সব কটা রেজাল্ট, কোনো সাইড এফেক্ট যদি না থাকে, কোনো যদি ক্লিনিক্যাল ডেথ যদি না হয়, তাহলে ওটা হচ্ছে অ্যাপ্রুভড হয় FDA থ্রু দিয়ে, অ্যাপ্রুভড হয়ে ওটা হচ্ছে মার্কেটে আসে।
0: তো ভবিষ্যতে এই ড্রাগ নিয়ে কাজ করছো, এরপর তোমার কি করার মানে ইচ্ছে আছে?
1: আমার ইচ্ছে আছে যে এরপরে পোস্টডক করার, পোস্টডক্টরাল অপরচুনিটিস যেগুলো আছে স্পেসিফিক্যালি ইউরোপে, যেহেতু মানে ক্যান্সার অনেক হাই আছে, সেই জন্য আমার মানে আর যেহেতু ওখানে অপরচুনিটিস অনেক বেশি আছে কম্পেয়ার টু ইন্ডিয়া, তো ওখানে আমি আরও বেশি করে এক্সপ্লোর করতে চাই এই মেকানিজমটা। কারণ এখানে ক্যান্সার ইজ মানে এমন একটা হেট্রোজিনিয়াস ডিজিজ যেটাকে বলা হয়, যেখানে কোনো সিঙ্গল মানে একটার কোনো সিঙ্গল ইউনিভার্সাল সুইচ অফ সিগন্যাল নেই, যেটা হচ্ছে সব ক্যান্সারের জন্য অ্যাপ্লিকেবল। একটা ক্যান্সার যদি কোনোভাবে পরাস্ত যদি করা যায়, এমন নয় যে ওই সেম সিগন্যালটা হচ্ছে মানে নেক্সট ক্যান্সারের জন্য হবে।
0: মানে একটু উদাহরণ দিয়ে বোঝো,
1: যেমন যদি হচ্ছে একটা যদি ব্রেস্ট ক্যান্সার যদি নেওয়া হয়, যেমন আমাদের এখানে TNBC যেটা হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার আছে, সেটা সেখানে হচ্ছে তিনখানা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর হার যে রিসেপ্টরটা আছে, এই তিনটে রিসেপ্টর যদি ম্যালফাংশন করে, যদি এই তিনটে রিসেপ্টর আনরেসপন্সিভ হয়, তাহলে TNBC ক্যান্সার হয়। ঠিক সেরকমভাবে এই সেম জিনিসটা যদি হচ্ছে আমরা অন্য কোনো ক্যান্সারে দেখি, সেটা নর্মালি অফই থাকে। কাজে ওই সেম ইউনিভার্সাল সুইচ অফ সিগন্যাল কোনো ক্যান্সারের নেই, যে আমরা একটা ড্রাগ এটা মানে একটা ড্রাগ দিলাম সব ক্যান্সার নির্মূল হয়ে গেল, এরকম কোনো হতে পারে না। কারণ ক্যান্সার ইজ এ হেট্রোজিনিয়াস ডিজিজ, যে কোনো অর্গ্যানে আলাদা আলাদা ক্যান্সার, এখানে আলাদা জিন সেট অ্যাক্টিভ হয় বা ইনঅ্যাক্টিভ হয়, তো সেই মতো আমাদেরকে ওইরকমভাবে ড্রাগ তৈরি করতে লাগে বা ওরকমভাবে আমাদেরকে মেকানিজম বার করতে লাগে যেটা হচ্ছে ক্যান্সার স্পেসিফিক, যার জন্য পার্সোনালাইজ মেডিসিন বলে একটা কনসেপ্ট আছে, যেখানে আমরা হচ্ছে ওই পার্সনের থ্রু দিয়ে, যেটা ইমার্জিং কনসেপ্ট, যেখানে হচ্ছে একটা পার্সনের জেনেটিক প্রোফাইল আমরা দেখি, সেই পার্সনের যদি কোনো হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে বা যদি কোনো এনভায়রনমেন্টাল হিস্ট্রি যদি থাকে, যে এই পার্সনটা এই ক্যান্সারে হতে পারে, মানে ফিউচারে হতে পারে, মানে এফেক্টেড হতে পারে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা ওই পার্সনকে মেডিসিন দিই। তো সেই মতো এই পার্সোনালাইজড মেডিসিন একটা মানে ইমার্জিং কনসেপ্ট হচ্ছে, যেখানে আমরা পপুলেশন দেখি যে এই পপুলেশনটা এই ক্যান্সারের জন্য সাসেপ্টেবল, যার জন্য আমরা ওষুধ দিতে পারি।
0: আচ্ছা, এই যে ওষুধ নিয়ে যখন কাজ করো, রিসার্চ করো রোগীদের ওপর, তোমাদের কি মনে হয় না যে আমরা আমাদের ভারতবাসীরা এখনো পর্যন্ত এতটা সচেতন হইনি যে এগুলোকে নিয়ে আরো ভাববো?
1: হ্যাঁ, আমার এটা অনেক সময় মানে আমি যেহেতু পেশেন্টদের নিয়ে যেহেতু আমরা ডিল করি, সেই জন্য আমরা অনেক সময় অনেক দূর থেকে মানে গ্রাম থেকে লোকজন আসে এবং ওনারা জানেনই না যে এরকম একটা কিছু হতে পারে, এবং আমরা যখন হচ্ছে মানে কথা বলি ওনাদের সাথে, তখন আমরা এটা বুঝি যে হ্যাঁ, এখনও অনেক এডুকেশন, অনেক বেশি সচেতনতা দরকার নর্মাল মানে কমন পিপলদের মধ্যে, যারা হচ্ছে বুঝতে পারে যে যদি কোনো সাইন্স দেখায়, যদি কোনো ডিসকমফর্ট দেখায়, এমন কোনো যদি মনে হয় যে হ্যাঁ এটা মানে নর্মাল নয়, তখনই হসপিটালে এসে চেক আপ করানো। কারণ আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ইজ অলওয়েজ দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। যদি একটা ক্যান্সার একদম আর্লি স্টেজেসে যদি মানে হয়, যদি মানে আমাদের সাসপেক্টেড যদি থাকে যে হ্যাঁ এই ক্যান্সারটা শুরু হচ্ছে বা হতে পারে ফিউচারে, যদি এটা আগেই আমরা যদি হচ্ছে আমরা ট্রিট করা স্টার্ট করে দিই, তাহলে ডেফিনেটলি ক্যান্সার ইজ ম্যানেজেবল।
0: আচ্ছা, ম্যানেজেবল। এই যে উত্তর ভারতে যেহেতু এখন থাকা হয় রিসার্চের কাজের জন্য, মানে পাঞ্জাবের চণ্ডীগড়ে, তো এতক্ষণ আমরা কথা বলছিলাম উত্তর ভারতে ব্লাডার ক্যান্সার বেশি হয়, তুমি নিজে পূর্ব ভারতে উত্তরবঙ্গে ছেলে, তো আমাদের এই রিজনে উত্তরবঙ্গে বিশেষ করে কি ধরনের ক্যান্সার বেশি দেখা দেয়?
1: এখানে আমরা যেটা দেখেছি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, যে ওরাল ক্যান্সার যেটা আছে, ওরাল ক্যান্সার এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার যেটা আছে, এটা যথেষ্ট বেশি প্রিভিলেন্ট, এবং লাং ক্যান্সার অনেকটা মাত্রাতেই প্রিভিলেন্ট। কারণ এই জায়গাগুলোতে ইউজুয়ালি মানে পেস্টিসাইড, যেটা আমরা চা অনেক সময় করি, ওই পেস্টিসাইডের জন্য, পেস্টিসাইড ইজ এ ভেরি বিগ অ্যান্ড মেজর ফ্যাক্টর ফর ক্যান্সার, যেটা ওরাল ক্যান্সারের জন্য হচ্ছে খুব মানে একটা

0: ট্রিগারিং ফ্যাক্টর আর কি। তো সেই জন্য ওরাল ক্যান্সার এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার আমার মনে হয় এই জায়গাটাতে অনেক।
1: হেড অ্যান্ড নেক বলছো, মানে হেডে কি প্রবলেম দেখা যেতে পারে?
0: এটা ইউজুয়ালি মানে যদি এটা টিউমার যদি হয়, হ্যাঁ, যদি ব্রেনের ভেতরে যদি, তাহলে মেনাঞ্জিওমা হতে পারে, বা যদি গ্লায়োব্লাস্টোমা হতে পারে। গ্লায়োব্লাস্টোমা এমন একটা মানে প্রচণ্ড ইনভেসিভ ক্যান্সার যেটা হচ্ছে ব্রেনের মধ্যে হচ্ছে টিউমার হয়, যেটাকে ট্রিট করা অলমোস্ট ইম্পসিবল, কারণ ওটা অবভিয়াসলি ব্রেন যেখানে সব থেকে আমাদের বডি সব থেকে কমপ্লেক্স অর্গ্যান, এবং সেখানে ট্রিট করা এবং সেটাকে ওই টিউমারটাকে রিসেক্ট করা, মানে ওই টিউমারটাকে রিমুভ করা, ঠিক আছে, সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য মানে এই এরিয়াতে আমার মনে হয় ওরাল এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার অনেকটা বেশি প্রিভিলেন্ট।
1: আর নেক বলতে,
0: নেক বলতে যে যে
1: শোল্ডার,
0: হ্যাঁ, তো ওখানে ওইটা ওটা অনেক বেশি।
1: মানে রোগীদের ক্ষেত্রে কি ধরনের সিমটমস দেখা যায়?
0: সিমটমস মানে যে কোনো ক্যান্সার যদি হয়, যে কোনো ক্যান্সার ফার্স্টে ম্যানিফেস্ট করে কোনো এক্সেসিভ ইউরিন যদি বন্ধ হয়, বা ইউরিনের সাথে কোনো যদি ব্লাড হয়, তাহলে ওইটা ফার্স্ট একটা সিমটম। যদি কোনো কাশিতে যদি কোনো প্রবলেম হয়, বা ইমিউন সিস্টেম যদি ইটসেলফ কমে যায়, মানে কোনো একটা এই কোল্ড হলো, তো সেটা এমন সিভিয়ার কোল্ড হলো যে আমি আর উঠতেই পারলাম না, এরকম যদি কোনো মানে হয় যদি, তাহলে এটা একটা প্রথম সিগন্যাল যে কিছু একটা আন্ডারলাইং মেকানিজম আছে বডির ভেতরে যেটা আমাদেরকে ট্রিট করতে লাগবে। এবং সেটা যদি হোল বডি স্ক্যান বা হোল বডি চেকআপ যদি হয়, যদি ওটা বোন ক্যান্সার যদি, তাহলে ওটা এক্সরেতেই দেখা যায়, বা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায়, বা যদি অন্য কোনো আন্ডারলাইং মেকানিজম যদি থাকে, তাহলে আমরা হচ্ছে ওইটাকে মানে অন্যান্য টেস্ট, বায়োকেমিক্যাল টেস্ট যেগুলো হয় আমরা ওটাকে আমরা চেক করি। ফর এক্সাম্পল, যদি প্রস্টেট যদি ক্যান্সার হয়, প্রস্টেট ক্যান্সার হচ্ছে মানে পৃথিবীতে মেলদের সব থেকে হায়েস্ট মানে মর্টালিটি রেট অফ ক্যান্সার, যেখানে ওখানে একটাই মাত্র মানে যে নোন বায়োমার্কার টেস্ট আছে সেটা হচ্ছে PSA, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই কেমিক্যালটা যদি আমরা টেস্টের থ্রু দিয়ে যদি আমরা দেখি যে অনেকটা হাই এসছে, তাহলে আমরা একটা আমাদের মধ্যে মানে একটা অ্যালার্ম বাজা উচিত যে হ্যাঁ, এই মানুষটা পরে গিয়ে, এখন যদি নাও দেখা যায় দ্যাটস ওকে, যদি পরে গিয়ে এনার মানে প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি অনেকটা হাই, তো আমরা সেই মতো আমরা চিকিৎসা স্টার্ট করতে পারি।
1: শ্রোতা বন্ধুরা, আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমরা শৌর্য রুদ্রর সঙ্গে মারণ রোগ ক্যান্সারের গবেষণা নিয়ে কথা বলছি, যেহেতু ও মারণ রোগের ওষুধ নিয়ে গবেষণা করছে। আমাদের সময় সীমিত, তাই আমাদের এখানে আমরা আজকে প্রথম পর্বে আলোচনা শেষ করছি, কিন্তু দ্বিতীয় পর্বে শৌর্য রুদ্রর সঙ্গে কথা বলে আরও অনেক কিছু জানব এই মারণ রোগ নিয়ে। অশেষ ধন্যবাদ শৌর্য রুদ্র।
2: শুনলেন মুখোমুখি অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনলেন শৌর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী তালাত মাহমুদ।

এতক্ষণ শুনলেন তালাত মাহমুদের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন মোহাম্মদ ওয়াকিলের কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত বিশেষ অনুষ্ঠান সৃজনী।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান সৃজনী, নিবেদনে শেখর কর।
2: ২০১৪ সালের কলকাতা বইমেলায় প্রথম প্রকাশ কবি শেখর করের প্রথম কাব্যগ্রন্থ বৃষ্টির জানালা। ফেলে আসা দিনগুলোর স্মৃতি ও জীবনের নানা বাঁকের থেকে তুলে আনা অনুভূতিগুলো বিমূর্ত ভাবনা নিয়েই এই কাব্যগ্রন্থ। কবি শেখর করের দ্বিতীয় কাব্যগ্রন্থ জল শহরের শীতগান। এই কাব্যগ্রন্থটি মূলত কবির জন্ম ও কর্মভূমি জলপাইগুড়ি শহরকে নিয়ে রচিত, তাই নিজের শহরকে ভালোবেসে নাম দিয়েছেন জল শহর। কবি শেখর করের তৃতীয় কাব্যগ্রন্থ অন্তহীন বুনন। অন্তহীন বুনন কাব্যগ্রন্থটির প্রায় সব কবিতাই যেন কবি শেখর করের নিজের সাথে কথা বলার মতো করে লেখা। শেখর করের রচিত এই কাব্যগ্রন্থ পাওয়ার জন্যে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9434041908। নম্বরটি আরো একবার বলছি 9434041908।

0: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সৃজনী। আজকের সাহিত্য আসরে উপস্থিত আছেন শেখর কর এবং পারমিতা কর। শেখরবাবু নমস্কার।
1: নমস্কার আপনাকে, আর আজকের সৃজনীর অনুষ্ঠানের যারা শ্রোতারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
0: পারমিতা নমস্কার।
2: নমস্কার আপনাকে আর সৃজনীর সব শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার রইল।
0: পারমিতা, এখন বাংলা সাহিত্যে নতুন যে ধারাটা সংযোজিত হয়েছে সেটা হচ্ছে মুক্ত গদ্য। আপনি কি মুক্ত গদ্য লেখেন?
2: হ্যাঁ, মুক্ত গদ্য লিখতেই আমার খুব ভালো লাগে, আমি খুব সাবলীল মুক্ত গদ্য লেখায়।
0: আচ্ছা, এর কারণটা কি? মানে এই যে বললেন যে মুক্ত গদ্য লিখতে আপনার খুব ভালো লাগে, কারণ

0: যদি জানান।
1: ছোটবেলা থেকেই আমি ঠিক ডায়েরি যাকে বল লেখা সেটা লিখতাম না, কিন্তু রোজই কোনো অভিজ্ঞতার কথা আমি লিখতাম, চারদিকে কি ঘটছে সেসব আমি লিখতাম, এবং স্কুলে রচনা লেখা মধ্য দিয়েও সেগুলো আমার অভিজ্ঞতা মাঝে মাঝে প্রকাশ পেত।
0: আপনার লেখা একটা মুক্ত গদ্য যদি শ্রোতাদের শোনান।
1: আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। সকালবেলার আলো, তার নাম সুহাসিনী, যেমন নাম তেমন স্বভাব। হৃদয়ের আলো যদি কারো হাসিতে অবিরাম ঝরে পড়ে, তবে সেই আনন্দধারায় বিষণ্ন আধারও জ্যোৎস্নাস্নাত হয়। যার কথা বললাম সে আমার ঠাকুমা, আমি তাকে ডাকতাম বম্মা বলে। শুনেছি খুব ছোটবেলায় বড় মা বলতে পারতাম না, তাই ওই বম্মা ডাক। ভালোবাসার তাগিদে অভ্যেসই কালজয়ী হয়, তাই বম্মা ডাকি বহাল থাকল। আমার শৈশব ঘিরে রয়েছে আমার বম্মা, তার প্রতিটি মানবিক চিন্তা ও কাজের ছোঁয়ায় আমার শিশুমন যাপনের মাঝে জীবনের আলোকথা পড়তে শিখে ফেলেছিল বোধহয়। যখন আমি শুনতে পেলাম সেই গান, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, বুঝতে পারলাম ওই অন্তহীন আকাশ ওই আলোর সাথে ভালোত্ব ও ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক আছে। অতখানি প্রসন্নতার আলো ও সন্তোষের উষ্ণতায় থেকেও আমার মতো গোমরামুখ হাড়িমুখ কি পেয়েছে ঠিক জানি না, তবে এরকম একজন বিদুষী পবিত্র মনা প্রেমময়ী মহিলার স্নেহচ্ছায়ায় বড় হয়েছি বলেই বোধহয় জীবনের কোনো বিভ্রান্তিকর আধার আমার আলোপথকে দিশাহীন করতে পারেনি। মাত্র 9 বছর বয়সে বম্মার শ্বশুরালয়ে পদার্পণ, স্কুলে যেতে পারেনি বলে বড় আফসোস ছিল তার, তবে বাড়িতে বসেই পড়াশোনা শিখেছিল ওইটুকু সময়ের মধ্যেই। মুক্তর মতো হাতের লেখা ছিল বম্মার। আমাদের বাড়িতে বইয়ের সম্ভার ছিল, এমন কোনো বিষয় নেই যার বই সেখানে ছিল না। দুপুরবেলাটা ছিল বম্মার বই পড়ার সময়। পাঠের তালিকায় একদিকে যেমন ছিল রামায়ণ মহাভারত উপনিষদ, অন্যদিকে তেমন ছিল উপন্যাস রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র, বিভিন্ন সাহিত্য পত্রিকা, বিশেষত দেশ ছিল তার সঙ্গী। বালিকাবধূ বম্মার প্রথম দিকে একটা মনোকষ্ট ছিল, সে ইংরেজি জানত না, কিন্তু সে কষ্ট গোপন রাখা ছাড়া আর উপায় কি। কিন্তু অকস্মাৎ অভাবনীয় এক ঘটনা ঘটল। একদিন আমার পিতামহ তারাপ্রসাদ বিশ্বাস তার ছোট্ট পুত্রবধূ সুহাসিনীকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি বাংলা তো ভালোই জানো, ইংরেজি জানো? পেল্লায় এক ঘোমটায় প্রায় পুরো মুখ ঢাকা মাথা নেড়ে বম্মা জানিয়ে দিল, না সে জানে না। শ্বশুরমশাই বম্মাকে আবার প্রশ্ন করলেন, তুমি ইংরাজি শিখতে চাও? হঠাৎ মনে প্রবল আনন্দের ঝড় উঠলেও বম্মার ঘোমটায় ঢাকা বিনয়াবনত মুখ ঘাড় সমেত একদিকে হেলে জানিয়ে দিল সে রাজি। ব্যাস, যেই বলা সেই কাজ। আমার প্রপিতামহ তারাপ্রসাদ বিশ্বাস প্রথম জীবনে DI ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন, বদলির চাকরি, মেদিনীপুর থেকে বদলি হয়ে চলে এলেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। খুব ভালো লেগে যায় তার জলপাইগুড়ি জেলা তথা শহর। চা বাগান অধ্যুষিত এই শহরের কয়েকজন চা বাগান মালিকের অনুরোধে তিনি চাকরি ছেড়ে দিয়ে ওকালতি করা শুরু করলেন। তিনি আইনেরও স্নাতক ছিলেন, তার ক্ষুরধার মেধা ও অগাধ পাণ্ডিত্য ছিল শুনেছি, কিন্তু তার পাশাপাশি তার যে দিকটা চিরকাল আমার হৃদয় স্পর্শ করেছে তা হল তার গগনচুম্বী বিরাট হৃদয়। জলপাইগুড়ির ইতিহাসের অনেক বইতেই

0: তার অনেক কথা বলা আছে, কিন্তু সেসব তার বাইরের ঠিকানা। তার হৃদয়ের ঠিকানার বা আলোর খোঁজ পেয়েছি আমার পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও জলপাইগুড়ির কিছু প্রবীণ মানুষদের কাছ থেকে। সেসব গল্প পরে হবে, এখন প্রসঙ্গে ফেরা যাক। কদিনের মধ্যেই ইংরাজি শিক্ষক আসলেন বোম্মাকে ইংরাজি পড়াতে। বৌমাকে একজন পুরুষ মানুষ এসে ইংরাজি পড়াবেন, এ আবার হয় নাকি? শাশুড়ি মা ঘোর আপত্তি জানালেন, কিন্তু সে আপত্তি ধোপে টিকল না। বৌমার পাঠগ্রহণে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তার তীক্ষ্ণ নজরদারি ছিল। ঘরের বাইরের বাতাস শাশুড়ি মার প্রবল প্রতিবাদে সোচ্চার, আর বৌমা যাতে নিরাপদে পাঠ নিতে পারে সেজন্য শ্বশুরমশাই সেখানে বাঘের মতো পাহারাদারের ভূমিকায়। হ্যাঁ, এভাবেই বোম্মা ইংরেজি শিখেছিল। বোম্মার ইংরেজি হাতের লেখাও এত সুন্দর ছিল যে ওই লেখার পাশে আমি লিখতে লজ্জা পেতাম। রোজ দুপুরে আমি বোম্মার পাশে শুয়ে গল্প শুনতাম, রামায়ণ মহাভারত পাঠ করত আমি শুনতাম। মহাভারতের একটি কবিতা সেই ছোট্টবেলায় আমার মনে খুব দাগ কেটেছিল। কবিতাটা মনে নেই, তবে সেই কবিতার বিষয়বস্তু হল একটি গাছে একটি পাখি বসে আছে ও চারজন তাকে দেখছে। তারা হলেন একজন চিত্রকর, একজন সঙ্গীত শিল্পী, একজন কবি ও একজন বেদ। চিত্রকর বলছেন, কি সুন্দর রঙের সমাহার। সঙ্গীত শিল্পী বলছেন, কি সুরেলা কণ্ঠস্বর। আর কবি তাকে দেখে কবিতা রচনায় উদ্বুদ্ধ হলেন। আর বেদের মনে হলো, ওহ, পাখিটাকে যদি মারতে পারতাম এর মাংস বড়ই সুস্বাদু। এই কবিতাটা শুনে আমার সেদিন আমার বেড়াল কুটুসের কথাই মনে হয়েছিল। আমার কুটুসকে দেখে শিখা দিদি বলতো, দধিমুখী, তিলকধারী, বড় সুলক্ষণা বেড়াল। আমার ছোট পিসি বলতো, কাজল কালো চোখ দুটোয় কি মায়া। আর ধীরেন কাকু বলতো, বিলাইটা খুব পাজি, খালি রান্নাঘরে ঘুরঘুর করে, এবার দেখলেই মার দিব। তারপর অনেক বছর পেরিয়ে গেল, আমি ক্লাসে ছাত্রদের পিবি শেলির দ্য মুন পড়াচ্ছি। মাচ ডিপেন্ডস অন দ্য আই অফ দ্য বিহোল্ডার। অনেক দূর থেকে ভেসে আসা একটা চেনা সুরের মূর্ছনা এক ঝটকায় আমার উপলব্ধির সব কটা দরজা জানলা একসাথে খুলে দিল। বোম্মার পাঠে মুখর সেই উদাস দুপুরগুলো স্মৃতি, আর ছোটবেলার সেই সরল বোধগম্যতার ভিতের ওপর দাঁড়িয়ে কত অনায়াসে এগিয়ে গেলাম অভিজ্ঞতার এক আলোকিত ভাবনার গভীরে। কালো মেঘ ছিঁড়ে আলো দেখার মতো সত্যকে দেখব বলে আমি স্বকীয় ভাবনায় স্থির ও প্রত্যয়ী হতে পেরেছি। বোম্মা নানা গল্পকথার মধ্য দিয়ে আমায় শিখিয়েছিল সত্য নাস্তি পর ধর্ম। পরে বুঝেছিলাম এই সত্যের একটি নাম আলো আর অপর নামটি প্রেম। বোম্মা, আমি প্রতিদিন সকালের আলোর স্নিগ্ধতায় তোমাকে খুঁজে পাই। তোমাকে পেয়েছিলাম বলে আমি আজও আঁধারের মায়াবী বিভ্রমে আলোপথ খুঁজে নিতে ভুল করি না।
1: বাহ, মুক্তগন্ধটা আমার চমৎকার লাগলো। আশা করছি শ্রোতাদেরও একই অনুভূতি হচ্ছে। আচ্ছা, আপনি কি কবিতাও লেখেন?
0: হ্যাঁ, কবিতাও লিখি।
1: তাহলে আপনার লেখা একটা কবিতা শুনতে চাই।
0: ঠিক আছে, শোনাচ্ছি। কবিতার নাম কথা কি হারায়। অনেক কথাই বলা হয় না, অনেক কথাই ঢেকে দেয় এক বিবশ নীরবতা। অহেতুক কোলাহলে চাপা পড়ে যায় এক নিষ্পাপ অস্থিরতা। অনেক কথাই বৃষ্টি হয়ে ঝরে পড়ে অভিমানের এক মস্ত পাহাড়ের ওপারে। অনেক কথাই বৃষ্টিচ্ছায় অঞ্চলের অলিক আলোয় বৃষ্টিকে খোঁজে এপারে। অনেক কথাই বলা হয় না, শব্দহীন নিস্তব্ধ প্রান্তরে কিছু কথা সুর হয়ে ভেসে যায়। পরিযায়ী পাখির মতো কিছু কথা প্রাণ খুঁজে ফেরে হৃদয়ের উষ্ণ।

0: তাই।
1: বাহ, আশা করছি শ্রোতারাও এই কবিতাটা আমার মতোই সমানভাবে উপভোগ করলেন। আমাদের আজকের আসরে এখন রয়েছে কবি শেখর করের লেখা কিছু কাব্যগ্রন্থের আলোচনা। কাব্যগ্রন্থ বৃষ্টির জানালা, 2014 সালের কলকাতা বইমেলায় প্রথম প্রকাশ কবি শেখর করের কাব্যগ্রন্থ বৃষ্টির জানালা। নামকরণের মধ্যে যে কাব্যিক ভাব রয়েছে, কবিতায় কবিতায় কবি তার সার্থক প্রমাণ রেখেছেন। ফেলে আসা দিনগুলো স্মৃতি ও জীবনের নানা বাঁকের থেকে তুলে আনা অনুভূতিগুলো বিমূর্ত ভাবনা নিয়েই এই কাব্যগ্রন্থ। হৃদয়ের জানালা দিয়ে আত্মউপলব্ধির জগৎ ও জীবনের গভীর সত্য আত্মকথনের মতো ধ্বনিত হয় শেখরের কবিতায়। কখনো স্বভাবসিদ্ধ ছন্দে, আবার কখনো বা অন্তঃসলীলা প্রবাহের চলনে প্রতিটি কবিতা নিজস্ব গতি পেয়েছে। ছত্রে ছত্রে কখনো স্মৃতিমেদুরতা, আবার কখনো বাস্তব জীবনের কষ্টযাপন, সবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি কবিতায়। সমাজ জীবনের বিভিন্ন দৈনন্দিন সমস্যা ও উপলব্ধির কথাও রয়েছে এই কাব্যগ্রন্থের কিছু কবিতায়। শেখরের কবিতা খুব অল্প কথায় অনেক কথা বলার মতো, এ যেন বিন্দুতে সিন্ধু দর্শন। বইটির প্রচ্ছদ দেখেছেন দেবাশীষ সাহা, প্রকাশক পাঠক প্রকাশনা। পরের কাব্যগ্রন্থ জল শহরের শীতগান। এই কাব্যগ্রন্থটি মূলত কবির জন্ম ও কর্মভূমি জলপাইগুড়ি শহরকে নিয়ে রচিত, তাই নিজের শহরকে ভালোবেসে নাম দিয়েছেন জল শহর। এখানে জল শব্দটি হল বয়ে যাওয়ার, সুখ দুঃখের, রোমান্থনের প্রতীক। এই শহরের অলিগলি, সান্ধ্য আসর, রাতে যাত্রাপালার গান, সারারাত ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের আসরের সেসব সোনালি দিনগুলো শেখরের কবিতায় জানা ভর করে ভেসে বেড়ায় শীতের কুয়াশার মতো। তাছাড়া এই কাব্যগ্রন্থটিতে রয়েছে ঘরবন্দি করোনাকালের কিছু কবিতা, যার মধ্যে কবি সমাজের সমসাময়িক দুঃখ যন্ত্রণার কথা বলেছেন অত্যন্ত নিবিড় সংলাপে। রয়েছে অগ্রজ কবি প্রয়াত পুণ্যশ্লোক দাশগুপ্ত ও কবি প্রয়াত প্রবীর রায়ের স্মৃতির উদ্দেশ্যে লেখা কবিতা। রয়েছে পুরনো জলপাইগুড়ি শহরের সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডল নিয়ে নস্টালজিক ভাবনা ও তার অন্তর্নিহিত বিষাদময়তা, মা ও বাবাকে নিয়ে জল শহরের বেড়ে ওঠার মুহূর্তের ছবি, এসবই যেন আপনা আপনি সৃজিত হয়েছে অনায়াসে। বইটির প্রচ্ছদ দেখেছেন শ্রমিক জয় সেনগুপ্ত, প্রকাশক অভিজয় প্রকাশনা। পরবর্তী কাব্যগ্রন্থ অন্তহীন বুনন। অন্তহীন বুনন কাব্যগ্রন্থটির প্রায় সব কবিতাই যেন কবি শেখর করের নিজের সঙ্গে কথা বলার মতো করে লেখা। বিবরণধর্মী কোনো কবিতা এখানে নেই, এখানে একান্ত নিমগ্ন প্রহরে উন্ননাভ জাল বোনার মতো করে শেখর এই কাব্যগ্রন্থে 56টি কবিতা সাজিয়েছেন। শেখরের কবিতার বৈশিষ্ট্য হল সহজ শব্দচয়নে স্বল্প কথায় গভীর অনুভূতির প্রকাশ করা। অযথা শব্দ নিয়ে এখানে জাগলারি নেই। অন্তহীন বুননে প্রেম, বিরহ, শিকড়ের টান, সম্পর্কের রসায়ন নেই, শব্দজাল বুনে গেছেন কবি। বইটি প্রচ্ছদ দেখেছেন অর্পণ, প্রকাশক পালক প্রকাশনা। এই কাব্যগ্রন্থগুলি ছাড়াও শেখর করের লেখা কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, যেমন সমবুদ্ধ সান্যালের সম্পাদনায় পশ্চিমবঙ্গের নির্বাচিত কবিদের নিয়ে কাব্য সংকলন কাস্তে বাঁকের সাঁকো কাব্যগ্রন্থে শেখর করের কবিতা প্রকাশ পেয়েছে। নিরজকরক সাহিত্য পত্রিকা গোষ্ঠীর দ্বারা নির্বাচিত কবিদের নিয়ে ঘেউ কাব্য সংকলনে শেখর করের 10টি কবিতা প্রকাশিত হয়েছে। এই পত্রিকাটির সম্পাদক কবি মণিদীপা নন্দী বিশ্বাস। বাংলাদেশ থেকে প্রকাশিত ভারত বাংলাদেশের 14 জন নির্বাচিত কবিকে নিয়ে আন্তর্জাতিক কবিতা সংকলন স্মৃতির অবয়ব এ শেখর করের 10টি কবিতা স্থান পেয়েছে। সংকলনটির সম্পাদক কবি সুফিয়া জমির গেইজি। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় শেখর করের কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে। এছাড়া আমেরিকার ডালাস থেকে বাংলা ও ইংরেজি দ্বিভাষিক সাহিত্য পত্রিকা স্তবকেও তার কবিতা প্রকাশিত হয়েছে। শেখরবাবু, আপনি একাধিক লিটল ম্যাগাজিনে লিখেছেন, এই সম্পর্কে যদি শ্রোতাদের কিছু বলেন।
2: আসলে আমার লেখার জীবনটা আমার কলেজ জীবনের পর থেকে শুরু হয়েছে। লেখার ক্ষেত্রে আমার বাবা মায়ের একটা

0: অনুপ্রেরণা ছিল। অন্যান্য জলপাইগুড়ি শহরের যত লিটিল ম্যাগাজিন বের হয় সেখান থেকে আমার লেখা শুরু। আমার প্রথম লেখা বের হয় কিরাতভূমি পত্রিকায়। সম্পাদক ছিলেন তৎকালীন স্যার অরবিন্দ কর্মহাশয়, ওনার প্রশ্রয়ে ভালোবাসায় আমার লেখা শুরু। তারপরে জলপাইগুড়ির যত পত্রিকা সব জায়গায় আমার লেখা বেরিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেসব লিটিল ম্যাগাজিন বেরিয়েছে সেসব জায়গাতে আমার লেখা বেরিয়েছে। দেশ পত্রিকায় আমার একটা লেখা বেরিয়েছিল, কবি সম্মেলন কলকাতা এবং অন্যান্য অনেক পত্রিকায়, যুগসাগনিক পত্রিকা আমার লেখা বেরিয়েছে এবং এখনও বেরোচ্ছে। শিলিগুড়ি ঘোড়সওয়ার, শিলিগুড়ির কবিতা জংশন, এই সব পত্রিকাগুলোতে লেখা বেরোয়। অন্যান্য পত্রিকা, খবরের কাগজ সব জায়গাতেই আমার লেখা বেরোয়।
1: তাহলে আমাদের আজকের আসরে আপনি যদি শ্রোতাদের আপনার লেখা কয়েকটি কবিতা শোনান তাহলে ভালো হয়।
0: ঠিক আছে, শোনাচ্ছি। আমার প্রথম কবিতা অবস্থান। যে হকারটা রোজ সকালে খবরের কাগজ ছুঁড়ে দিয়ে যায় আমার গ্রিল ঘেরা বারান্দায়, ওর সাথে কথা বলিনি কখনো, শুধু মাস পয়লা এসে দাঁড়ায়, বিল নেয়, হেসে চলে যায়। পরিবারের কোনো কুশল জানতে চায়নি ওর কাছে, কথায় কথা বাড়ে পাছে। অথচ কাগজ দিতে দেরি হলে কিংবা কোনো দিন না এলে অলক্ষে গালাগাল দিই, শালা অনিলটা একটা আসছে মাসেই ছাড়িয়ে দেব এমন প্রতিজ্ঞাও করি। সেদিন খবরে দেখলাম এক কাগজ হকারের ছেলে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে, অনেক বিষয়ে লেটারও পেয়েছে সে। হকার বাবা বলেছে আর পড়াতে পারবে না ছেলেকে, যা করেছে ছেলে তার নিজের চেষ্টায়, বাবা হয়ে সব সময় যোগাতে পারেনি ভাতও, অনিলের ছেলে না তো। পরবর্তী কবিতা চাঁদমারি। চাঁদমারি মন একরাশ দাগ নিয়ে, দিন গুনে একা বিকেলের মাঠে, এধারে ওধারে অসংখ্য আঘাতের ছাপ, যদিও অস্পষ্ট সে এক ভেজা অক্ষরের চিঠি, শুধু এক লক্ষ্য ভেদির নির্ভুল নিশানার ক্ষত খোঁচা দেয় এখনো ঠিক মাঝখানে। চাঁদমারি মন একা পায় অধিকার জীবনের কাছে, শুধুই আঘাত পাবার। পরবর্তী কবিতা দোটানা। সুখ দুঃখের মাঝখানে থাকে এক ছায়াতল, ডিঙিয়ে যায় অনেকেই না দেখেই না জেনেই, কেউ কেউ ছোটে বলেই খেপা উধাউতে পান্তরে, তখনও একতারা আহত সরোজের মূর্ছনায়, ভর সন্ধ্যায় আমি থাকি অপার দোটানায়। পরবর্তী কবিতা বিস্মরণ। রোমন্থনে ভাসে অলিগলি নদী ফসলের মাঠ, তবু দৃশ্যমান হারায় হঠাৎ আলপথ শেষে, বৃষ্টির ওপারে বন্ধ হয়ে যায় বিবর্ণ কপাট, ফেলে আসা যাপন ছবি আবছা হয়ে আসে, গুছিয়ে ফিরে যাওয়া আর হয় না কখনো, দিন বাড়ে জীবন অগোছালো হয়ে যায়, চশমা হারিয়ে অন্ধের মতো হাতরানো, প্রিয়জন আসে আর সবার আগেই হারায়, সেই কবে হাতছানি দিয়ে গেছে কেউ, চোখ বুঝে আপ্রাণ খুঁজি প্রিয় মুখ তার, বুদবুদ ভেসে ওঠে ফিরে যায় ঢেউ, ফেরার চেষ্টা বিফল হয় প্রতিবার। পরবর্তী কবিতা বার্ষিকী। আজ নিজেকে একলা করেই রাখো, যেও না কোথাও ভিড়ে, জ্বলুক মম গলে পড়ুক একান্ত গভীরে, উদযাপনের মিহি সুতোয় সুখ দুঃখ বোনো, চার দেয়ালের নীল সায়রে খড়ন প্রপাত শোনো, আজ না হয় নিজের কাছেই থাকো, বন্ধ থাকুক যোগাযোগের সাঁকো। পরবর্তী কবিতা অয় অজগর। লণ্ঠনের মৃদু আলোয় তোমার মুখ এঁকে দিচ্ছে বর্ণপরিচয় সহজ পাঠ, মনে পড়ে অয় অজগর আসছে তেড়ে, মা পাখি যেভাবে পুড়ে দেয় কচি ঠোঁটে ফসলের দানা, ভেসেছি ভাষায় মেলেছি ডানা, আপ্রাণ সুখে দুঃখে বিরহে দ্রোহে মাতৃভাষা আমার

0: আয় বিপন্ন আজ পণ্য সর্বস্বতায়, স্টেশনে বিজ্ঞাপনে শপিং মলে শব্দের শব্দেহ ঝোলে অয় অজগর আসছে তেরে। পরবর্তী কবিতা পাগলের চিরকুট। গেটের সামনে এসে ডাক দিত রোজ, গেয়ে উঠত খোলো খোলো দ্বার, কখনো বা কৌতুক মিশিয়ে বলতো অবনী বাড়ি আছো, ভারসাম্যহীন পরিত্যক্ত মানুষ, কবে যেন রবি ঠাকুর শক্তি কবিরা জ্বালিয়ে খেত ওকে আর জ্বালাতন করতো পাড়ার লোকেরা, সেই থেকে ও পাগলা তাপস। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, লেখা একটা চিরকুট জানলা দিয়ে গলিয়ে সেই যে কবে হাওয়া হয়ে গেল। পরবর্তী কবিতা ট্রেনের খেলনাওয়ালা। ট্রেনের সেই খেলনাওয়ালা যাত্রীদের বলতো, বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যান দাদা, আপনার বাচ্চা খেললেই আমার বাচ্চা খাবে, অলস দুপুরে তন্দ্রায় আপ্রাণ হাঁক শুনি, ঝুলিতে বাচ্চাকে বসিয়ে ক্লান্ত খেলনাওয়ালা প্রখর রোদে ঝুঁকে হেঁটে যাচ্ছে আকাশপথে। পরবর্তী কবিতা নষ্ট শশী। আকাশপাড়ার পূর্ণিমাতে জ্যোৎস্না ঝালর দিয়ে শশীমুখীর বিয়ে, পণ না মেলায় বাদ বিবাদে লগ্ন হলো হারা, পালালো লক্ষ্য তারা, ডুবল শেষে কলঙ্কিনী শেয়াল ডাকা ভরে রাজার সরোবরে, ঢেউয়ের তোড়ে উঠল ভেসে স্বর্ণ বেনারসি, মরল নষ্ট শশী। পরবর্তী কবিতা আমি তো দূরেই থাকি। ছুঁয়ে দেখিনি তোমার হাত, কথার পরে কথা সাজিয়ে কাটে দিন আর অপলক রাত, ভালোবাসা কাকে বলে জানো, আমি তো দূরেই থাকি, থাকবো হয়তো আর কিছুকাল, তারপর কোথায় বা সেই শব্দ বিনিময়ে রাত আর সম্বোধনী ভোর, উল্কাপাতের প্রহর শেষে কথার ফুলঝুরি ঝরে যাবে, ছোঁয়া হলো না তোমার ভেজা হাত, আঙুলে আঙুল জড়িয়ে হলো না বলা সত্যিকারের কথা, তবু বুনে যাই আলো ছায়া স্বপ্ন জাল, আমি তো দূরেই থাকি, থাকবো হয়তো আরও কিছুকাল। পরবর্তী কবিতা ফেরিওয়ালা। পরবর্তী কবিতা ফেরিওয়ালা। পুরনো কাগজ ভাঙাচোরা বিক্রি আছে নাকি বাবু? আছে তো বটে, তবে কী বা দাম এসবের, আলোর দাগ রেখে যাওয়া কিছু চিঠি আর একটা ভাঙাচোরা হৃদয় যার দাম কানাকড়ি নয়। ফেরিওয়ালা একঘেয়ে সুরে এসবই কি মনে করায় অলস দুপুরে? পরবর্তী কবিতা বাতিওয়ালা। সন্ধ্যা নামার আগেই গলির ল্যাম্পপোস্টের বাতিগুলো একটার পর একটা জ্বালিয়ে দিয়ে যেত সেই লোকটা, নিয়নের জমানা আসতেই একদিন উধাও হয়ে গেল সে, আমার ছেলেবেলার খেলার সেই গলি, স্কুল থেকে বাড়ি ফেরার সেই গলি হারিয়ে গেছে অন্য পথে, তবু এখনো মাঝে মাঝে ঘন কুয়াশা ভেদ করে জেগে ওঠে সেই গলি বুকের ভেতরে, বাতিওয়ালা আসে জেলে দিয়ে যায় বাতি একটার পর একটা ফেলে আসা ল্যাম্পপোস্টে। আমার শেষ কবিতা ফেসবুক। বরং এই ভালো, মুখোমুখি দুজনায় শব্দহীন আলো, দেখা হয় নাই আমাদের, হয়তো হবে না কোনো দিন, তবু শরীরবিহীন আকাশের হাত ধরে আসি, ভাগ করি ভালোবাসাবাসি, যারা আসেনি আর ফিরে, আর যা কিছু অবহেলা তোলা থাকে এই বেলা, তুমি তো আসনি কোনো দিন, নেই বেদনার ঋণ, তবু তোমার সাথেই শূন্য মিলন মেলা, মুখোমুখি দুজনায় শব্দহীন আলো, বরং এই ভালো।
1: বাহ, আপনার লেখা কবিতাগুলো আমার খুবই ভালো লাগলো, আশা করি শ্রোতারাও একই সঙ্গে এই কবিতাগুলি উপভোগ করলেন।

0: আজকের আসরে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই শেখর করকে।
1: আপনাকেও ধন্যবাদ জানাই। আর এই সৃজনী অনুষ্ঠানে যেসব শ্রোতারা আজকে অনুষ্ঠানটি শুনলেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
0: পারমিতা, ধন্যবাদ আপনাকেও।
2: আপনাকেও ধন্যবাদ, আর সকল শ্রোতাকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
0: এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সৃজনী। সঙ্গে ছিলাম আমি সুদীপ দত্ত।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সৃজনী, নিবেদনে শেখর কর।
4: ২০১৪ সালের কলকাতা বইমেলায় প্রথম প্রকাশ কবি শেখর করের প্রথম কাব্যগ্রন্থ বৃষ্টির জানালা। ফেলে আসা দিনগুলোর স্মৃতি ও জীবনের নানা বাঁকের থেকে তুলে আনা অনুভূতিগুলো বিমূর্ত ভাবনা নিয়েই এই কাব্যগ্রন্থ। কবি শেখর করের দ্বিতীয় কাব্যগ্রন্থ জল শহরের শীতগান। এই কাব্যগ্রন্থটি মূলত কবির জন্ম ও কর্মভূমি জলপাইগুড়ি শহরকে নিয়ে রচিত, তাই নিজের শহরকে ভালোবেসে নাম দিয়েছেন জল শহর। কবি শেখর করের তৃতীয় কাব্যগ্রন্থ অন্তহীন বুনন। অন্তহীন বুনন কাব্যগ্রন্থটির প্রায় সব কবিতাই যেন কবি শেখর করের নিজের সাথে কথা বলার মতো করে লেখা। শেখর করের রচিত এই কাব্যগ্রন্থ পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9434041908। নম্বরটি আরো একবার বলছি 9434041908।
3: সৃজনী অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
5: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা বিশেষ অনুষ্ঠান সৃজনী। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান, শুনবেন সন্তুর বাদন, শিল্পী প্রভাত মুখোপাধ্যায়।

0: significance of this of the project, the minister said that the facilities would manufacture advanced multi-layer printed circuit boards, PCBs, one of the most critical components of modern electronic devices. Ram Mandir Trust General Secretary Champat Rai and Trustee Anil Mishra have resigned on moral grounds following the temple donation embezzlement case. Sri Ram Janmabhoomi Tirth Kshetra Trust has officially acknowledged their resignations. Treasurer of the Sri Ram Janmabhoomi Tirth Kshetra today issued a statement on this issue. It says the resignations will be discussed in the next meeting. It also assured that the silver bricks and jewellery donated by devotees are accounted for. The trust said it is deeply saddened, hurt and extremely distressed by recent incidents at the Ayodhya Ram temple. It also confirmed that an FIR has been registered in the donation-related case based on the SIT's interim report, with legal proceedings underway. The fragile ceasefire brokered 2 weeks ago to end the four-month conflict in West Asia is under mounting pressure after fresh retaliatory strikes between the United States and Iran over the past 48 hours. The latest escalation began on Thursday with an Iranian attack on a commercial vessel in the Strait of Hormuz, prompting a U.S. response. Both sides accuse each other of violating the interim agreement, raising fears for ongoing diplomatic efforts. Bahrain reported a drone attack today, calling it a flagrant violation of its sovereignty, while a strike was reported near Erbil in northern Iraq. In southern Lebanon, an Israeli drone strike hit the Nabatea area a day after Israel and Lebanon signed a U.S. brokered framework for Israeli withdrawal and restoring Lebanese state authority. In the FIFA World Cup, Panama will take on England in Group L match at East Rutherford in U.S. tonight. In another Group E fixture, Croatia will face Ghana at Philadelphia in U.S. And that is the end of this news bulletin.
1: Akashpani Shiliguri. এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার আগামী 7 দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আগামীকাল প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল 5:53। 6:05 শুনবেন অমৃতবাণী, তারপরই বন্দনা। 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, সেই সঙ্গে চাষবাসের টুকিটাকি। 6:30 শুনবেন আরোগ্য, আরোগ্যের বিষয় হেপাটাইটিস, বক্তব্য রাখবেন ডক্টর মুনমুন মুখোপাধ্যায়। 6:35 শুনবেন তিলকচাঁদ বর্মনের কণ্ঠে ভাবাইয়া। 6:45 শ্রাবণী সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রত্যুষা সকাল 7:00। 7:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। হ্যালো আকাশবাণী শুনবেন সকাল 8:30। ছোটদের অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল 9:30। 10:00 শুনবেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত। 10:20 শুনবেন দ্বিজেন্দ্র গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 10:55 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্ব। দুপুর 12:00 শুনবেন প্রান্তিক, গল্প জয়দীপ, কবিতা মহুয়া গোস্বামী। 12:30 শুনবেন নাটক শেষ ফলাফল, কাহিনী নাটক আবহ নির্দেশনা উত্তরায়ণ দেব। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি। জয় হিন্দ।